0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
3: আজ যিনি রত্নগর্ভা, রত্নগর্ভায় যাকে ঘিরে কথা, সেই তিনি কিন্তু রত্নেরও রত্ন। হ্যাঁ, রত্নেরও রত্ন, কিন্তু কার কথা বলবে আরপি আজ ভোরাইতে, আজ রত্নগর্ভায়? কারণ শরৎকাল এলে কিন্তু আমাদের মনে হাজারো খুশি, হাজারো আনন্দ, পূজোর প্রস্তুতি শুরু হয়, চারিদিকে উৎসবের আমেজ। আর এই সময়টা বাংলার আগমনী গান শুনলে মনটা কেমন যেন হয়ে যায়। আজ এমন একজনকে নিয়ে কথা বলবো যার কথা আমরা না খুব একটা কিন্তু আলোচনা করি না। তিনি কে, কে তিনি, সে কে তিনি, সেই জিজ্ঞাসা আপনার কাছে। পুরাণে, হ্যাঁ পুরাণে, যিনি পর্বতরাজ হিমবানের স্ত্রী, এইটুকু বললেই, এইটুকু ক্লু দিলেই কিন্তু যথেষ্ট। আর তার মেয়ে যে এই ধরাধামে আসছেন সে তো বলার অপেক্ষাই রাখে না। তার কথা বলতে গেলে আমাদের বারবার ফিরে যেতে হয় সেই মায়ের কাছে, যিনি মেয়েকে ভালোবাসেন, মেয়ের জন্য চিন্তা করেন, আবার মেয়েকে কাছে পাওয়ার জন্য অপেক্ষাও করেন। আজ একটু অন্যভাবে, হ্যাঁ অন্যভাবে জানবো তাকে, পুরাণের কাহিনী থেকে বাংলার আগমনী গান, কেমন করে তিনি আমাদের ঘরের মায়ের মতো হয়ে উঠলেন সেই গল্পই শোনাবে আরপি আজ ভোরাইতে রত্নগর্ভায়। তাহলে সেই পুরাণের, পুরাণের মাকে আজ রত্নগর্ভায় নিয়ে আসা, তাকে খুঁজে বেড়ানো। আর তিনি কে? তিনি অবশ্যই যিনি আসতে চলেছেন তাঁর মা তো বটেই, এবং একই সঙ্গে পর্বতরাজ হিমবানের স্ত্রী। কি এরপরে বলতে হবে কে তিনি? ছোট্ট করে পুচকে করে লিখে পাঠিয়ে দিন 9903659992। আর এই গানটার মধ্যে, মানে যে গানটা আরপি শোনাতে চলেছে, সেখানে কিন্তু তিনি একেবারে 16 আনায় 18 আনা হাজির। পাঠিয়ে দিন আপনার নাম আর লোকেশন সহ। আজ বুধবারে রত্নগর্ভায় সঙ্গে রয়েছে আরপি।

0: সত্যতা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্ন গর্ভা।
1: বিখ্যাত যারা হন তাদেরও কিন্তু বিখ্যাত গর্ভার পেছনে যার ভূমিকা থাকে, যার স্নেহ থাকে, মায়া থাকে, ইন্সপিরেশন থাকে, সেই তার মায়ের কথা। আজ রত্ন গর্ভায় সঙ্গে রয়েছে আরপি। কার কথা বলছে? ভারতীয় পুরাণ অনুযায়ী যার কথা বলছে আরপি, তিনি ছিলেন পর্বতরাজ হিমবানের স্ত্রী, তাদের কন্যা উমা, যাকে আমরা পার্বতী নামেও চিনি। রামায়ণের বালকাণ্ডে এই হিমবান এবং তার পরিবারের কথা রয়েছে। হ্যাঁ, রামায়ণের বালকাণ্ডে কিন্তু হিমবান এবং তার পরিবারের কথা রয়েছে। সেখানে গঙ্গা এবং উমার নাম পাওয়া যায়। কালিদাসের কুমার সম্ভব কাব্যেও কিন্তু আজ যে মায়ের কথা বলবে আরপি, বলতে চলেছে কিংবা একটু একটু করে ক্লু দিচ্ছে, সেই তাঁর কথা রয়েছে। অন্য কয়েকটি পৌরাণিক কাহিনীতে এই পরিবারের আরও কয়েকজন মেয়ের কথা বলা হয়েছে। অপর্ণা, একপর্ণা কিংবা এক পাটোলার নামও কিন্তু পাওয়া যায়। তবে সব গ্রন্থে তাদের পরিচয় কিন্তু একইভাবে বর্ণনা করা হয়নি। আরও একটা কথা বলে রাখি, বিশ্বামিত্রের তপস্যার সঙ্গে যে স্বর্গের অপ্সরা অর্থাৎ যার নামের সঙ্গে আজ এই মায়ের নামকরণ জড়িয়ে আছে, তিনি কিন্তু উমার মা না, উমার মা ছিলেন না। এটা কিন্তু মনে রাখতে হবে, দুটো চরিত্র কিন্তু আলাদা। অর্থাৎ স্বর্গের অপ্সরা রূপে যাকে আমরা চিনি সেই তিনি, এবং উমার মা হিমবানের যিনি স্ত্রী, এই দুটো ক্যারেক্টার কিন্তু একেবারেই আলাদা, ফলে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তাহলে ছোট্ট করে পুঁচকে করে লিখে পাঠিয়ে দিন 9903653992 এত কিছুর পরেও না, আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, জাস্ট এক গান বিরতি, ফিরে আসবে আরপি আপনাদের পাঠানো মেসেজ এবং এই একই সঙ্গে আপনাদের নাম লোকেশন নিয়ে। আবার একবার নাম্বারটা বলি 9903653992। আজ কার মায়ের কথা? সে তো বলেই দিয়েছে উমার মায়ের কথা, কিন্তু সে মায়ের নামটা কি, এইটুকুই জানতে চাওয়া আর বিদ্রে 9903653992। আরও একবার তার গানে আমাদের পথ চলা, আর সে পথ চলতে চলতে কিন্তু অবশ্যই পৌঁছে যাওয়া আপনাদের সঙ্গে আপনাদের কানে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: FM রেইনবোতে অবশ্যই অবশ্যই রত্নগর্ভ নিয়ে রয়েছে আরপি, আর সেই সঙ্গে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ 9903653992 না নতুন করে বলবার অপেক্ষা রাখেনি, যারা পাঠিয়েছেন একেবারে প্রত্যেকেই কিন্তু দিয়েছেন সঠিক উত্তর। সেই নামগুলো চটপট বলে ফেলা, কিন্তু প্রথমেই না মনটা খারাপ হয়ে গেল সৌভিকের মেসেজে। ব্যাপারটা কি, মা দুর্গা, ও হো হো, দুর্গাকে দূরে পাঠিয়ে দিয়েছে, দয় দীর্ঘ উকার দিয়েছে, মোটেই হবে না, কিন্তু রস্য উকার হবে। দেখো সহজে, খুব সহজে কিন্তু আমরা মনে রাখবো কি করে, না দুর্গাতে যদি হ্রস্বকার দিই তাহলে কি হবে, মা দুর্গা কাছে থাকবেন, পাশে থাকবেন, অনেক বেশি আশীর্বাদ করতে পারবেন। আর দুর্গাতে যদি দীর্ঘ উকার দিই, অর্থাৎ দীর্ঘ উকার দিই, তাহলে মা দুর্গা কিন্তু দূরে চলে যাবেন। তার মানে কি হলো, যত কিছু দূর বোঝাবে, ডিস্টেন্স বোঝাবে, দূরবর্তী কিছু বোঝাবে, সেখানে দীর্ঘ উকার, বাকিগুলোতে কিন্তু হ্রস্ব উকার। কিন্তু এখানে পার্থক্যও রয়েছে, যেমন ধরে যাক যেগুলো উপসর্গ দিয়ে শুরু হবে সেখানে কিন্তু অবশ্যই হবে কি, অবশ্যই কিন্তু সেখানে হবে হ্রস্ব উকার। না, ব্যাকরণের তাত্ত্বিক দিক দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র দুর্গা বানানটুকু ঠিক করলাম। দুর্গা অর্থাৎ দুর্গ নামে অসুরকে যিনি বধ করেছিলেন তিনি হচ্ছেন দুর্গা। ওকে, আজ মা দুর্গার কথা হবে এবং তার মায়ের কথা হবে। তার মায়ের নাম কিন্তু উল্লেখ করেছে আমাদের বন্ধু সৌভিক ঢাকুরিয়া থেকে। ওয়াও, থ্যাংক ইউ। সুভাষ চক্রবর্তী উত্তরপাল থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর, ছোট্ট পুষ্কে করে উত্তর দিয়েছে কিন্তু দিয়েছেন একেবারে সঠিক উত্তর। দুধ কুমার পণ্ডিত বাড়িপুরে পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দিয়েছেন একদম সঠিক উত্তর। দুধ কুমার পণ্ডিতের পর কার নাম বলতে হয়, প্রণতি পাল নিউ আলিপুর থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, প্রণতি পাল নিউ আলিপুর থেকে পাঠিয়েছেন একই সঙ্গে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। সোমেন যাদবপুর থেকে দেবেনী, প্রত্যেকবারই কিন্তু তিনি সঠিক উত্তর দিয়ে থাকেন, আজকেও দিয়েছেন। উৎপল মাইতি বেহাল থেকে দিয়েছে সঠিক উত্তর, উৎপল থ্যাংক ইউ। সেই সঙ্গে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে দিয়েছেন, একই সঙ্গে লিখেছেন পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা অর্থাৎ পার্বতীর পিতা হচ্ছেন পর্বতরাজ হিমালয়, যিনি হিমালয় পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা এবং মা অমুকের কথা আলোচনা করছেন যার গান শুনছি, এটাও কিন্তু উল্লেখ করে দিয়েছেন যাদবেন্দ্রবাবু, থ্যাংক ইউ। শান্তি গোপাল দত্ত বিহার থেকে পাঠিয়েছেন শান্তি গোপাল দত্ত, এবং সেই সঙ্গে সেই মায়ের আরেকটা অন্য নাম মেনাবতী সেটাও কিন্তু উল্লেখ করেছেন, থ্যাংক ইউ আপনাকেও। একই সঙ্গে কার থেকে উত্তর পেয়েছে, সঠিক উত্তর পেয়েছে অমৃতা দত্ত মাইতি নিউ।

ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন, ওকে প্রভাতী শুভেচ্ছা, ওকে ওকে ওকে, আহা পার্বতী দেবীর কথা, অবশ্যই অমৃতা দত্ত মাইতি নিউ ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন, সেই সঙ্গে মা দুর্গার নাম কে পাঠিয়েছেন এমনটা কে পাঠিয়েছেন, বন্দিতা দেব অন্তত ডিপিতে দেখতে পাচ্ছে, বন্দিতা দেব কোথেকে চারাপোল কাঁচড়াপাড়া থেকে পাঠিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্দিতা। একই সঙ্গে সুপ্রভাত দাদা, মেনকা মানে দুর্গা, দুর্গা ঠাকুরের মায়ের কথা বলছো তুমি, সৌভিক সরকার কসবা হালদু থেকে এমনটাই কিন্তু পাঠিয়েছে, ওকে ওকে ওকে। অন্যদিকে অর্জুন সিং রয়েছে তামিলনাড়ুতে, সেও কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে, সহজ মার গানটি শুনে কিন্তু মনে পড়ে গেল, ওকে সেই মনে করি তো আর জন্যতে এই গানগুলো শোনানো, ওকে। শেওড়াফুলি থেকে অবশ্যই কে লিখেছে, কে আর লিখবে, নিবেদিতা সেন, হ্যাঁ নিবেদিতার সঠিক উত্তর পেয়েছে আর পি। একই সঙ্গে কিন্তু রহিমপুর হুগলি থেকে কে লিখেছেন, মাধবী শীল, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর, সেই সঙ্গে ব্রাত্য বসু পাঠিয়েছেন কোথেকে, উল্টো ডাঙ্গা থেকে, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুলকেশ মান্না, পুলকেশ বাবুর মেসেজ বোধহয় আর পি এই প্রথম পেল, কারণ এর আগে নামটা তো মনে পড়ছে না। পুলকেশ মান্না তিনিও কিন্তু পাঠিয়েছেন কোথায়, হাঁসখালি থেকে, হাঁসখালি থেকে। আচ্ছা রাজবন্ধু পাঠিয়েছেন সরসুনা থেকে, ওকে রাজবন্ধু সরসুনা থেকে পাঠিয়েছেন। একই সঙ্গে জোকা থেকে পাঠিয়েছেন অমিয়া কিংবা অমিয় সরকার, যে কোনো একটা হতে পারে, কেন ওয়াই এ, অতএব অমিয় কিংবা অমিয়া দুজনের কথাই না হয় উল্লেখ করা থাকলো। সেই সঙ্গে সুমিত্রা, সুমিত্রা পাঠিয়েছে কোথেকে না লেখেনি, আচ্ছা সোনারপুর থেকে লিখেছে সুমিত্রা। একই সঙ্গে কিন্তু মধুমিতা অধিকারী কোথেকে পাঠিয়েছে না নেই, সেই সঙ্গে সুমন মজুমদার, সেই সঙ্গে লোপামুদ্রা গায়েন, একই সঙ্গে শাশ্বতী আচার্য, লীনা আচার্য এদের মেসেজ পেয়েছি। আর এমনটা বলতে বলতে আমরা চলে যাব কোথায়, অবশ্যই কিন্তু সেই মায়ের গানে। আর এখনও পর্যন্ত আপনার মেসেজ পাঠানো হয়নি, নো প্রবলেম, পাঠিয়ে দিন 9903653982। আর এদিকে এদিকে কিন্তু একেবারে অমৃত সিং অরোরা কী বলছেন, গানে গানে কানে কানে 107।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: রত্নগর্ভা বাণী তো বুধবার, বুধবার বাণী রত্নগর্ভা এফএম রেইনবোতে। কিন্তু আজ বিখ্যাত ব্যক্তি নয়, বিখ্যাত ব্যক্তিত্ব যিনি করে তোলেন, যার পেছনে রয়েছেন সেই তাঁর হাত, তাঁর সেই যে অনুপ্রেরণা, তাঁর একেবারে জিনগত বৈশিষ্ট্য, হ্যাঁ এমনটাও কিন্তু বলতে পারে আরপি। সেই তাঁর কথা, সেই তাঁর মায়ের কথা, আজ মা দুর্গার মা মেনকার কথা রত্নগর্ভা জুড়ে। ওই যে বলেছিলাম, আরও একবার বলে রাখি, বিশ্বামিত্রের তপস্যার সঙ্গে যে স্বর্গের অপ্সরা মেনকার নাম জড়িয়ে আছে, তিনি কিন্তু উমার মা মেনকা নন, দুজন একেবারে আলাদা চরিত্র। তবে আজ আমাদের আলোচনার বিষয় কিন্তু বংশ পরিচয় নয়, আমরা বরং মেনকার জীবনের সেই দিকগুলোর কথা বলবো যেখানে তাকে একজন সাধারণ মায়ের মতো মনে হয়। মেনকার সঙ্গে জড়িয়ে রয়েছে উমা নামটির একটি সুন্দর কাহিনী, সুন্দর একটা গল্প রয়েছে। কালিদাসের কুমার সম্ভব কাব্যে পার্বতীর কঠোর তপস্যার কথা আছে। মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য উমা কঠিন সাধনায় বসেছিলেন। তো প্রচলিত কাহিনীতে যেটা বলা হয় সেটা হচ্ছে এরকম, যে মেয়ের এই কষ্ট দেখে মা মেনকা আর স্থির থাকতে পারেনি, তিনি আকুল হয়ে বলে উঠেছিলেন, উহ মা আর করিস না। এই কথার থেকেই নাকি উমা নামটির একটি পরিচিত ব্যাখ্যা পাওয়া যায়, যদিও নামটির উৎপত্তি নিয়ে অন্য ব্যাখ্যাও রয়েছে। তো যাই হোক, কিন্তু মায়ের সেই ডাকের মধ্যে যে ভালোবাসা ছিল, ভালোবাসা রয়েছে, সেটা বুঝতে কোনো শাস্ত্র পড়ার, কোনো জটিল তত্ত্ব পড়ার না, বিন্দুমাত্র প্রয়োজন হয় না। সন্তান নিজের লক্ষ্যে পৌঁছতে কষ্ট করছে আর মা সেই কষ্ট দেখতে পারছেন না, সন্তানকে আটকাতে চান কারণ তার কষ্ট হচ্ছে, আবার সন্তানের ইচ্ছাটাকেও কিন্তু অস্বীকার করতে পারছেন না। আমাদের বাড়িতেও তো এমন হয়, তাই না? ছেলে বা মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে খুব পরিশ্রম করছে, মা বারবার বলছেন এত রাত জেগে কাজ করিস না, শরীর খারাপ হবে। সন্তান হয়তো কথাটা শুনে হাসে, কিন্তু মায়ের চিন্তাটা থেকেই যায়। মেনকার এই কাহিনী শুনলে কিন্তু সেই পরিচিত আমাদের একেবারে ঘরের ছবিটাই ফুটে ওঠে। এবার আসবে আরপি শিবকে নিয়ে মেনকার দুশ্চিন্তার কথা, কিন্তু তার আগে অবশ্যই রয়েছে মা দুর্গাকে কেন্দ্র করে একখানা গান। অবশ্যই অবশ্যই অবশ্যই, এসো মা দুর্গা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: এফএম রেডিওতে আজ রত্নগর ভাই, আজ ভোরাইতে কিন্তু রয়েছে আর পি আর কার কথা, উমার মা মেনকার কথা, মেনকা রানীর কথা আজ রত্নগর ভাই জুড়ে। শিবকে নিয়ে কিন্তু মেনকার দুশ্চিন্তার সীমা পরিসীমা ছিল না। ব্যাপারটা কি, মেনকার জীবনের একটা বেশ মজার দিক রয়েছে। ওই যে গানটা শুনেছিলাম না, মেনকা মাথায় দিল ঘোমটা, রাইট, কেন দিয়েছিলেন মাথায় ঘোমটা, এর পেছনে কিন্তু নানা রকম মজার গল্প রয়েছে। তা হলো শিবের সঙ্গে উমার বিয়েকে ঘিরে তার উদ্বেগের গল্প। শিবের জীবনযাপন তো আর পাঁচজনের মতো নয়, মাথায় জটা, গায়ে ভস্ম, গলায় সাপ, রাজকীয় সাজ পোশাক বা সংসারের যে প্রচলিত আড়ম্বর তার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। কালিদাসের কুমার সম্ভবে শিবের বিয়ের আয়োজন এবং তার সঙ্গীতের অদ্ভুত চেহারার বর্ণনা পাওয়া যায় বাংলার লোককথা, শিবের গীত এবং পরবর্তী আগমনী গানের ধারাতেও। শিবকে ঘিরে নানা মজার এবং আবেগের ছবি উঠে এসেছে এইসব গল্পে, এইসব কাহিনীতে। মেনকার উদ্বেগকে আমরা খুব সহজেই বুঝতে পারি। মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু মেয়ের পছন্দের মানুষটি যে একেবারেই অন্যরকম। অবশ্য মেনকার প্রতিক্রিয়া সব পুরাণে একইভাবে উল্লেখ করা হয়নি। তার অভিমান, তার অভিযোগ, শিবকে নিয়ে যে হাস্যরসের অনেকটাই বাংলার লোকসাহিত্যে নতুন রূপ পেয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসলে এই জায়গায় মেনকা আমাদের পরিচিত একজন মা হয়ে উঠেছেন। মেয়ের পছন্দকে বুঝতে চেষ্টা করেছেন, আবার মেয়ের ভবিষ্যৎ নিয়েও কিন্তু চিন্তা করেছেন। মেয়ের ভালো চান, কিন্তু সেই ভালোটা ঠিক কেমন হবে তা নিয়ে তার নিজেরও কিছু ভাবনা রয়েছে। হ্যাঁ, আসুন না আগমনী গানে মেনকার অপেক্ষার কথা আমরা বলবো, কিন্তু তার আগে অবশ্যই অবশ্যই কিন্তু কি অবশ্যই এক গান বিরতি। মা দুর্গার গানের পর ফিরে আসা আপনার কানে শুধুমাত্র

0: মতো মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্ন গর্ভা।
1: বিখ্যাত ব্যক্তিত্বের কথা দিয়ে আসে আর পে প্রতি বুধবার। আর কিন্তু আজ আজ কিন্তু একটু অন্যরকম। আজ উমা মায়ের কথা, তাঁর মা মেনকার কথা। হ্যাঁ, এবার আসি কিন্তু বাংলায় আগমনী গানের কথায়। মেনকাকে বুঝতে গেলে এই গানগুলোর কথা আলাদা করে বলতেই হয়, কারণ এখানেই তাকে সবচেয়ে সবচেয়ে কাছের মানুষ বলে মনে হয়। আগমনী গানে উমার বাপের বাড়ি ফেরার আনন্দ রয়েছে, আর সেই আনন্দের সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের অপেক্ষা। মেয়ে কবে আসবে, কতদিন থাকবে, কেমন আছে, এইসব ভাবনা ঘুরে ফিরে আসে আগমনী গানের কথায়। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখন তার নিজের সংসার, কিন্তু মায়ের কাছে সে তো সেই আগের মেয়েটাই, সেই মুস্কে মেয়েটাই। তাকে দেখার ইচ্ছে কখনো কমে না। বাংলার শাক্তপদাবলী এবং আগমনী বিজয়ার গানে এই আবেগ খুব সুন্দরভাবে ধরা পড়েছে। রামপ্রসাদ সেন কিংবা কমলাকান্ত ভট্টাচার্যের মতো শাক্ত কবিদের কথা এই প্রসঙ্গে মনে পড়ে। পাশাপাশি বহু লোকগানেও কিন্তু এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হয়েছে। সব আগমনী গান যে তাঁদের লেখা তা নয়, অনেক গানের রচয়িতার নাম না আমরা জানতে পারি না, কিন্তু তবুও গানগুলির মধ্যে মেনকার যে ছবি ফুটে উঠেছে, ফুটে ওঠে, তা কিন্তু আমাদের কাছে খুব খুব খুব আপন এবং খুব পছন্দের। কারণ এখানে কোনো রাজকীয় জাঁকজমক নেই, রয়েছে শুধুমাত্র মেয়েকে কাছে পাওয়ার আনন্দ। হ্যাঁ, কাছে পাওয়ার আনন্দ, আর বিদায় দেওয়ার কষ্ট সেটাও কি কম। সেই কথা নিয়ে ফিরবে আরবি, কিন্তু তার আগে অবশ্যই মা দুর্গার গান নেয় চন্দ্রাপুরী রুদ্র দত্ত।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: আছি, রত্নগর্ভা মানে কিন্তু অবশ্যই অবশ্যই বুধবার বুধবার কান পেতে রাখা। কোথায়? অবশ্যই FM রেইনবোতে ভোরাইতে। আজ কিন্তু উমা মায়ের মা মেনকার কথা, আরপির সঙ্গে থাকা। আরপি আবারও আবারও কিন্তু আসবে, কবে বলুন তো? কবে আসবে, কোন ভোরাইতে আসবে? এই তো পুজোয়, প্রায় প্রতিদিন নয় কিন্তু অনেকগুলো দিন কিন্তু থাকবে আরপি আপনার কানে। ওকে ওকে ওকে, এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু মেয়েকে বিদায় দেওয়ার কষ্টের কথাও রয়েছে মেনকার একেবারে স্বভাবে চরিত্রে। মেয়েকে কাছে পাওয়ার আনন্দ যেমন আছে, তেমনই আছে তাকে আবার বিদায় দেওয়ার কষ্ট। বাংলার বিজয়ার গানগুলিতে এই বেদনা বিশেষভাবে ধরা পড়ে। কয়েকদিনের আনন্দ শেষ হয়ে যায়, আবার অপেক্ষা শুরু হয়। এই অনুভূতিটা আজও আমাদের জীবনে খুব পরিচিত। কত মা আছেন যাদের ছেলে মেয়ে কাজের জন্য অন্য শহরে থাকে, কেউ দিল্লিতে, কেউ বেঙ্গালুরুতে, কেউ বিদেশে। দেখা হয়তো বছরে একবার বা দুবার, ফোনে কথা হয়, ভিডিও কলে মুখ দেখা যায়, তবু মায়ের মন কি আর ভরে? কাছে না পেলে, একটু চাপটে ধরতে না পারলে, একটু চুমু খেতে না পারলে, একটু আদর করতে না পারলে। ফোন রাখার আগে মা বলেন, ঠিক করে খাস কিন্তু, শরীরের দিকে খেয়াল রাখিস। ছেলে বা মেয়ে বলে, হ্যাঁ মা রাখবো। তারপর ফোনটা রেখে মা হয়তো আরও কিছুক্ষণ বসে থাকেন, মনে মনে ভাবেন ছেলে মেয়েরা বলছে মুখে ভালো থাকবে, কিন্তু ভালো আছে তো? মেনকার কাহিনী আমাদের সেই অপেক্ষার কথাই মনে করিয়ে দেয়। মেনকা শুধুমাত্র পুরাণের একজন রানী নন, তিনি যেন সেই সব মায়ের প্রতিনিধি যারা সন্তানকে ভালোবাসেন, তার জন্য চিন্তা করেন, আর দেখা হওয়ার পর আবার আবার পরের বাড়ির অপেক্ষায় থাকেন। মেনকার গল্প আমাদের কি বলে আসবে আরপি সে কথায়, কিন্তু তার আগে ওই যে কানে কানে কানে কানে 107 এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু দুর্গা দিন দুঃখ হারিনি মাধুরী চট্টোপাধ্যায় আপনার কানে শুধুমাত্র 107।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: আর সেই রত্নগর্ভা বাণী কিন্তু প্রতি বুধবার বারবার বলছে আরপি, যারা শুনতে চান, কান ডাকতে চান 107-এ প্রতি বুধবার, হ্যাঁ ভোর 6টায় অবশ্যই কান ডাকবেন। আজ মা উমার মায়ের কথা, অর্থাৎ মেনকার কথা। মেনকার গল্প আমাদের কি পড়ে, কোন শিক্ষা দেয়? মেনকার গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে ভালোবাসার সঙ্গে অপেক্ষা জড়িয়ে রয়েছে। মা চান মেয়ে কাছে থাকুক, কিন্তু মেয়ের নিজের জীবনও রয়েছে, নিজের ইচ্ছা রয়েছে, নিজের পথ রয়েছে। মা সবসময় তাকে কাছে রাখতে পারেন না, তবু তার ভালোবাসা কিন্তু কমে যায় না। এই কথাটাই হয়তো মেনকার গল্পকে এতদিনের পরেও আমাদের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে। যুগ বদলেছে, মানুষের জীবন বদলেছে, মেয়েরা এখন পড়াশোনা করছে, চাকরি করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, অনেক দূরে গিয়ে সংসার পাচ্ছে, কিন্তু মা আর সন্তানের সম্পর্কের মধ্যে যে টান রয়েছে তা কিন্তু আজও একই রকম। তাই মেনকার গল্প শুনতে গিয়ে, গল্প বলতে গিয়ে আমরা শুধু পুরাণের কথা শুনি না, নিজেদের বাড়ির কথাও মনে করি, নিজের মায়ের মুখটা মনে পড়ে যায়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করবে আরপি। মেনকার জীবনের সব ঘটনা আমরা হয়তো জানি না, বিভিন্ন পুরাণে তার পরিচয় এবং পরিবারের বিবরণেও কিছু পার্থক্য রয়েছে। সেই বিতর্কিত দিকগুলোকে এড়িয়ে গিয়ে যেটুকু বলার সেটুকু বলার চেষ্টা করেছে আরপি, কিন্তু বাংলার আগমনী গানে তিনি যে মায়ের রূপ পেয়েছেন তা আমাদের সংস্কৃতির এক মূল্যবান সম্পদ। তিনি সেই মা যিনি মেয়ের জন্য চিন্তা করেন, মেয়ের জন্য অপেক্ষা করেন, আর মেয়েকে কাছে পেলে আনন্দে ভরে ওঠেন। তাই আজ বাড়ি ফিরে মায়ের সঙ্গে একটু গল্প করুন। বাড়িতে যদি থাকেন তাহলে অসুস্থ মা তার গায়ে একটু হাত বুলিয়ে দিন, তার হাতে আপনার হাতটা রাখুন, দেখবেন মনে মনে কতটা শান্তি পাবেন, আনন্দে ভরে উঠবে আপনার মন। যাদের মা দূরে থাকেন তারা একবার ফোন করুন, খুব বড় কোনো কথা বলার দরকার নেই, শুধু বলুন, মা তুমি কেমন আছো? দেখবেন এই ছোট্ট কথাটুকুতেই কত আনন্দ লুকিয়ে আছে। ভালো থাকুন সকলে, সকল মায়ের প্রতি

আরপির পক্ষ থেকে রইল শ্রদ্ধা, ভালোবাসা আর প্রণাম। আর অন্যদিকে অন্যদিকে একেবারে এই যে পুজো, এই যে পুজো, সেই পুজো, আপনাদের সকলের সকলের ভালো কাটুক, এমনটা বলতে বলতে মনোময়ের সঙ্গে পথ চলে এবং একটু পরেই খবর, তারপর যথারীতি নমস্কার কলকাতায় থাকছে আরপি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে গোটা বাংলা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপগুলি তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

0: গত 5ই অক্টোবর রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল। রাজ্য সরকার চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর সুদের হার ঘোষণা করেছে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ওয়েস্টবেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটি অ্যাক্টের অধীনে থাকা স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত কর্মী, রাজ্য তহবিলে থাকা সরকার অনুমোদিত যে কোনো প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর 7.1% হারে বার্ষিক সুদ দেওয়া হবে। বিহারের বৈশালী জেলার রাঘোপুর দিয়ারা এলাকায় গত রাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। জেলাশাসক বর্ষা সিং জানান, নৌকাডুবির ঘটনায় 6 জনকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজ এখনও অব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আহতদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন। নিহতদের পরিবার প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 2,000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ না নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। দীপাবলির পর এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: पीसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: दिस हेलमेट फिट्स बेटर, आई बाय दिस वन, बट आर यू श्योर अबाउट इट्स सेफ्टी फीचर्स?
4: डोंट वरी, दिस हेलमेट इज ISI सर्टिफाइड।
3: एंड हाउ विल आई नो इफ इट्स ऑथेंटिक?
4: जस्ट बाय डाउनलोडिंग द BIS केयर ऐप, वेयर यू कैन गेट ऑल द नेसेसरी डिटेल्स इन अ क्लिक।
5: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
6: Shunchen, Namaskar Kolkata.
7: Namaskar Kolkata.
6: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
7: Namaskar Kolkata.
8: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা রয়েছে আর পি। আর এই মুহূর্তে ঘরিদা এবং তার স্ত্রী পূজোর পূজোর পূজোর কেনাকাটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ঘরিদা যা বলে, যেমন বলে তেমনই বলছে। কী বলছে জানতে চান? ওকে, ঘরিদা বলছি, জানো তো গিন্নি, এই পুজো না তোর জন্য কিচ্ছু করতে পারবো না, অবস্থা খুব খারাপ। একটা 500 টাকার নোট দেখিয়ে বললাম, এই নাও। স্ত্রী সঙ্গে সঙ্গে, 500 টাকা এই দিয়ে কিচ্ছু হয় নাকি? তুমি কিচ্ছু বোঝো না ঘটি, তুমি কিচ্ছু বোঝো না, কানাকানি শুরু করে দিয়েছে। ঘরিদা বললো, তা নয় গো, সামনের বাড়ির দারোয়ানও তো 500 টাকার নোট দেখালো, তাই কিন্তু আমি
9: তোমাকেও দেখালাম 500 টাকার নোট।
8: কুচকাটি কুচ মিঠি সঙ্গে আরবি। আর আজ দেবাদিদেব মহাদেবকে স্মরণ না করে কোনোভাবেই কিন্তু আমরা নমস্কার কলকাতার পথে পা বাড়াতে পারবো না। অমিত ত্রিবেদী, নমো নমোতে।

0: সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। পুজোর ছুটিতে কিন্তু বদল, ষষ্ঠী থেকে অষ্টমী কাজ চলবে আদালতে। হ্যাঁ, কি ভুল শুনছেন?
3: আরে, এটা কেমন যেন শোনাচ্ছে।
2: রাইট রাইট রাইট, ষষ্ঠী থেকে অষ্টমী কাজ চলবে আদালতে, জানিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু একটা কিন্তু আছে, ব্যাপারটা কি বলুন তো, এবছর দুর্গাপুজোর ছুটিতেও সম্পূর্ণ বন্ধ থাকছে না কলকাতা হাইকোর্ট। সাধারণ ছুটির চেনা চেনা চেনা চেনা চেনা ছক ভেঙেছে হাইকোর্ট। চেনা ছক ভেঙে পুজোর দিনগুলোতেও কিন্তু আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভিজুকে। আদালতের নতুন নির্দেশিকা অনুযায়ী পুজোয় ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত এই তিন দিন আদালত খোলা থাকবে। শুধু নবমীতে ছুটি থাকবে আদালত, এমনকি শনি এবং রবিবারেও কিন্তু বসবে সেই আদালত। তবে হাইকোর্ট খোলা থাকলেও পুজোর কদিন কিন্তু সব মামলা নিয়মিত শুনানি হবে না। আদালত সূত্রে খবর, এই কদিন শুধুমাত্র জরুরি মামলার শুনানির ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। সেই কারণে জরুরি মামলাগুলির শুনানির জন্য বিশেষ আদালতের, অর্থাৎ আমরা যেটাকে বলি ডিফাইন্ড কোর্ট, তার ব্যবস্থা করা হয়েছে। বিচারপতির এজলাসে জরুরি মামলা তালিকাভুক্ত করতে হলে আইনজীবীদের ইমেল মারফত নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। তার মানে অন্য দিনগুলোতে, অন্য বছরগুলিতে যেখানে লম্বা একটা ছুটি পেতেন হাইকোর্ট কিংবা যে কোনো কোর্টের কর্মচারীরা, এবার কিন্তু সেই সুযোগ নেই, বরং কর্মই হচ্ছে ধর্ম। রাইট, কর্মই হচ্ছে ধর্ম। নমস্কার কলকাতায়, কলকাতাকে ঘিরে এবং সেই সঙ্গে অবৈধ নিউজ নিয়ে আরবি হাজির আপনার কানে শুধুমাত্র 107-এ। হ্যাঁ, 107-এ নমস্কার কলকাতায়। এদিকে স্টুডিও ঘড়ি বলছে 7:04 হয়ে 3 সেকেন্ডস রয়েছে আপনার জন্য এই মুহূর্তে গান,
3: এই পুজো,
2: এই পুজোয় ঘুরবো কলকাতাতে।

0: সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এমন একটা খবর যা কিন্তু আপনার এই সকালবেলায় মুখে উনি জিভে জল, জিভে জল, নলে দিয়ে জল জল টুপস করে পড়ে যেতে পারে। কি বলুন তো, কি বলুন তো, চকোলেট দুর্গা, তাকে দেখলে কি আপনি কামড়ি কামড়ি খেতে চাইবেন? না না না না না, তেমনটা করলে কিন্তু চলবে না। চকোলেট দুর্গা, আহা হা, গায়ের রঙটা কিন্তু পুরো পুরো পুরো চকোলেট, চকোলেট, চকোলেট। আর আপনি নিজে হাজির ছিল এবং সেখানে ছিলেন, কে বলুন তো, সেই পুজোর উদ্বোধন করেছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। রাইট রাইট রাইট, হ্যাঁ, স্বয়ং মিঠুন চক্রবর্তী কিন্তু সেই পুজোর উদ্বোধন করেছেন। দুর্গাপুজোর মহিমা উদযাপনের এক আন্তরিক অঙ্গ হিসেবে কিন্তু এই প্রতিমার উন্মোচন হয়েছে। কোথায় কোথায় গেলে দেখতে পাবেন আপনি? মোটামুটি চিনার পার্ক, যেটা রয়েছে বিখ্যাত হয়ে উঠেছে, সেই চিনার পার্কে আপনি যদি চলে যান, ওখানে একটি বিখ্যাত সংস্থা কিন্তু এই চকোলেট দুর্গার উদ্বোধন করেছে। আহা হা, রাইট, 7.5 ফুট লম্বা চকোলেট দুর্গা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং সেই সঙ্গে আরবিও কিন্তু ছিল। রাইট, সম্পূর্ণ খাঁটি ডার্ক চকোলেট দিয়ে তৈরি এই বছরের প্রতিমাটি বাংলার সমৃদ্ধ কারুশিল্পের ঐতিহ্য বহন করে। এবার কিন্তু এর 10ম সংস্করণ প্রতিমা তৈরি করেছেন ভাস্কর সুজিত পাল। তিনি একেবারে প্রায় বলতে গেলে 4 দশক ধরে এই ধরনের প্রতিমা তৈরি করে আসছেন। তার সৃষ্টি বাগুইআটি জোড়া মন্দিরের মতো বিখ্যাত কমিউনিটি পুজোয় শোভা পেয়েছে। আবার অন্যদিকে গ্লাসগোর মতো বিশ্বের নানা জায়গায় সেখানেও কিন্তু পৌঁছে গেছে। তার নেতৃত্বে 10 জনের বেশি কারিগর এই প্রতিমার রূপ দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে পুজো টুজো কেটে গেল, আচ্ছা এই পুজো মানে এই এই প্রতিমা কি সত্যি সত্যি পুজো হবেন?
3: জিজ্ঞাসা, জিজ্ঞাসা, জিজ্ঞাসা।
2: রাইট, আর তারপর কি, যার চকলেট খেতে ইচ্ছে করে সে হয়তো মা দুর্গার একটা হাতের আঙুল দিয়ে করাস করে কামড়ালো, কিংবা ওইখানে যে রয়েছে সিংহ রয়েছে,
3: তার ঝুঁটিতে গিয়ে তার কেশরী গিয়ে কামড় দিল।
2: সত্যি কি কামড় দেয়, নাকি
3: সেগুলো সরিয়ে দেওয়া হয়,
2: নাকি সেখান থেকে আবার নতুন করে নেক্সট ইয়ারের প্রতিমার জন্য সেই মেটেরিয়ালসগুলো রেখে দেওয়া হয়?
3: আমার খুব জিজ্ঞাসা, আমি একটা অন্তর্তদন্তে নামবো।
2: কিন্তু না না না, এই মুহূর্তে অন্তর্তদন্তে না, বরং কানের তদন্তে নামুন। কারণ অরিত্রম, অরিত্রম পূজম দিনে কি গাইছে, কি বলছে, আসছে পুজো।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: আমার বাইকে এখন নকিং অনেক কম
3: আমার কারও এখন অনেক কম পলিউশন করে
4: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ
3: গাড়ি যাই হোক না কেন E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয় কার্বন এমিশন 40% কমে আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয় আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত
1: শুনছেন নমস্কার কলকাতা
5: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
5: নমস্কার কলকাতা
6: হ্যাঁ ये हेलमेट अच्छा है लेकिन ये सेफ है क्या
7: चिंता मत कीजिए इस हेलमेट पर ISI मार्क है
6: और मुझे कैसे पता चलेगा कि ये असली है
7: BIS केयर ऐप से जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी
8: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप
1: শুনছেন নমস্কার কলকাতা
5: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
5: নমস্কার কলকাতা
9: টিফিনে টাকা জমিয়ে হ্যাঁ টিফিনে টাকা জমিয়ে কিন্তু দুস্থদের হাতে পোশাক তুলে দিয়েছে প্রাথমিকের পড়ুয়ারা সমাজসেবার শিক্ষাকে বাস্তবে রূপ দিয়েছে খুদেরা আর আপনি আমি আমরা কি করব আমরা এই পুজোয় সত্যি কি একটু হাত বাড়াবো যাদের হাতের প্রয়োজন আছে যাদের সাহায্যের প্রয়োজন আছে আসলে একটু একটু টিফিনে টাকা জমিয়েছিল ওরা সারা বছর ধরে কেউ 500 কেউ আবার 700 টাকা জমিয়ে সবার সঞ্চয় একসঙ্গে করে আর্থিকভাবে পিছিয়ে থাকা 100 বেশি মানুষকে পূজয় নতুন জামা কাপড় কিনে দিয়েছে হ্যাঁ প্রাথমিক স্কুলের পড়ুয়া এরা ব্যাপারটা কি কোথায় ঘটেছে মালদার ইংরেজ বাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কোথায় বলুন তো গঙ্গাবাগ এলাকায় ললিত মোহন শ্যামমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 650 পড়ুয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরা এবং একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও প্রশংসা করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এই তো গত পরশু দিনের ঘটনা স্কুল চত্বরে শতাধিক পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই কর্মসূচি হয়েছে স্কুলের সাফাই কর্মী মিড ডে মিলের সঙ্গে যুক্ত কর্মী এবং তাদের পরিবার সহ আশপাশের দুস্থ মানুষদের মধ্যে নতুন পোশাক কিন্তু বিলি করা হয়েছে সমাজসেবার এই শিক্ষাকেই বাস্তব রূপ দিয়েছে খুদেরা স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর রায় এবং সহকারী শিক্ষক পার্থ প্রধান বলেছেন যে বইয়ের পাতায় মানবিকতার শিক্ষা দেওয়ার পাশাপাশি তাকে বাস্তবে প্রয়োগ করতে শেখাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা পড়ুয়াদের এই উদ্যোগ অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় আর আমরা এমন কি করব এই পুজোয় এমন কি করব একটু তো কিছু করতে পারি একটুখানি সাহায্যের হাত তো বাড়িয়ে দিতেই পারি কি করবেন আপনি লিখে পাঠান ছোট করে পুঁচকে করে আপনি লিখে পাঠান 9903653992 তে আরে মশাই আপনি আপনার ভাগনাকে পেট পুরে খাওয়াবেন ভাগনা আসছে অনেকদিন বাদে সেটাও লিখতে পারেন আপনি বৌদিকে একটা বালু চুরির শাড়ি দেওয়ার কথা ছিল আর সেই সঙ্গে একটা ফ্রিতে ফ্রিতে নয় আবার এখানে আমার দরদাম কি বাড়ির লোক তো দরদাম কি আর নেকলেস উপহার দেবেন আরে সেটাও অন্তত লিখতে পারেন তো কিছু তো কাউকে দেবেন
10: নিজের ট্যাগ কেটে
9: অন্যের প্রাণ ভরাবেন মন ভরাবেন
10: হৃদয় ভরপুর ভরপুর ভরপুর ভরপুর
9: করে একেবারে ঝিঙ্কা ঝিঙ্কা করে দেবেন সেটাও লিখুন 9903653992 তে আর যারা
10: এটাও করবেন না শুধুমাত্র নিজের পেটটুকু দেবেন পেটটুকু ভরাবেন
9: সেরকম খাদ্য রসিক মানুষের মেসেজও আজ পেতে চাইছে আর পি 9903653992 তে
10: যাই করুন
9: মেসেজটুকু পাঠান 9903653992 তে না আর কথা বলবে না এই মুহূর্তে কিন্তু একবারে গানে গানে কাঁদে কাঁদে 107 এ অবশ্যই দ্য কজ আজ ইট

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
4: Don't worry. This helmet is ISI certified.
3: And how will I know if it's authentic?
4: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
5: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
6: আমার বাইকে এখন নকিং অনেক কম,
7: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
8: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
7: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
9: হ্যাঁ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
10: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
9: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
10: BIS केयर ऐप से, जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
5: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
1: सुनछेन নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
11: নমস্কার কবিতা, এই মুহূর্তে কিন্তু কোন কথা রয়েছে, অবশ্যই কিন্তু কোন কথা ফ্ল্যাশব্যাক সং রয়েছে এই মুহূর্তে, কিন্তু সেই ফ্ল্যাশব্যাক সঙের পর আপনার অনুরোধের গান কি শুনিয়ে দেবে আরফি? ডেফিনেটলি 9903653992। হ্যাঁ, রয়েছে তো আপনার অনুরোধের জন্য, গান মিলন্তির জন্য এই মুহূর্তে পুজোয় আসা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: পুজো কি বৃষ্টি হবে?
4: এই যে কদিন আগে সব মানে বলা হচ্ছিল অষ্টমী পর্যন্ত পুরো ভাসিয়ে দেবে, হ্যাং করবে ত্যান করবে, কিন্তু আজকের আজকের ওয়েদার রিপোর্ট কি বলছে? আর ও মাদুগা, তোমার ত্রিশূল দিয়ে সরিয়ে দাও না এদিক থেকে ওদিকে। আরে নিচে অসুরকে বধ করছো ঠিক আছে, কিন্তু ওদিকে বরুণ দেবতাকে একটুখানি দূরে সরিয়ে দাও, দূরে সরিয়ে দাও, নাহলে কিন্তু আমাদের যাতা কাণ্ড হয়ে যাবে। এত কিছু আয়োজন, এত আনন্দ, সব পুরো মাটি নয়, পুরো ভেজা মাটি হয়ে যাবে গো। আর আজকের আজকের কিন্তু ওয়েদার রিপোর্ট কি বলছে? আজ কিন্তু পার্টলি পার্টলি নয় পার্টলি ক্লাউডি স্কাই, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ, এবং একই সঙ্গে কিন্তু একই সঙ্গে এই বিকেলের দিকে মাঝে মধ্যে এই গুড়ি গুড়ি গুড়ি গুড়ি করে বৃষ্টি হতে পারে। পসিবিলিটি অফ লাইট রেইন সাম এরিয়াজ, না সোমার এরিয়ার কথা বলছি, কিন্তু সাম এরিয়াজে কিন্তু এরকম হতে পারে, দু চার ফোঁটা বৃষ্টি হতে পারে, ছিটকে ছাটকা হতে পারে, হতেই তো পারে। ছাতা নেবেন, ধুস অত গরমি আর রয়েছে, ওইরকম ভিজতে পারবেন না, ডেফিনেটলি পারবেন। আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। আর গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 33.8 ডিগ্রি সেন্টিগ্রেড +1.2, মিনিমাম টেম্পারেচার 26.6 ডিগ্রি সেন্টিগ্রেড +1.8, ম্যাক্সিমাম হিউমিডিটি 95%। বাবা সে তো কমই না, পুরো জমেই রয়েছে 90%-এর ওপরে। অন্যদিকে মিনিমাম হিউমিডিটি কত ছিল? 54%। বৃষ্টি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, হ্যাঁ রাইট, তেমনটাই ছিল। কিন্তু এই পুজোর দিনগুলো যে বৃষ্টি হয় না, পুরো চাতা কাণ্ড হয়ে যাবে। দেবী দুর্গা প্লিজ
3: তোমার ত্রিশূলটা একটু ওপরের দিকে
4: চালাও, যাতে বরুণ দেবতা একটু ভয়টাই পায় আর কি। এমনটা বলতে বলতে আপনি পাঠিয়ে দিন আপনার গানের রিকোয়েস্ট, গান মিলান দিতে আর প্রচুর প্রচুর প্রচুর গান শুনিয়ে দেবে আর কি আপনাদের রিকোয়েস্ট সং। এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু কোন গান ওয়েট করছে আপনাদের জন্য, হ্যাঁ অবশ্যই। আর কার রিকোয়েস্ট রয়েছে সেটাই তো, ওরে বাপ রে বাপ, আহা কে পাঠিয়েছে? শাশ্বতী আচার্য, লীনা আচার্য লেক মার্কেট থেকে পাঠিয়েছে। তাহলে গান মিলে দিতে সেই গান হয়েই যাক, ও কলকাতা, শ্রেয়া ঘোষালের কণ্ঠে
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: अवश्य वेरीफाई करें।
1: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের রিকোয়েস্ট পাচ্ছি, অবশ্যই অবশ্যই গানের রিকোয়েস্ট রয়েছে একসঙ্গে। কিন্তু আপনারা আপনারা কিন্তু কী পাঠাচ্ছেন, আপনারা পাঠাচ্ছেন আপনাদের টপিকের বিষয়ে টুচি পুই পুই চুই চুই করে মেসেজ। ওকে ওকে, অভিজিৎ ভট্টাচার্যের গানটা শোনাবে প্লিজ। কে লিখেছে, কে লিখেছে? ওকে ওকে, কে লিখেছে? সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে। কোন গানটা বুঝতে পারছেন? ঢাকের তলে কোমর দোলে, রাইট? এই কতবার শুনবে, আহাহা, তার কোনো ইয়ত্তা নেই। এবং আর পি যে কদিন আসবে এই পুজোর মধ্যে, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন এই গানটা কিন্তু শোনাবেই শোনাবে, আজও শোনাবে। ওহো, আশা ভোসলে গান শুনতে চেয়েছে কি আমাদের বন্ধু উৎপল? আর কত রাত, আরে সকালবেলায় কত রাত একা থাকবে? ছি ছি ছি ছি ছি ছি, ছেলেটার উদ্দেশ্য খুব খারাপ। ওকে ওকে, অর্জুন কি পাঠিয়েছে? সে কিন্তু গানের রিকোয়েস্ট পাঠিয়েছে পহলি পহলি বার, কুমার শানু অলকা ইয়াগনিকের কণ্ঠে সির্ফ তুম এই মুভির গান। ওকে, সুপ্রভাত দাদা, আজ রত্নগর্ভায় মা দুর্গার মা মেনকা দেবীর কথা শুনলাম, বেশ লাগলো, ধন্যবাদ। আমি পেট পুজো করার আগে কিছু দুস্থদের সাহায্য করব, এই পুজোয় চাই তারাও হাসি খুশি থাকুক, আনন্দে থাকুক, এমনটা লিখে পাঠিয়েছে কে? সৌভিক সরকার, কসবা হালদু থেকে। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিবিতা সেন কি লিখেছে, কি লিখেছে? শুভ শারদীয়ার শুভেচ্ছা আমার স্কুলে যারা সাফাই কর্মী তাদের, মানে সেই সব সাফাই কর্মী নাতনীদের পুজোর জামা কাপড় এবং তাদের হাত খরচ, কোনো বোনাস নেই এদের, এবং বাড়ির কাজে দিদি ও ছেলেমেয়েদের নতুন জামা কাপড় পুজোর হাত খরচ দিয়ে থাকে। একটু লাইনগুলো ঠিক করে লিখতে কি হয়, এরপর থেকে মানে পড়াটাই জাস্ট মানে অফ করতে হবে, লাইনগুলো কোনোভাবেই ঠিক লিখবে না, এটা এটা খুব মুশকিলের জায়গা। তো যাই হোক, শুভ চতুর্থী সকালের শুভেচ্ছা নিও। কি খাওয়াবো, কাল জানা গেছে সুগারটা বেড়েছে, ওষুধও বেড়েছে, কিছুই খাওয়া যাবে না, খালি খাবার দাবারের গল্প শুনতে হবে। শর্মিষ্ঠা এতটাই মনের দুঃখ নিয়ে মেসেজ পাঠিয়েছে 9903653992 আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, মেসেজ কাকে কি করতে চান, কাকে কি দিতে চান, এবং একই সঙ্গে নিজেকেও যদি তুষ্ট করতে চান সেটাও কিন্তু লিখতে পারেন 9903653992। আর এই মুহূর্তে, এই মুহূর্তে আমার শহর কলকাতা, উজ্জয়িনী মুখার্জি আপনার কানে শুধুমাত্র 107।

0: helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
0: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আচ্ছা, এই পুজোয় কোথায় ঘুরবেন, কী করবেন, হ্যাঁ তার খোঁজও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। আর ওই যে বাচ্চা পুঁচকে ছেলেটা টিফিনে টাকা জমিয়ে দোস্তদের হাতে, না একটা ছেলে না কিন্তু অনেকগুলো ছেলে, একটা স্কুলের প্রচুর বাচ্চা, তারা কিন্তু টাকা জমিয়েছিল, কেউ 500 টাকা, কেউ 700 টাকা, সারা বছর ধরে তারা সেগুলো জমিয়ে দোস্তদের হাতে কিন্তু তুলে দিয়েছে। এতে এতে এতে খুশির খবর ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে আপনি কি করবেন, আমরা কি করব এই পুজোয়, সত্যি কি সাহায্যের হাত কাউকে বাড়িয়ে দেব, নাকি না বাবা আমার নিজের পকেটে নিজের টাকা থাকুক, অন্য কাউকে দিব না, কিন্তু নিজেকে তো অন্তত তুষ্ট করবেন, এই যেটা খেতে পারেন না বাড়িতে বসে, সেটাকে আপনি বাইরে গিয়ে এই সুযোগে, এই পুজোর মাঝে সবাই যখন বিজি থাকবে, তখন কি আপনি সেই পেট পুজোটা সারবেন? আর নিজেকে তুষ্ট করা, সেটাও কিন্তু একটা অন্যতম সেরা কাজ, জীবনের অন্যতম পুণ্য কাজ, সেই কাজটাও যদি করেন তাহলে লিখে পাঠিয়ে দিন 9903653992 তে। আর সেই সঙ্গে গান বেলেন্তিতে আপনার পছন্দের গানের রিকোয়েস্ট, একই সঙ্গে কিন্তু একই সঙ্গে সত্যি যদি অন্য কোথাও কোনো কাজে আপনি যুক্ত থাকেন, হয়তোবা কোনো পাঠার প্যান্ডেলে আপনি যুক্ত আছেন, প্রচুর কাজ প্রচুর কাজ, কানে হয়তো রয়েছে FM রেইনবো আর আপনি শুনছেন, তাহলে সেই প্যান্ডেলে, সেই আপনাদের পুজো প্যান্ডেলে ঠিক কোন কোন সামাজিক ব্যবস্থা নেওয়া হয়েছে, হয়তো রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, কিংবা দোস্তদের কাপড় জামা ইত্যাদি ইত্যাদি দান করা হচ্ছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, সেগুলো পুঁচকে পুঁচকে করে, ছোট ছোট করে ইনফরমেশন দিয়ে পাঠিয়ে দিতে পারেন 9903653992 তে। আমি একজন কি জানি, সে কিন্তু বিভিন্ন পুজোর সঙ্গে যুক্ত থাকে, সে হচ্ছে আমাদের বন্ধু দীপক, দীপক কুমার তুং, জানি না সে আজ মেসেজ পাঠাবে কিনা, হয়তো বা বিজি রয়েছে, মারাত্মক ধরনের বিজি রয়েছে, আর সেই কারণেই আজকে হয়তো তার শোনা হচ্ছে না, কিন্তু ও যে বিজি রয়েছে সেটা কিন্তু আর পি জানে। আপনি কোন ক্ষেত্রে কোথায় বিজি রয়েছেন, আপনি কি আলপনা দেবেন? ওকে, তাহলে তো সেটাও তো কম কথা নয়, কতজন এসে, যারাই পুজো মণ্ডপে আসবে তারা প্রতিমার ওই খুঁটিনাটি না থেকুক, আপনার দেওয়া আলপনার দিকে তাকাবেই তাকাবে, তাকাবেই তাকাবে, না থাকি যেতেই পারবে না, চোখ বন্ধ রেখে দুর্গাপুজো দেখতে আসবে নাকি, তাহলে সেটাও কিন্তু আমরা মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করব, আমরা যেটুকু করব আমরা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করব, যে কজনের চোখে পড়ে মনে ধরে তাদের জন্যই, আমাদের প্রাণটা এগুলি আঞ্চন আঞ্চন আঞ্চন আঞ্চন করছে, আর আঞ্চন করছে সেই

0: এই পুঁচ কেটে আর কথা, যে কিন্তু সবে সবে মাত্র ক্লাস সিক্সে পড়ে। আহা, অরিত্র, অরিত্র মণ্ডল কোথা থেকে পাঠিয়েছে? পাঠিয়েছে, কি লিখেছে? ওকে, সিংহবাড়ি থেকে পাঠিয়েছে। বাবা, সিংহের মতো গর্জন টর্জন করে নাকি ভাই? সিংহবাড়িতে থাকে আর সিংহের মতো গর্জন করে নাকি? ক্লাস সিক্সে পড়ে। বলেছে, ও কাকু, হ্যাঁ কাকু তো বটেই, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এই গানটা প্লিজ একটুখানি শুনিয়ে দাও না। আচ্ছা, শুনিয়ে দিচ্ছে আর পি, জয় মা দুর্গা, এই মুহূর্তে শুনিয়ে দিচ্ছে গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সাজবান সেক্টরের সারবাথান এলাকায় গতকাল নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর রোমিও ফোর্স এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানের সময় একটি গুহা থেকে লুকিয়ে রাখা এই সামগ্রীগুলি পাওয়া যায়। বিহারের বৈশালী জেলার রাঘবপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বৈশালীর জেলা শাসক বর্ষা সিং জানান, এই নৌকাডুবির ঘটনায় 6 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী নবরাত্রি উপলক্ষে দূতাবাসের নতুন AI মুখ হিসেবে AI অবতার দেবীর নাম ঘোষণা করেছেন। AI দেবী সংস্কৃতি, ভ্রমণ, স্কলারশিপ, ব্যবসা, বিনিয়োগের সুযোগ এবং কনসুলার সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করবে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজ গোটা বাংলায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপুজোর রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য সরকার সংখ্যালঘু বিষয়ক।

0: ও মাদ্রাসা শিক্ষা দপ্তর গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। গত 5ই অক্টোবর রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল। হোলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের একটি প্ল্যান্টের উদ্বোধনে আজ পূর্ব মেদিনীপুরের জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হোলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ও তার সহযোগী সংস্থার তৈরি ফেনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন প্রধান মুখ্যমন্ত্রী। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ফলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। গতকাল উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়ে দুর্গাপুজোর উদ্বোধন করে তিনি বলেন, রাজ্যের সুরক্ষা নিশ্চিত হলেই দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: চেয়ে চেয়ে সময় এ পথে এলো, এই কী ব্যাপারটা, মানে এসব গুলিয়ে গেল তো। আসলে পুজোর কবিতা লিখতে চেয়েছে আমাদের বন্ধু, আর লিখতে গিয়ে যা শব্দগুলো এদিক থেকে ওদিকে হয়ে গেছে। হতো কি, পথের দিকে চেয়েছে, পথের দিকে চেয়েছে সময় চলে এলো, দেবী দুর্গার প্যান্ডেল প্যান্ডেলে জ্বলছে কত আলো, কত মানুষ কত মানুষ মিলে মিশে এক, আমরা সবাই একতার প্রতীক, মায়ের দিকে আহা নজর আজ। এভাবেই কাটুক চিরটাকাল শুভ শারদীয় শুভেচ্ছা সবাইকে এমনটা করি। কিন্তু কে লিখেছে, কে লিখেছে, কে পাঠিয়েছে, নিজের নামটুকু দেয়নি, কি আর করে যাবে। ওকে ওকে ওকে, কি আর করে যাবে, কিন্তু আপনি পাঠিয়ে দিন 9903653992 তে মেসেজ। ওকে ওকে ওকে, আর ওদিকে গানের রিকোয়েস্ট সেসব তো রয়েছে, কিন্তু গানের রিকোয়েস্টের আগে আরও এক রিকোয়েস্ট আছে, কি বলুন তো। ও দাদা, আজকে একটু ব্যাক টু ব্যাক গান বেশি করে শোনাবে? ওহো, তাহলে খুব ভালো হয়, ডেফিনেটলি শুনিয়ে দেবে আরপি। কিন্তু এই মুহূর্তে কোন গান, অর্জুনের রিকোয়েস্ট ছিল গান মিলন্তিতে, কিন্তু তার আগে একটা কর্তব্য কাজ রয়েছে, সেই কাজটা সেরে নিয়ে আরপি শোনাবে অর্জুনের সেই পছন্দের গান।
3: হ্যাঁ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
4: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
3: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
4: BIS केयर ऐप से, जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
5: बनिए जागरूक ग्राहक, और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: হ্যাঁ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
4: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
3: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
4: BIS केयर ऐप से, जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
5: बनिए जागरूक ग्राहक, और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
6: गान मिलांती, गान मिलांती।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। পুজোর মুখে কিন্তু অরেঞ্জ লাইনে কমছে মেট্রো, কিন্তু কেন এই সিদ্ধান্ত, কী জানিয়েছে কর্তৃপক্ষ? সকালে এবং রাতে বাণিজ্যিক পরিষেবার সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই হচ্ছে মুখ্য কথা, মূল কথা। পুজোর মুখে কমেছে মেট্রো, কিন্তু কোথায়, কোন জায়গায় সেটাও কিন্তু জানতে হবে। অরেঞ্জ লাইনে মেট্রো কমালো কর্তৃপক্ষ। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানোর জন্য মেট্রো পরিষেবার সময় কমানো হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে আপাতত সকাল ও সন্ধ্যের দিকে কম সময়ের জন্য চলবে মেট্রো। বর্তমানে অরেঞ্জ লাইনে সকাল 7:40 থেকে রাত 9:08 পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। মঙ্গলবার থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু মেট্রো চলছে সকাল 8:40 থেকে রাত 8:18 পর্যন্ত। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে গত 10 অক্টোবর থেকে পরীক্ষামূলক ট্রেন চালানো শুরু হয়েছে। এই অংশে মেট্রো পরিষেবা চালুর আগে নির্ধারিত সুরক্ষাবিধি মেনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেই কাজ নির্বিঘ্নে হলে তবেই কিন্তু সকালে ও রাতে বাণিজ্যিক পরিষেবার সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। ওকে ওকে, এই খবরটা কিন্তু আমাদের কাছে বেশ বেশ আনন্দের, কারণ সহজে যাওয়া বলতে কিন্তু মেট্রো মেট্রো মেট্রো, আর এই সহজে যাওয়ার ব্যাপারটা আমরা কতটা অ্যাকসেপ্ট করেছি তার কিন্তু নজির থাকবে আজ আরও একটা খবরে। কিন্তু এই মুহূর্তে বকবক নয়, এই মুহূর্তে বরং অরিজিৎ আর প্রশ্নিতা কি বলছেন? আরে আসো না, আরে আসো না, পুজোয় আসো না, দেখা সাক্ষাৎ হবে তো নাকি?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আমাদের এক বন্ধু সে কিন্তু রিকোয়েস্ট করেছে, হায় অর্পিতা, আরে গানগুলোই শুনিয়ে দাও, তাতে কিন্তু একদম সুপার টুপার হিট হয়ে যাবে তোমার প্রোগ্রাম। আমাদের প্রেচুর প্রেচুর গান শোনাও, আমাদের রিকোয়েস্টগুলো রাখো, তাতে কিন্তু হেব্বি হেব্বি জমে যাবে। ওকে, তার গানের রিকোয়েস্ট রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু কার গানের রিকোয়েস্ট রয়েছে, সুভাষ চক্রবর্তী উত্তরবাল থেকে কি লিখেছেন, গুড মর্নিং আরপি আরপি আরপি, এই পুজোতে সকলের বিশেষ করে আত্মীয় স্বজনদের পাশে থেকে দুর্গা মাকে দেখতে মণ্ডপে মণ্ডপে হাঁটা দেব, সুভাষ এমনটাই লিখেছেন। এবং একই সঙ্গে যে গানের রিকোয়েস্ট করেছেন, যে দুটো গানের রিকোয়েস্ট করেছেন, তার একটি গানের সঙ্গে কিন্তু আমাদের আরেক বন্ধু, সে হচ্ছে শোভাশ্রী। শোভাশ্রী ফার্স্ট টাইম FM রেইনবোতে নমস্কার কলকাতায় আজ মেসেজ পাঠিয়েছে। কোথেকে লিখেছে? ও লিখেছে শ্যামবাজার থেকে, এবং যথারীতি ও পড়াশুনো করছে। ও বলছে এবছর কিন্তু আমার ক্লাস 10 আছে, কিন্তু আমি জমিয়ে পড়ছি, নো প্রবলেম, পাড়াতেও যেমন ঘুরবো, পাড়াতে কী লিখেছে, পাড়ার পুজোতে যেমন পার্টিসিপেট

0: আগে করতাম, এবারেও করব। আমাদের একটা ম্যাগাজিন বেরিয়েছে, সেই ম্যাগাজিনে আমি কবিতা লিখেছি এবং সেই সঙ্গে এঁকেছি। ওকে, থ্যাংক ইউ সোমাশ্রী, ওয়াও। এভাবে জুড়ে থাকা, সকলের সঙ্গে থাকা, এই সৌভাগ্য কজনের হয়। আর তার গানের রিকোয়েস্টের সঙ্গে কি তো আমাদের বন্ধু সুভাষের গানের রিকোয়েস্টও মিলে গেছে। আসুন না সেই গান আমরা শুনেই ফেলি আজ গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।
0: এই মুহূর্তে কোন গান আজ বাজে? দুর্গা সহায়, এই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: 3000 ঢাকের তালে দেবী পক্ষের শুরু এই জানি কিন্তু উমা আগমনীতে বেজেছে কত বাদ দি উৎসবের গিনেস বুকে নজির কলকাতার ব্যাপারটা কি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল 3000 ঢাকির সমবেত বাদ্যি তাদের সঙ্গে 1000-এরও বেশি নৃত্যশিল্পী অংশ নিয়েছিলেন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আসলে দেবী পক্ষের সূচনাতেই কলকাতায়

0: যে উঠেছিল দুর্গোৎসবের বাতি। হয়তো এডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হয় উমা আগমনী, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। 3000 ঢাকির একসঙ্গে উপস্থিতিতে কলকাতার এই অনুষ্ঠান জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। হ্যাঁ, এটুকুই মনে করি দেওয়া, আপনি জানেন, তবু একটু মনে করি দেওয়া যে গিনেস বুকে কিন্তু অলরেডি আমাদের এই এতজন ঢাকি মিলে একসঙ্গে এই যে ডাডাং, হ্যাঁ, এটাতে কিন্তু একেবারে গিনেস বুকে রেকর্ড হয়েছে। আর সেই রেকর্ডে কিন্তু আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত। জানি আপনার পছন্দের গানটা শোনালে আপনি আরও বেশি আপ্লুত হয়ে উঠবেন। ওকে, মা এসেছে এই গানের রিকোয়েস্ট কিন্তু আমাদের বন্ধুদের ছিল, সেই গান ডেফিনেটলি শোনাবে। কিন্তু কারা মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজগুলোও তো পড়তে হবে, রাইট? কার রিকোয়েস্ট ছিল? ওকে ওকে ওকে ওকে ওকে কার এসেছিল রিকোয়েস্ট? না, এই মুহূর্তে কেন পাচ্ছি না। মা এসেছে ওকে, মা এসেছে এই গানের রিকোয়েস্ট কে পাঠিয়েছিল? না, খুঁজে পাচ্ছি না। আরপি, কিন্তু এই গানটা শুনিয়ে দেবে আরপি। তো যাই হোক, সনদ ঘোষ কি লিখেছেন খালুর বাগনান হাওড়া থেকে? সুপ্রভাত, ভোরাইতে শুনলাম রত্নগর্ভা, দেওয়া নেওয়াটা তো পুজোর আগেই হয়ে গেছে, পুজোর চাঁদা দেওয়ার কাজটাও চলছে। এবার পুজোর ছুটিতে ছেলে সুজয় বেঙ্গালুরু থেকে বাড়ি আসছে, আমারও লম্বা ছুটি, তাই ছেলের সঙ্গে খুন ছুটির পাশাপাশি তার দু গালে লম্বা লম্বা লম্বা একটা চুমু দিতে চাই। সনদ ঘোষ এতটাই আনন্দের সঙ্গে লিখেছিল। ওকে, থ্যাংক ইউ, ছেলে আসছে, এটা তো খুব আনন্দের খবর। ওকে, এবারের পুজোতে নেবো লাল শাড়ি। হালকা ইয়াকনিকের কণ্ঠে শুনতে চেয়েছে এই গান। কে লিখেছে? লালমোহন মাঝি, জালাল সি বৌবাজার, হাওড়া থেকে। জান না আরপি এই গান পাবে কি না, যদি পাই শুনিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর একই সঙ্গে যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কী পাঠিয়েছেন? আজ রত্নগর্ভায় মা দুর্গার মা বাবা পরিবারের কথায় গানে গল্পে জমে দিয়েছেন, মনে হচ্ছে এফএম রেইনবোতে পুজো চলছে। ওয়াও, থ্যাংক ইউ। এবং একই সঙ্গে কী লিখেছেন? আর পি দাদাভাই, নমস্কার সহ শারদীয় মহাপূজার শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। যেহেতু আমাদের বাড়িতে পারিবারিক বৈষ্ণবী মতে দুর্গাপূজা হয়, তাই এখন স্থানীয় বাজারে কাপড়, সবজি, ফল ইত্যাদি কেনাকাটা করতে যাচ্ছি, তার আগেই বিশেষ পাঠিয়ে যাচ্ছেন। ওকে, তো যাই হোক, যে বন্ধু আমাদের পাঠিয়েছিল গানের রিকোয়েস্ট, গান বিলান্তিতে কুমার শানুর কণ্ঠে এই গান শুনতেছে, তার গানটা আরপি শোনাবে। কিন্তু তার আগে রয়েছে কর্তব্য কাজ।
1: ভারত সরকার কে নিয়মো কে অনুসার 450 সে অধিক উৎপাদ জেসে জুয়েলারি, টয়েজ, হেলমেট, ইলেকট্রনিক্স ইত্যাদি এসে হ্যায় জিনকে নির্মাণ, আয়াত ইয়া সেল কে লিয়ে BIS মানক চিহ্ন আবশ্যক হ্যায়। এক জাগরুক গ্রাহক বানিয়ে কিসি ভি প্রোডাক্ট কো খরিদতে বক্ত উস পর BIS মানক চিহ্ন জরুর দেখে অর উস প্রোডাক্ট की प्रामाणिकता जांचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
2: सुनছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা।
1: भारत सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें और उस प्रोडक्ट की प्रामाणिकता जाँचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
3: गान मिलांती।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
4: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
5: ডুম ডুম ডমক ডম ডম ডমক ডুম ডুম ডমক ডম ডুম ডুম ডুম ডমক ডম ডম ডমক ডুম ডুম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু একেবারে অন্যরকম, একেবারে অন্যরকম একটা মেসেজ, সামান্যে একেবারে অসামান্য 10 টাকার কয়েন দিয়ে স্কুটার কিনে ফেলেছেন তেলেঙ্গানার প্রৌঢ়। কিন্তু কিভাবে সম্ভব হয়েছে জাস্ট একটুখানি দিয়ে রাখি, একটুখানি বলে রাখি যে দক্ষিণের রাজ্যের মাঞ্চারিয়ান জেলার বাড়ি হচ্ছে কার, 51 বছরের বি রবি জোসেফের। রোজকার সবজি বাজারে মুদি দোকানের কেনাকাটার পর ফেরত আসা টাকার থেকে প্রতিদিন 10 টাকার কয়েন লক্ষ্মীর ভাঁড়ে ফেলতেন তিনি। আর তারপর কিন্তু সেই 10 টাকার কয়েন দিয়েই কিন্তু স্কুটার কিনে ফেলেছেন তেলেঙ্গানার সেই প্রৌঢ়। আসবো সেই কথায় ইন ডিটেলে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায়। জানেন কি, ধ্বংসস্তূপে প্রিয়জনদের খুঁজে নেবে কার আবিষ্কার, বীরভূমের 10ম শ্রেণীর ফাইজুলের আবিষ্কার, সে কথাও কিন্তু ইন ডিটেল থাকবে নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা। না শুধুমাত্র এই নয়, আপনাকে মনে করিয়ে দেবে শান্তিপুর লোকাল ধরে বাপের বাড়ি চললেন উমা, নদিয়া থেকে নামখানায় কিন্তু অভিনব সফর সেরেছেন কে, স্বয়ং মা দুর্গা। থাকবে ইন ডিটেলে খবর নমস্কার কলকাতায়। আর এমনটা বলতে বলতে, হ্যাঁ অবশ্যই এমনটা বলতে বলতে কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই সেই ছোট্ট কাজটা সেরে নেওয়া, আর তারপর কিন্তু আপনাদের কানে পৌঁছে দেওয়া আপনাদের পছন্দের গান।
4: বেটি কে লিয়ে গহনে বনবায়ে একদম খরে হলমার্কে, আর তো আর দোকানদার নে খুদ 15 মিনিট মে হলমার্কে নিশান লগা কর ভি দিয়ে।
5: আরে বুদ্ধু, হলমার্ক গহনে তো সিরফ BIS লাইসেন্স হোল্ডার জুয়েলার হি বেচতে হ্যায়, আর BIS হলমার্ক করনে কে লিয়ে 4 সে 5 ঘন্টে কা ওয়াক্ত লাগতা হ্যায়।
6: আগার আপ ভি কিসি এসে ধোখে কা শিকার হুয়ে হ্যায় তো BIS কি ওয়েবসাইট bis.org.in পর শিকায়ত করেন। জাগো গ্রাহক জাগো।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: বেটি কে লিয়ে গহনে বনবায়ে একদম খরে হলমার্কে, আর তো আর দোকানদার নে খুদ 15 মিনিট মে হলমার্কে নিশান লগা কর ভি দিয়ে।
5: আরে বুদ্ধু, হলমার্ক গহনে তো সিরফ BIS লাইসেন্স হোল্ডার জুয়েলার হি বেচতে হ্যায়, আর BIS হলমার্ক করনে কে লিয়ে 4 সে 5 ঘন্টে কা ওয়াক্ত লাগতা হ্যায়।
6: আগার আপ ভি কিসি এসে ধোখে কা শিকার হুয়ে হ্যায় তো BIS কি ওয়েবসাইট bis.org.in পর শিকায়ত করেন। জাগো গ্রাহক জাগো।
3: আপনার মঙ্গল কামনায়, আমাদের সকলের মঙ্গল কামনায় মঙ্গল।

ওই যে বলছিলাম, আমাদের সকলের মঙ্গল কামনায় মঙ্গলম মঙ্গলম, এমনটা বলতে বলতে কিন্তু বেশ সারম রং, হ্যাঁ সেটাও কিন্তু লাগতেই পারে এই পুজোতে। কার হৃদয় কিভাবে কোন দিকে মোড় নেবে, কোন দিকে বাঁক নেবে, সে কি আমরা জানি নাকি? বেশ সারম রং শিল্পা রাও এবং অন্যান্যদের কণ্ঠে একেবারে নমস্কার কলকাতার শেষ গান। নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টার একেবারে শেষ গান, আর তৃতীয় ঘন্টায় কোন গান রয়েছে? তৃতীয় ঘন্টায় কিন্তু একেবারে ফাটাফাটি নতুন ছবির গান, অবশ্যই অবশ্যই নতুন ছবির গান নিয়ে ফিরবে আরপি আপনার কানে শুধুমাত্র 107-এ। কিন্তু তার আগে থাকবে জবর খবর।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সংগ্রহালয় ও গ্রন্থাগার PMML আজ নতুন দিল্লির তিন মূর্তি ভবনের ব্লক আইতে একটি নতুন ভিজিটার কিয়স্ক চালু করতে চলেছে। নৃপেন্দ্র মিশ্র, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, আনুষ্ঠানিকভাবে এই কিয়স্কের উদ্বোধন করবেন। এর ফলে সংগ্রহালয়ে আসা বিপুল সংখ্যক দর্শনার্থীরা বিশেষ সুযোগ সুবিধা পাবেন। দিল্লি ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপ এবং হিংসাত্মক চরমপন্থার তীব্র নিন্দা জানানো হয়েছে। নতুন দিল্লিতে স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ এবং জঙ্গি কার্যকলাপ মদদ যোগায় এমন বিষয়গুলিতে প্রতিরোধ, মোকাবিলা ও নির্মূল করার ক্ষেত্রে সহমত ব্যক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুইদিনের অন্ধ্রপ্রদেশ সফরে আজ বিজয়ওয়াড়ায় পৌঁছবেন। তিনি সন্ধ্যায় শ্রী কনক দুর্গা মন্দিরে পুজো দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি বিজয়ওয়াড়ায় জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করবেন। অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে এই মেলা আয়োজন করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে চীনের বিষয়ে বলেছেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হলে দুই দেশের সম্পর্কে তার নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন, ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তে টুকিটাকি কাজ, অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। বিহারের বৈশালী জেলায় রাঘুপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানান, এই নৌকাডুবির ঘটনায় 6 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক বলে জানা গেছে।

0: মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: FM রেইনবোতে। তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক।

FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শিল্পা রায়ের কণ্ঠে শুনছিলেন ওয়াগি ফোর মুভির গান, আর এই মুহূর্তে কিন্তু ডাক্তার কাকু আমি জানি।

FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। গানের হাটিকে এই মুহূর্তে কিন্তু একেবারে চলে যাবো আমরা মিতিনের কাছে। হ্যাঁ, মিতিন, একটি একটি আহা হা খুনের সন্ধ্যায়, সেই ছবির গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো এবং একই সঙ্গে রয়েছে আরও একটি ঘোষণা, সেই ঘোষণা নিয়ে ফিরবে আরপি। কিন্তু তার আগে আপনাদের পাঠানো মেসেজ 9903653992 যেগুলো এসেছে টুইটি পুইপুই চুঁই চুঁই করে, গুড মর্নিং আরপি, গান মিলন দিতে ঢাকের তালে কোমর দোলে, অভিজিৎ ভট্টাচার্যের গানটা প্লিজ শুনিয়ে দিও, এবং একই সঙ্গে লিখেছে ভেরি নাইস টপিক, আমি আমার ফেভারিট আরজে আরপিকে, আরপিকে যেটা খেতে চাইবে সেটাই খাওয়াবো, ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোমনাথ এমন লিখে পাঠিয়েছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। আর আপনি কি লিখছেন, আপনি কি লিখছেন আরপি দাদা ভাই, কে লিখেছে? লম্বা একটা মেসেজ পাঠিয়েছে দীপক, কি লিখেছে? ওকে ওকে ওকে ওকে আরপি দাদা ভাই, গুড মর্নিং, আজ শারদীয় চতুর্থীতে আপনাকে এবং আমার সমস্ত শ্রোতাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই।

0: আমাদের গ্রামে দুর্গাপূজার 25 বছর, তাই ব্যস্ততার জন্য আমি আজকে রত্নগর্ভা শুনতে পাইনি। আজ আমাদের পুজোর উদ্বোধন হবে, তাই সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, যেমন সকাল 9টায় ছবি আঁকার প্রতিযোগিতা, তারপর রক্তদান শিবির আছে, আর বিকেলে পুজোর গান দিয়ে উদ্বোধন। আমাদের এবারে প্যান্ডেলের থিম হলো অ আ ক খ। সারা প্যান্ডেল জুড়ে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা আছে। আগামীকাল পঞ্চমীর দিন দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক, খাতা, পেন বিতরণ করা হবে। দুস্থ মানুষদেরকে কাপড় টাপড় দেওয়া হবে। আর ষষ্ঠীর দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেমন নাচ, গান এবং সেই সঙ্গে আবৃত্তির উপর প্রতিযোগিতা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী কোন প্রোগ্রাম নেই, কোনো প্রোগ্রাম নেই। দশমীর দিন পুরস্কার বিতরণী হয়ে মায়ের বিসর্জন হবে। পুজো প্যান্ডেল থেকেই কিন্তু ব্যস্ততার মধ্যে আপনার প্রোগ্রাম শুনছে। দীপক এমনটা লিখে পাঠিয়েছে বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে।
1: এ বস, আমাকে নিয়ে যানা, আমিও দুস্থ লোক আছি, আমাকে কিছু দিও বস, হাম গরিব আদমি আছে দীপু ভাইয়া।
0: ওকে ওকে, আপনি কি লিখছেন? শুভ শারদিয়া, শুভ সকাল, আমার প্রতিষ্ঠিত ক্লাব বহরু আজাদ হিন্দ ক্লাব, এই ক্লাবের পুজোর সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। পুজো মণ্ডপে আমরা সামাজিক সচেতনতা বাড়াতে, ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতার বার্তা দিতে করণীয় কর্তব্য কি লেখা ফেস্টুন মণ্ডপে টাঙিয়ে রেখেছে। গ্রামের ভিতর দিয়ে যাওয়া নিকাশি নালা, রাস্তার দুপাশে ভরে যাওয়া আগাছা, বন জঙ্গল ক্লাবের সদস্যরা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে। মানুষকে সচেতন করতে মাঝে মাঝে এই সম্পর্কে লাউডস্পিকারে অ্যানাউন্স করা হচ্ছে। এইভাবে আমাদের ক্লাব সামাজিক কাজে প্রতি, শুধু পুজোর সময় নয়, সারা বছর, হ্যাঁ সারা বছর আমাদের ক্লাব মানুষের পাশে থাকার বিষয়ে একেবারে অঙ্গীকারবদ্ধ। এমনটি লিখে পাঠিয়েছেন কে? মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে এসেছে মা দুর্গা মা।

0: সেই সুর, সেই সুর এত বছর পর।
1: দুর্গাপূজোয় এবার পাহাড়ে রহস্য।
0: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে?
2: পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
1: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
3: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
4: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
3: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
1: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
5: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
6: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
7: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
8: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
9: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে আপনাদের পাঠানো আবারও আবারও আবারও কিন্তু মেসেজ, ওকে ওকে, সকলকে সকলকে কি জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে রনেন শাহ সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে। ওকে, গান বিলন্তির গানের অনুরোধ ঘাতক মুভি থেকে, ঘাতক ঘাতক। এই নীল সাগরের পাড়ে স্বপ্নেরা ডানা মেলে, দাদা ভাই শুনিয়ে দিও প্লিজ। ওকে, 10-এর মধ্যে শুনিও প্লিজ, না হলে আর শুনতে পাবো না 9:10-এর মধ্যে। এমা এমা, এত দেরি করে ফেললাম, আজকে ছুটি পড়ে যাচ্ছে বলে একটু অ্যাডভান্স অফিসে ঢুকতে হবে, তাই আর শোনা হবে না প্রতিদিন বাসে অফিসে যেতে 2.5 মিনিট এবং ফেরার সময় 3 ঘন্টা করে FM রেইনবো শুনি। ওকে, তাহলে একটা কাজ করি, আজকে শুনতে পাবেই না রনেন, তাহলে অন্যদিন বরং এই গানটা শুনিয়ে দিই।
10: রনেনের বন্ধুরা যারা শুনছ তারা একটু রনেনের কানে একটু রন্ডন রন্ডন রন্ডন রন্ডন।
9: হ্যাঁ, এমনটা করি কিন্তু প্লিজ জানিয়ে দিও। শুভ চতুর্থী অর্পিতা, আজকে রত্নগর্ভা দুর্দান্ত লেগেছে, সঙ্গে আগমনী গানগুলো শুনে মনে হলো ঢাকে কাঠে পড়ে গেছে। আমি এই পুজোয় কিছু দুস্থ পরিবারের ছোট ছোট শিশুদের সাহায্য করে তাদের মুখে হাসি ফোটাতে চাই। ভালো থেকো, শুভ শারদীয়া, সবার পুজো কাটুক আনন্দে আনন্দে খুশিতে। শুভেচ্ছা রইল সোমেন যাদবপুর থেকে, এত সুন্দর মেসেজ পাঠিয়েছে, ওয়াও সোমেন, থ্যাংক ইউ, আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। রাকেশ কুন্তি কি লিখেছে, জালালি রায়ের বাগান থেকে লিখছে, দাদা ভাই প্রথম গান বিলন্তিতে, গানের রিকোয়েস্ট করছি সিনেমার নাম যোদ্ধা, এবার কেন অন্যরকম পুজো, আগে কদম ছিলাম দুজন, আগে কদম ছিলাম, না না এই গলতি সে মিস্টেক হয়ে গেছে, দুজন প্লিজ দাদা গানটা একটু শুনিয়ে দেবেন, প্রথমবার রিকোয়েস্ট করলাম রাকেশ কোনতে। ওকে, চেষ্টা করবে আর কি, কিন্তু তার আগে কিন্তু অন্য গান রয়েছে, আহা হা, বাবুল বে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: मेरा जूता है जापानी लेपर। जूते की बात चली है तो एक जरूरी बात जो मैं अपने दर्शकों को बताना चाहूंगा, अब कोई भी इन्हें ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स के ISI मार्क के बिना मैन्युफैक्चर, इंपोर्ट और सेल नहीं कर सकता। फुटवेयर की खरीदारी करते वक्त BIS का ISI मार्क जरूर देखें। BIS इंस्पायरिंग क्वालिटी।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মেরা জুতা হে জাপানি লেপর। জুতে কি বাত চলি হ্যায় তো এক জরুরি বাত জো মে আপনে দর্শকোন কো বাতানা চাহুঙ্গা, আব কোই ভি ইনহে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কে ISI মার্ক কে বিনা ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট और सेल नहीं कर सकता। फुटवेयर की खरीदारी करते वक्त BIS का ISI मार्क जरूर देखें। BIS इंस्पायरिंग क्वालिटी।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
3: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
1: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
4: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
5: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
4: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
1: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
6: FM রেইনবো পূজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
7: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।

0: PIS क्वालिटी मार्क अनिवार्य कर दिया है। तो आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। BIS इंस्पायरिंग क्वालिटी।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে রয়েছে বিশেষ ঘোষণা, 139তম ডাক আদালত এবং পেনশন আদালত বিষয়ে। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিতে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19/11/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR Avenue কলকাতা 712 বেলা 1টায় গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26/10/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এসসি দাস, ADPS ফার্স্ট ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue কলকাতা 712 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmgwb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ফার্স্ট ব্র্যাকেটে CS এর সঙ্গে টেলিফোন নম্বর 03-22-12-02-50/033-22-12-06-12/033

22120500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অর্থাৎ ইমেলে বা ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি কিন্তু উল্লেখ করতে হবে। বলে রাখা ভালো, আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে কিন্তু গ্রহণ করা হবে না। ঘোষণাটি শেষ হলো আর এই মুহূর্তে সময় 9:48 হয়ে 12 সেকেন্ড। কোন গান এই মুহূর্তে জানি সং আপনার জন্য শুধুমাত্র 107।

0: পুজোতে কিন্তু আমরা আমাদের পাড়াতে সমাজ সচেতনতামূলক কাজ করে থাকি, যেমন বিভিন্ন সমাজ কল্যাণমূলক বার্তা দিই, পরিবেশ পরিচ্ছন্ন রাখি এবং একই সঙ্গে চারদিকের পরিবেশ পরিচ্ছন্নতার সঙ্গে কিন্তু রাতে অনুষ্ঠানও জমিয়ে হয়। কে লিখে পাঠিয়েছে এমনটা? রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে। রজতের মেসেজের পর কার কথা বলতে হয়? শ্যামাপ্রসাদ পাল সোপুর রাহগ্রাম বাঁকুড়া থেকে লিখেছেন। কি লিখেছেন? আমি শ্যামাপ্রসাদ। আরে লিখেছেন তো আপনি, নিচে আবার লিখেছেন কেন? এই অনুষ্ঠান শুধু ভালো রাখা নয়, আমার প্রতিদিনের সকালের একটা সুন্দর অভ্যেস। ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে। বর্তমানে কাজের সূত্রে সিকিমের কোথায় রয়েছেন? রোরাথাঙ্গে থাকি, ওখান থেকেই শুনছে পাহাড়ের কোলে বসে। ওয়াও, থ্যাংক ইউ শ্যামু ভাই, ওকে এসপি, ওহো সেটা তো বলতে পারি আমরা। সুখেন্দু ঘোষ কি লিখেছেন? শান্তিনিকেতন গুরুপল্লী থেকে লিখেছেন সুখেন্দুবাবু। কি লিখেছেন? প্রতিদিনের ইনকাম যদি দু হাজার টাকা হয়, জীবনে প্লেন কেনার শখ ভাবতেই লাগে ভয়। কত টাকা জমাতে হবে, কত করে প্রতিদিন? শর্ত শুধুই আছে একটা, করা যাবে না ঋণ। প্লেনে চড়ে যাবো বেড়াতে নেপাল, ভুটান, ঢাকা। কত বছর অপেক্ষা শেষে মিলবে সেই টাকা? উড়ি বাপি বা, সত্যি তো এটা তো জিজ্ঞাসা। আর এই মুহূর্তে কার? প্রমুখ কুমার ফ্রম কোথেকে বলেছেন? লুধিয়ানা, পাঞ্জাব থেকে। ওকে, কি লিখেছেন? ডিয়ার হোস্ট স্যার, আওয়ার গ্রেটিংস টু ইউ অ্যান্ড অল ইউর লিসনার্স, গুড মর্নিং, হাউ আর ইউ? দিস ইজ মাই ফার্স্ট টাইম মেসেজিং, প্লিজ অ্যাড মি, দ্য প্রোগ্রাম ইজ গোয়িং ভেরি ওয়েল, আই ডোন্ট নো বেঙ্গলি ওয়েল, সো আই এম মেসেজিং ইন ইংলিশ।
1: ওয়াও, থ্যাংক ইউ, ভেরি গুড।
0: পাঞ্জাব থেকে কে লিখেছে? প্রমুখ কুমার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অ্যান্ড এগেইন থ্যাংক ইউ। ওকে, এমনটা বলতে আর বেশ কিছু মেসেজ রয়ে গেল না, আর কোনো কথা নয়, বরং সেই নাটকের প্রিলুডটা আরেকবার শুনে নেওয়া।
2: দুর্গা পুজোয় এবার পাহাড়ে রহস্য।
3: সেই সুর এত বছর পর কিভাবে? সব পুরনো পাপ, সব রক্ত চণ্ডীর অভিশাপ।
2: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
4: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
5: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
4: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
2: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
6: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি।
7: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM Rainbow। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
0: ঢাকের তালে আপনার প্রাণ, আপনার মন, আপনার হৃদয় একবারে দুলতে থাকুক। আর আর আর আর এই চতুর্থী দিনে, হ্যাপি চতুর্থী, এমনটা বলতে বলতে আর বলছে জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। দুর্গাপুজোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব অনুমোদনের জন্য জরুরি ভিত্তিতে রাজ্য মন্ত্রিসভা আজ পুনরায় বৈঠকে বসবে। দুপুর তিনটায় শুরু হওয়া এই বৈঠকে উৎসবের দিনগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের একটি প্ল্যান্টের উদ্বোধনে আজ পূর্ব মেদিনীপুর জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ও তার সহযোগী সংস্থা তৈরি ফেনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দুর্গাপুজোয় কলকাতার নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে 31,000 বাহিনী মোতায়েন করছে লালবাজার। গতকাল দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করবে বিশেষ নজরদারি, থাকছে 6,000 সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড, 14টি জায়গায় রাখা থাকবে অ্যাম্বুলেন্স, যে কোনো সহায়তার জন্য সর্বক্ষণ চালু থাকবে 112 হেল্পলাইন নাম্বার। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার 19টি জেলা প্রাথমিক বিদ্যালয়ে সংসদ ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে। এ ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নবনিযুক্ত চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারালের ডিন অধ্যাপক লালু দাসকে। পর্ষদের 12 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে স্কুল শিক্ষা দপ্তর। সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক নীলাদ্রি শেখর সিংহকে। প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগার পিএমএমএল আজ নতুন দিল্লির তিন মূর্তি ভবনের ব্লক আইতে একটি নতুন ভিজিটর কিয়স্ক বা তথ্যকেন্দ্র চালু করতে চলেছে। নিপেন্দ্র মিশ্র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এই কিয়স্কের উদ্বোধন করবেন। এর ফলে সংগ্রহালয়ে আসা বিপুল সংখ্যক দর্শনার্থীরা বিশেষ সুযোগ সুবিধা পাবেন। দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। সফরকালে তিনি মুম্বাই ও জামনগর ভ্রমণ করবেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা, আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগও যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
1: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
2: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: PCP NDT कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
4: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
0: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগও যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
1: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
2: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ন্যাশনাল কালচার ফান্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানে সংরক্ষণ এবং উন্নয়নের কাজ পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এগুলির মধ্যে রয়েছে কর্ণাটকের হাম্পি, আগ্রার তাজমহল এবং কেরালার বেকাল দুর্গ। নতুন দিল্লিতে সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়ালের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত ও আসিয়ানের অভিন্ন স্বার্থ রয়েছে। আজ সকালে নতুন দিল্লিতে আয়োজিত আসিয়ান ভারত ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্ক ফোরামের ভাষণে তিনি বলেন, ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়া জলরাশি একটি অবিচ্ছিন্ন সামুদ্রিক অঞ্চল গঠন করে, তার এর নিরাপত্তা নিশ্চিত করা সকলের যৌথ দায়িত্ব। ভারতে 2015 থেকে 2024 সালের মধ্যে যক্ষ্মা সংক্রমণের হার 21% কমেছে। এই হার বিশ্বব্যাপী হারের থেকে 9% বেশি। দেশব্যাপী ব্যাপকভাবে রোগের শনাক্তকরণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সচেতনতার মাধ্যমে যক্ষ্মা নির্মূল করার উদ্যোগ জোরদার করেছে সরকার। যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় 28 কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রি চতুর্থ দিনে মা কুষ্মান্ডার কাছে প্রার্থনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি কামনা করেন, দেবীর অসীম শক্তি যেন সকল নাগরিকের জীবনে নতুন আশা, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসে। দুর্গাপূজার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের জন্য জরুরি ভিত্তিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর 3টায় বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা। নির্বাচনে অনিয়ম এবং তদন্তের দাবির মুখে ক্রীড়া মন্ত্রক প্যারা এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের প্যারা শুটিং কোচের পদ থেকে জয়প্রকাশ নাটিয়ালকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
2: Don't worry. This helmet is ISI certified.
1: And how will I know if it's authentic?
2: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
3: Be a vigilant consumer. Download the BIS Care app today.

0: check the product's authenticity before purchase.
1: To 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11টা, একদম 11টা বেজে 4 মিনিট হয়ে গেছে। 107 FM রেইনবো টিউন করেছেন আপনি, আর আজকে অবশ্যই বলবো শুভ চতুর্থী।
4: একেবারেই, আর এই মন ছুঁয়ে যাওয়া যে সময় এবং মন ছুঁয়ে যাওয়া গান, এই সব কিছু নিয়েই আমাদের গান দরিয়া। আপনাদের সবার পুজো ভীষণ ভীষণ ভীষণ ভালো কাটুক, সবাই মিলে সবাইকে নিয়ে খুব আনন্দ করুন। তবে ওই একটাই জিনিস একটু মনে রাখবেন, আপনার আনন্দ যেন অন্য কারো নিরানন্দের কারণ না হয়। তবে সবকিছু মিলিয়ে এবার আমরা শুরু করব আজকের গান দরিয়া। আজকের গান দরিয়াতে রয়েছি আমি বিদিশা,
3: সঙ্গে অম্বালিকা, আর আমরা দুজনে কিন্তু একদম নস্টালজিক করে দেব আপনাদের, এইটুকু কথা দিতেই পারি। দুপুর একটা পর্যন্ত থাকছি আমরা, আর সঙ্গে থাকছে দারুণ কিছু গান, সেই গানগুলো আমাদের মনের মণিকোঠায় কিন্তু একদম সব সময়ের জন্য চির উজ্জ্বল, তাই তো?
4: একেবারেই তাই। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, তারপর গানে গানে মানে গান শুনে
3: প্রথম গানটা দিয়ে কথা।
4: একেবারেই।
5: Helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
6: Don't worry. This helmet is ISI certified.
5: And how will I know if it's authentic?
6: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
7: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
1: To 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: Kalo Joy Bangla Ganer Dhara Chhuye Jak Mon. Shunchen Gandoria 107 FM Rainbow Te. Gandoria.

0: দশকে।
1: সত্যি এখন স্টুডিওতে যখন আসছিলাম সকালবেলা, তখন চারপাশটা দেখে মনে হচ্ছিল যে এটাকে যদি একটা ফ্রেমের মধ্যে আঁটি,
2: হ্যাঁ,
1: যে কি ভালো লাগছে সারা, মানে পুরো পরিবেশটা যেন এখন একেবারে মায়ের আগমনে ভরে উঠেছে চারিদিক, এবং চারপাশে মনে হচ্ছে যেন পুজো পুজো সাজ পুরোপুরি, মানে পুজো শুরু হয়ে গেছে তো বটেই, তাই প্রকৃতিও যেন নিজেকে একেবারে সাজিয়ে নিয়েছে পুজোর সাজে।
2: আর শুধু আসলে সবটাই খুব যে প্রকৃতি সাজে, তার থেকেও আমাদের একটা মানে নিজেদের ভেতরে তো তৈরি হয় যে সারা বছর যে যাই কিছু করি না কেন, আমরা এই কটা দিন ভালো থাকার চেষ্টা করব। খুব মানে একদম প্রত্যেকের ক্ষেত্রে যে যেমনভাবেই থাকি না কেন, আমরা চেষ্টা করি যে এই যে চার পাঁচটা দিন, ছটা দিন বা দশটা দিনও যদি আমরা ধরি আর কি,
1: একদমই একদমই মনটা খুব ভালো হয়ে যায়,
2: একটু ভালো করার চেষ্টা করি।
1: এই যে আলোর চাঁদোয়াগুলো যখন সন্ধ্যেবেলা জ্বলে ওঠে, তার তলা দিয়ে তুমি যখন হেঁটে যাচ্ছ, মানে মনের ভেতর দেখো সুখ দুঃখ মান অভিমান রাগ সবকিছুই আমাদের নিয়ে চলতেই হবে, তো সেইগুলো ভুলে গিয়ে আমাদের অন্তরটা কেমন যেন আলোকিত হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, এখনো অনেক প্যান্ডেলই উদ্বোধন হয়নি, আবার বেশ কিছু প্যান্ডেল উদ্বোধন হয়েও গেছে, তো সেক্ষেত্রে
2: তবে এটা ঠিক কথা জানো তো, আমি গতকাল বেরিয়ে দেখলাম যে প্যান্ডেল ওপেন, মানে তুমি দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত ভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে বাকি অনেকটা প্রপস যাকে বলে, মানে ধরো যে সাইড গুলো, মানে যে তুমি ঢুকছে, যেটা তুমি এখনই বললে বলে আমার মনে পড়লো যে ঠিক চাঁদোয়া টাঙানো হয়ে গেছে, কিন্তু তার নিচের আশেপাশের যে জায়গাগুলো সেগুলো এখনো রেডি নয়। এইটাও কিন্তু বেশ ভালো লাগছে, মানে ধরো কাজের জন্য আমি ওই রাস্তা দিয়ে রোজই যাই, এটা তো সত্যি কথাই, আমরা সকলেই বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন
1: যেখান দিয়ে আসি যাই, সেখানে তো একটা না একটা দুর্গাপূজার প্যান্ডেল পড়বে,
2: কিন্তু বেশ বিখ্যাত পুজো বলছি আমি কলকাতার, মানে একদম বেশ বিখ্যাত পুজোর গলি বলছি, সেই গলিটা দিয়ে আমার কাজের জন্য আমি যাওয়া আসা করেওছি, সেখানটা দেখছি বন্ধ হয়ে গেছে, সবই হয়েছে, কিন্তু সেই লেভেলের একদম পুরো কমপ্লিট সেটা কিন্তু না,
1: এখনো ছোট ছোট কাজ বাকি আছে,
2: এই যে টুকটাক কাজটা ওটা না দেখতে খুব ভালো লাগছে, যে শিল্পীরা রয়েছেন কি অদ্ভুত মনোযোগ দিয়ে, আমি কিছুক্ষণ দাঁড়িয়েও পড়লাম দেখার জন্য যে কি অদ্ভুত মনোযোগ দিয়ে সেই ছোট্ট ছোট্ট কাজগুলো, যেটুকু কাজ বাকি আর কি, সেইটা তারা শেষ করার চেষ্টা করছে, এবং খুব দ্রুত গতিতে অবশ্যই আর কি,
1: স্বাভাবিক। যেমন আমি সকালবেলা যখন আসছি আমাদের পাড়ায়, উত্তর কলকাতা যে অঞ্চলে আমি থাকি সেখানে তখনও পেইন্ট স্প্রে করা হচ্ছে, ওই ছোট ছোট কলকাগুলো যেগুলো আর কি উপরে, মানে প্যান্ডেলের কাঠামোর উপরে লাগানো হবে, সেই কলকাগুলো রয়েছে এবং সেগুলোর উপর পেইন্ট স্প্রে করা হচ্ছে, মানে খুব জোর গতিতে কাজ চলছে, ঘট ঘট করে একটি মোটর চলছে এবং পেইন্টটা স্প্রে করা হচ্ছে, বেশ লাগছিল দেখতে, যদিও মানে দাঁড়িয়ে পড়লে এদিকে দেরি হয়ে যাবে আসতে, রাস্তা জুড়ে আলপনা দেওয়া হয়েছে এবং আলপনার মাঝখানে বড় বেশ এমন একটা জায়গা রয়েছে গোল আকৃতি, সেখানে আরো কিছু করা হবে, মানে একটা পেইন্ট করে সেটা রাখা আছে, আজকে হয়তো তার উপর আরো কিছু মানে চিত্রকলা তৈরি হবে, তো ভালো লাগছিল কিছু দেখতে।
2: এই জিনিসগুলো না আমরা নিজেরা খুব ফিল করছি, তাই না বলো, মানে এই যে পুজো ভাইবসটা আমরা যেটাকে মানে এখনকার আমরা যদি যেরকম ভাবে বলি আর কি, পুজো ভাইবসটা কিন্তু সত্যি এসে গেছে, এবং অদ্ভুত ভাবে আমি না হালকা সুরে গান বাজছে, সেই যে মানে সন্ধ্যাবেলার যে রাস্তাটা তুমি মানে ওটাতেই আমার মানে সত্যি খুব ভালো লাগছিল, যে একদম আলো ঠালো জ্বলছে, তার তলা দিয়ে যাচ্ছি, বেশ একটা সেই কেমন বিয়ে বাড়ি ফিলিংস বলতে পারো বা পুজো ফিলিংস বলতে পারো, মানে উৎসবের ফিলিংস আর কি যেটা, হ্যাঁ সেইটা ছিল। সেই ফিলিংসটাতে আমার হঠাৎ করে যেটা মনে হলো, সেখানে কিন্তু মাইকে আমি বেশ কয়েকটা পুজোর কথা বলছি, মানে সেই প্রত্যেকটা পুজোরই ভাবনা চিন্তা একই রকম কিনা জানি না, পুরনো দিনের বাংলা গান বাজছে
1: একদম,
2: বিভিন্ন ধরো একটা জায়গায় থিম হয়েছে উত্তম কুমার, সেখানে ওই যে পুরো তুমি যখনই ঢুকছো পুরোটাই হালকা সুরে, খুব যে একটা মাইক খুব বড় মানে লাউড মিউজিক সেটা নয়, কিন্তু একদম মানে সে তুমি

0: মানে সেখানে যেটা হোক, মানে ধরো বলতে পারো বিভিন্ন উত্তম কুমারের সিনেমা থেকে গান চলছে, মানে একটা এতেই চলছে। এই যে
1: তুমি একটু শব্দ বন্ধ ব্যবহার করলে না, পূজোর গান।
0: হ্যাঁ,
1: পূজোর গান, পূজোর গান কিন্তু এখন হয়তো ততটা অনুমাদনা দর্শক শ্রোতার মধ্যে নেই।
0: ঠিক,
1: হ্যাঁ, কিন্তু একটা সময় ছিল 50-60-70 পর্যন্ত। হ্যাঁ, এই যে পূজোর গান বা 80 তো
0: পরে একদমই, মানে আমার মনে আছে পূজোর গানের যে ছোট
1: ক্রেজ।
0: হ্যাঁ বলো, শ্রীকান্ত আচার্য, শুভমিতা, মানে আমরা এই সময়গুলো শুনলামই তো। ওইটা
1: একদম,
0: আমরা আসলে যেহেতু এই সময়টা বড় হয়েছি, তুমি আমি দুজনে,
1: আমরা 80-এর দশকের যারা, তারা কিন্তু মানে 80-90-এর দশক যারা, তারাও কিন্তু পূজোর গান, মানে পূজো রিলিজ, এটা কিন্তু একটা মানে যেমন মা আসছেন এটা একটা উৎসব, সেই উৎসবের সঙ্গে এইটাও আরো একটা উৎসব যে এবার নতুন কি গান শোনা যাবে, কোন শিল্পীর অ্যালবাম রিলিজ করছে এবং তিনি কি গান আমাদের উপহার দিচ্ছেন।
0: হ্যাঁ, মানে এখন ধরো এই যে এগুলো নিয়ে পড়াশোনা করি বলে বুঝি যে অর্ণাশীল লিখছেন, শ্রীকান্ত আচার্য গেয়েছেন, এই জিনিসটা কিন্তু ছোটবেলায় তো বোঝার ক্ষমতা ছিল না। হ্যাঁ, তো সেখানে আমি শ্রীকান্ত আচার্যকে চিনলামই ওই ধরো ওই গানগুলো, কে উনি, বাকি ভালো গলাটা, কি সুন্দর লাগছে। আজকে এই প্রফেশনে এসে এত বছর থাকার পর হয়তো অন্যটা হচ্ছে আর কি। যাই হোক, অনেকক্ষণ কথা হয়েছে আমাদের পূজোর, আমরা কিন্তু যার কথা বলছিলাম এই যে চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যর কথা একটু বলে নিই, সুধীন দাশগুপ্তর লেখা এবং সুর, আর অবশ্যই মান্নাদের অসাধারণ কণ্ঠ শুনলাম।
1: এবং এই যে জুটিটি সুধীন দাশগুপ্ত এবং মান্নাদের, তারা যে কি সোনা ফলিয়েছেন, মানে কি সুরের সোনা ফলিয়েছেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই মানুষটি, এই গীতিকার সুরকার, এই মানুষটি তো মানুষটির এই মাসেই জন্ম শ্রদ্ধাঞ্জলি জানাতে। আমরা একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে যাব তাঁরই গানে।
2: হ্যাঁ, ইয়ে হেলমেট আচ্ছা হ্যায়, লেকিন ইয়ে সেফ হ্যায় ক্যা?
3: চিন্তা মত কিজিয়ে, ইস হেলমেট পর ISI মার্ক হ্যায়।
2: অর মুঝে কেসে পতা চলেগা কি ইয়ে অসলি হ্যায়?
3: BIS কেয়ার অ্যাপ সে, জাহাঁ আপকো ইয়ে ইম্পর্টেন্ট ডিটেল এক হি ক্লিক মে মিল জায়েগি।
4: বানিয়ে জাগরুক গ্রাহক, অর কোই ভি প্রোডাক্ট খরিদনে সে পহলে উসকি প্রামাণিকতা চেক করনে কে লিয়ে আজ হি ডাউনলোড করে BIS কেয়ার অ্যাপ।
2: হ্যাঁ, ইয়ে হেলমেট আচ্ছা হ্যায়, লেকিন ইয়ে সেফ হ্যায় ক্যা?
3: চিন্তা মত কিজিয়ে, ইস হেলমেট পর ISI মার্ক হ্যায়।
2: অর মুঝে কেসে পতা চলেগা কি ইয়ে অসলি হ্যায়?
3: BIS কেয়ার অ্যাপ সে, জাহাঁ আপকো ইয়ে ইম্পর্টেন্ট ডিটেল এক হি ক্লিক মে মিল জায়েগি।
4: বানিয়ে জাগরুক গ্রাহক, অর কোই ভি প্রোডাক্ট খরিদনে সে পহলে উসকি প্রামাণিকতা চেক করনে কে লিয়ে আজ হি ডাউনলোড করে BIS কেয়ার অ্যাপ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবো তে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পা।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঠিক সাতরঙা পাখি ডাকাডাকি করছে আমাদের কানে কানে, কি বলো?
1: তাই, কারণ ওই যে বললাম আমাদের এখন আপাতত একটু নস্টালজিক হওয়ার পালা, কয়েকটা দিন ছুটি, যদি যাদের ছুটি নেই তাদের কথা বলছি, যেমন আমাদেরই নেই আর কি, আমাদের দুজনেরই নেই। হ্যাঁ, তো সেই জন্য আমরা মোটামুটি পুরো পুজোটাই আছি আপনাদের সঙ্গে, প্রচুর গান শোনাবো, প্রচুর কিছু।
0: আমাদের জীবনে কিন্তু সাতটা রং, কি সুন্দর পুরো পুজোয় খেলে যাবে বলো,
1: একদম আমরা রেইনবো,
0: মানেই
1: তো
0: আমরা, আমাদের মানে পুজোর রং তো আছেই, তার সঙ্গে আমাদের এফএম রেইনবোর যে সাত রং, সেই রামধনু রং কিন্তু আমাদের মনে প্রাণে ছড়িয়ে থাকবে। মানে আমরা যে কজন কি বলবো প্রেজেন্টার এই পুজোতে প্রোগ্রাম করব, হ্যাঁ, তাদের কিন্তু একটা আলাদা পুজো ফিলিংস আছে।
1: ঠিক, চলো ঝটপট আমরা একটা আবার একটা গান শুনবো, মানে সংবাদ বিরতি, এখন আমাদের
0: বিজ্ঞাপন বিরতি আছে, তারপরে আবার গানে ফিরে যাবো আমরা।
2: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। हाँ, ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
3: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
2: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा? बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें। हाँ, ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
3: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
2: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा? बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें। गाने बाजुक ओनेर रेडियो सुनछो 107 FM रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।

0: আমরা যে গানটি শুনলাম সেই গানেও কিন্তু সেই একেবারে একেবারে উমার
1: কথা বলা হয়েছে,
0: পূজোর কথা, উমার কথা।
1: মা গৌরীকে বলছেন ওঠো, মানে সত্যি তো আর তো একদম সময় নেই, মেয়ে বাড়ি চলে এলো বলে, নাতি নাতনি নিয়ে ঘর সংসার একদম ভর্তি, তিনি একদম দোরগোড়ায়, তাই তো? সেই দোরগোড়ায় তেমন যেমন তিনি রয়েছেন তেমন আমরাও কিন্তু রয়েছি, কারণ আমরা তো একদম সাংঘাতিক ভাবে পূজোর মুডে চলে এসেছি।
0: এই যে দেখো, এই যে ওঠো ওঠো মা গৌরী, এই যে গানের কথা, গানের কথা লেখা, পূজোর অ্যালবাম, পূজো রিলিজ, এবং আমরা অনুষ্ঠান চলতে চলতে বলছিলাম না যে আজকে সুরে সুরে তাকে শ্রদ্ধাঞ্জলি দেব। এই মানুষটি একটা দুটো কথা, মানে আজকে আমাদের ভীষণ টাইট শেডিউল কিন্তু,
1: হ্যাঁ, কথা বলার কোনো
0: কথা বলার কম সুযোগ, সেই যতটুকু সুযোগ পাবো একটু কাজে লাগাবো, এবং একটা দুটো ছোট ছোট কি বলবো সেই তথ্যই বলতে পারো, বা একটু জানতে ভালো লাগে এই কথাগুলো, যে এই যে মানুষটি সুধীন দাশগুপ্ত, বা পুরো নাম যার সুধীন্দ্রনাথ দাশগুপ্ত, এই মানুষটি কিন্তু আদ্যন্ত একদম সাহেবি কায়দার বড় হওয়া একটি একজন মানুষ, এবং যে কিনা বাংলা মোটে বলতে জানতেন না, পড়তেও জানতেন না, তাকে রীতিমতো বাংলা শিক্ষক রেখে বাংলা শিখতে হয়েছিল। আর সেই মানুষটি এইরকম গান লিখেছেন, বাংলা গানে এইরকম সুর করেছেন, মানে সুধীন দাশগুপ্ত এই নামটি বাংলা সঙ্গীত জগতে, বাংলার সুরের জগতে স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করছে তখনও, আজও এবং ভবিষ্যতেও।
1: সব থেকে যেটা বড় কথা, তিনি বাজনা বাজাতে পারতেন এত কিছু, এই জন্যই কিন্তু কোথাও একটা গিয়ে ওনার গানগুলোতে আমরা ভীষণ রিদম পাই। তুমি দেখো
0: পাশ্চাত্য এবং পাশ্চাত্য কি মিলিয়েছে, হবে না কেন, লন্ডন স্কুল অফ মিউজিকের ডিগ্রিধারী তিনি, সেখানে তিনি পিয়ানো, এবং দার্জিলিং এ তার ছোটবেলাটা কেটেছে, সেখানে পিয়ানো শিখছেন,
1: সেখানে পিয়ানো শিখছেন তিনি, সব রকম মানে সব কিছু বাজাতেই কিন্তু ভীষণ ভালো পারতেন,
0: এমনকি হার্প বাজাতে পারতেন, সেটা পিয়ানো হারমোনিয়াম তো বাজাতে পারতেন, হার্পও বাজাতে পারতেন, বাঁশি, তবলা, এবং এমনও হতো
1: কোনো কেউ আসেননি, মানে
0: কোনো বাদ্যযন্ত্রের শিল্পী হয়তো কোনো বাদ্যযন্ত্রী অনুপস্থিত আছেন, উনি তার যন্ত্রটা বাজিয়ে দিলেন অনায়াস দক্ষতায়।
1: ঠিক ঠিক,
0: আমরা আবারও গানে যাই,
1: আবারও আসবো ফিরে।

0: বাঁচতে যদি চাস তবে প্রাণটা ফেলি বাঁচ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। দুর্গাপুজোয় কলকাতার নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে 31,000 বাহিনী মোতায়েন করছে লালবাজার। ট্রাফিক নিয়ন্ত্রণে চলবে বিশেষ নজরদারি, থাকছে 6,000 সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড। 14টি জায়গায় রাখা থাকবে অ্যাম্বুলেন্স, যেকোনো সহায়তায় সর্বক্ষণ চালু থাকবে 112 নম্বরটি। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া বাচ্চাদের দ্রুত খুঁজে বের করতে এবছর 1,00,000 বিশেষ ব্যাজ তৈরি করা হয়েছে। দুর্গাপুজোয় রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমী দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপগুলি তিনি ঘুরে দেখবেন। পুজোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব অনুমোদনের জন্য জরুরি ভিত্তিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুর 3টায় বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা। উৎসবের দিনগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারেন। পুজোর সময় আদালত খোলা রাখার বিরোধিতা করে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে হাইকোর্ট কর্মচারীদের একাধিক সংগঠন। চলতি বছরের প্রধান বিচারপতি রবীন্দ্র ভিক্ষুগে ষষ্ঠী ও অষ্টমীর দিন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মান্ডার কাছে প্রার্থনা করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি কামনা করেন দেবীর অসীম শক্তি যেন সকল নাগরিকের জীবনে নতুন আশা, সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য নিয়ে আসে। দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত আজ কংগ্রেস জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দিয়েছেন। অন্য নেতা অজিঙ্ক্য শিন্ডে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है?
3: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के सीपी ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
2: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुँचाती है।
3: आज ही www.pjportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
2: सारी शिकायतों का समाधान सीपी ग्राम्स की समाधान दीदी।
4: আচ্ছা, E20 নিয়ে তো কনফিউশন কেন?
5: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়্যার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে। তাই ক্লিয়ার, E20 ইঞ্জিন নকিং কমায় আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
4: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
6: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
7: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সত্যি কি ভীষণ সমস্যা। এই যে আমরা একটু মন ভুলে মানে মন ভরে আপনাদের সঙ্গে কথা বলবো, হ্যাঁ আমাদের এত রকম কাজ রয়েছে, হ্যাঁ মানে বিধিবদ্ধ কাজ এত রয়েছে যে একটু মন ভরে কথাও বলা যাচ্ছে না, সত্যি
1: খুব সমস্যা।
0: আমরা পূজোর সময় প্রেম করা এবং প্রেমে পড়া এই দুটোই কিন্তু কোনো সমস্যা নেই,
1: একদম। আমরা তো এর আগে গানে বলে দিয়েছি, বলছে যে আয়নাতে মুখ দেখবো না, কেন দেখবে না, আয়নাতে মুখ দেখতেই হবে,
0: আয়না রয়েছেই তো মুখ দেখার
1: জন্য। না এখন এই সময়টা যদি আয়নায় মুখ না দেখি তাহলে কখন দেখবো?
0: এই যে এত ফ্যাশন, এত সাজ অষ্টমীতে, মানে অষ্টমীটা তো একটা স্পেশাল একদম,
1: কোনটা যে স্পেশাল নয়, নবমীটা স্পেশাল, কোনটা স্পেশাল নয়, তুমি এবার দশমীর বিসর্জনে যখন যাবে তখন একটা স্পেশাল।
0: শুধু ওই অষ্টমী নবমীতে বাধা নেই, এখন মোটামুটি মহালয়ার পর থেকে মানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া আমি ছেলেকে কলেজ স্কোয়ারে নিয়ে নিয়ে যাই ওখানে খেলা শেখাতে, এবার সেখানে মোটামুটি কিন্তু মানে ব্যারিকেড গুলো এখনো পুরোটা তৈরি হয়নি,
1: তার মধ্যে ভিড় প্রচুর,
0: তার মধ্যেও কিন্তু লোকজন বেশ কলেজ স্কোয়ারে ঠাকুরের মণ্ডপ দেখতে ঢুকে গেছে এবং বাধ্য হয়ে কর্তৃপক্ষ করেছে কি দুদিকে ওই মানে পর্দা টাঙিয়ে দিয়েছে, এখনো মণ্ডপ
1: শেষ হয়নি। ওটাই আমি তোমাকে যেটাকে বলছিলাম কালকে, আমিও দেখেছি বেশ বিখ্যাত কাজটাজ হচ্ছে। যাকে আমাদের কিন্তু এখন নিজেদের একটা দরকারি কাজ আছে, সুতরাং আর সেখানে কথা না বাড়িয়ে আমরা বরং সেটা যাই, আবার একটা গান শুনি। রয়েছে অম্বালিকা আর বিদিশা, আমরাই নাম বলতে ভুলে যাচ্ছি, 12:10 হয়ে গেছে, অতএব চলো
0: ওই একটা জিনিস কিছু সমস্যা নেই, সেটা হচ্ছে গান শোনানো।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें और उस प्रोडक्ट की प्रामाणिकता जाँचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप। भारत सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें और उस प्रोडक्ट की प्रामाणिकता जाँचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
2: गाने बाजू ओने रेडियो सुनछो 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM Rainbow তে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: कोई भी घरेलू सामान खरीदने से पहले सबसे पहले BIS क्वालिटी मार्क यानी ISI मार्क चेक करें।

0: TIS क्वालिटी मार्क अनिवार्य कर दिया है। तो आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप, BIS इंस्पायरिंग क्वालिटी।
1: सुनो 107 FM रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: অনেকক্ষণ বাদে কিন্তু আবারও এই
1: আমরা একটা সময় পেয়েছি কথা
0: বলেছি, আমরা কথা বলতে সুযোগ পেয়েছি
1: না। আর একটা আমার নাম বারবার এই প্রত্যেকটা গানের শব্দবন্ধগুলো যতবার কানে আসছে ততবার আমার কি মনে হচ্ছে জানো, যে আমরা এই যে মানুষটাকে নিয়ে, মানে যে মানুষটাকে নিয়ে কথা বলছি আসলে, হ্যাঁ সেই মানুষটার সঙ্গে একটা জিনিস ভীষণ রকম আছে, সেটা হচ্ছে ভীষণ এগিয়ে থাকা একটা মানুষ, মানে সেই
0: সময়ের তুলনায় এগিয়ে থাকা,
1: এগিয়ে থাকা মানুষ, যার ফলে এই যে আমরা এখনকার কথা বলছি না পূজোর কথা, তুমি দেখো প্রত্যেকটা শব্দবন্ধের মধ্যে কেমন জানো তুমি কিন্তু সেটাকে রিলেট করে দিতে পারো, মানে এই পূজোর এই যে সময়গুলো আমরা বলছি জেন জেড,
0: এই প্রেম করা যে কি সমস্যা। এই গানটি তো শ্যামল মিত্র গেয়েছে এবং শ্যামল মিত্রর কাছে যখন এই গানটি এবং তার সঙ্গে আরো একটি গান নিয়ে যাওয়া হয়েছিল, মানে সুদিন দাস গুপ্ত, তারা তো বন্ধু ছিলেন একদম, একটা সময় সিঁথির বাড়ির কাছেই শ্যামল মিত্র থাকতেন, তো তিনি বলছেন এ আবার কি লিখেছিস, এ কি গানের কথা, এসব আমি গাইবো না। হ্যাঁ এই কথাটা আমরা মানে পাচ্ছি আর কি সৈকত মিত্রের স্মৃতিচারণায়, শ্যামল মিত্রর পুত্র। এবং সুদিন দাস শুরু তখন বলছেন ওমা বোম্বেতে শিল্পীরা এইসব গিয়ে হিট হয়ে যাচ্ছে, কত রকম আধুনিক কথা গানের কথা হচ্ছে আর তুই সেখানে গাইবি না, মানে এরকম ব্যাপার। এবং সত্যি কথা বন্ধুর অনুরোধে যখন তিনি গাইলেন দুটোই সুপার ডুপার হিট। এইরকম কত ঘটনা দেখো,
1: কত ছোট ছোট ঘটনাই তো আমাদের মানে আছে, শুনেছি বা দেখেছি।
0: আবার দেখো একটা ছোট ঘটনা এই মুহূর্তে বলি নাকি একটা গানে চলে যাব, এই যে ধরো পূজো মানেই তো উপহার দেওয়া, মানে উপহারের আদান প্রদান পূজোর একটা সবচেয়ে বড় অঙ্গ কিন্তু, হ্যাঁ সেটা পোশাক পরিচ্ছদ উপহারই বলো বা যে কোনো উপহার, সেরকম যদি বিয়েতে পাওয়া যায় একখানি গোটা গান উপহার, এবং কাকে দিচ্ছেন, যিনি এই সুরকারের ঘরণী হতে চলেছেন, কে দিচ্ছেন, সুবীর হাজরা এবং শ্যামল মিত্র। সুবীর হাজরাকে একদিন গীতিকার, সুবীর হাজরাকে একদিন শ্যামল মিত্র বললেন আমাকে একটু সুদিন দাশগুপ্তের বাড়িতে ছেড়ে দেবে চলো গাড়ি করে, তো সুবীর হাজরা বললেন বেশ বেশ চলো, কিন্তু তার মাথায় ততক্ষণ একটা মোক্ষম প্ল্যান ঘুরছে, আর প্ল্যানখানা কি যে সুদিন দাশগুপ্তর বিয়েতে একখানি গান তিনি উপহার দেবেন, তাঁরই সুর করা গান উপহার দেবেন তাঁর স্ত্রীকে। এবার একটা পার্কের সামনে এসে সুবীর হাজরা গাড়িটি থামিয়ে শ্যামল মিত্রকে বললেন ভাই তুমি একটু বসো আমি আসছি, হ্যাঁ প্রকৃতির ডাকে সাড়া দিতে। তো তিনি বেমালুম পার্কে বসে গান লিখতে শুরু করে দিলেন, এবার বসে আছেন বসে আছেন শ্যামল মিত্র, শ্যামল মিত্র ভাবছেন গেল কোথায়, উবে গেল নাকি। এইবার তখন তিনি গিয়ে দেখেন পার্কে যে ওমা বসে সুবীর হাজরা গান লিখছিল, এবং যেই শ্যামল মিত্রকে দেখেছেন উনি বলছেন আরে শ্যামল বসো বসো, মানে ভাবখানা এমন যেন এক্ষুনি দেখা হলো, উনি যে অতক্ষণ গাড়িতে অপেক্ষা করছেন সেরকম কিন্তু তার অভিব্যক্তি নয়। তো যাই হোক শ্যামল মিত্র বসলেন এবং তারপরে তিনি তার কথাটি বললেন, পারলেন যে এই হলো ব্যাপার। তারপরে সেই গান নিয়ে যাওয়া হলো, সেই গান সুরবদ্ধ হলো এবং সুরেবদ্ধ হয়ে সেই গান পৌঁছে গেল সুরকার ঘরণীর কাছে, সুরকার ঘরণীর হাতে, এবং দারুণ সে গান। আমরা সেই গান শোনানোর চেষ্টা অবশ্যই করব। এবং এখন স্টুডিওর ঘড়িতে বাজে 12:27, আমাদের একটু খুঁজে দেখে নিতে হবে, আমরা বরং অন্য কোনো একটি গান শুনবো। তবে হ্যাঁ কিছু কথা, আরও কিছু কথা যখন সময় পেয়েছি আরও কিছু কথা তার সম্পর্কে বলা যাক, যে আপামোর সাংগীতিক পরিবেশে বড় হওয়া, কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে ভাই বোনেরা কিন্তু গান বাজনা নিয়েই থাকতেন, তার দাদাকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর গান শিখিয়েছিলেন, কিন্তু বাবা কিন্তু একেবারে এইসবের বিরোধী ছিলেন, তিনি কিন্তু পছন্দ করতেন না গান বাজনা। মূলত মায়ের প্রশ্রয়ে সুদিন দাশগুপ্তের গানের জগতে প্রবেশ, এবং এই যে গীতিকার হয়ে ওঠা, তারা থাকতেন তো ছোটবেলাটা তার কেটেছে দার্জিলিংয়ে, একেবারে আমরা প্রথমেই বলছিলাম যে সাহেবি আদব কায়দায়,
1: হ্যাঁ
0: সেখানে তিনি যখন দার্জিলিং থেকে, তার গোটা পরিবার দার্জিলিং থেকে চলে এলো, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চলে এলেন তারা কলকাতায়, এবং কলকাতায় প্রথমে একটি জায়গায় ছিলেন, তারপরে চলে গেলেন সিঁথির বাড়িতে। তো সেইখানেও আস্তে আস্তে এবার গানের জগতে প্রবেশ হলো কিভাবে, সুরকার কমল দাশগুপ্তের সহকারী হিসেবে এইভাবে প্রবেশ করলেন। তারপরে এবার আস্তে আস্তে তার গানের জগৎ উন্মোচিত হচ্ছে তার কাছে, এবং কিন্তু একটাই আর একটা কথা বলা দরকার, আমরা বারবার গীতিকার সুরকার হিসেবে সুদিন দাশগুপ্তের কথা বলছি, তার যে সুললিত কণ্ঠ সেটা কিন্তু কোথাও এই দুটো পরিচয়ের মাঝখানে চাপা পড়ে যায়, এবং একটিমাত্র রেকর্ডে তার কণ্ঠের গান রয়েছে, দুটি পিঠে দুটি গান রয়েছে, এবং
1: সেখানে আমরা শোনাবো।
0: তারপরে আমরা সেইভাবে তাকে আর গায়ক হিসেবে পাইনি, কিন্তু যেভাবে পেয়েছি তাই বা কম কিসে বলো।
1: তাই তো, আমরা কিন্তু একটা জরুরি কাজ এবার করব। স্টুডিওর ঘড়ি বলছে 12:29 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে। যে দুটোর কথা বললে, এই গল্পগুলো বলে রাখলাম, যেহেতু আজকে আমাদের অনেক কাজ তাই গল্পগুলো বলে রাখলাম, পরপর গানগুলো শোনাবো।
0: একদম একদম একদম,
1: চলো
0: আমরা বরং সেই বিধিবদ্ধ কাজে চলে যাই আরো একবার।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সারথি অ্যাপ ডাউনলোড করুন।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
2: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: PCP NDT कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
5: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
2: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
6: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
7: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
8: সেই গান এবার শুনব সুবীর হাজরার লেখনীতে, শ্যামল মিত্রের সুরে, এবং সেই যে তিনি গাইলেন এবং খড়নিকে, তুমি যেটা বলছো সুদিন
9: দাশগুপ্তের কণ্ঠে,
8: হ্যাঁ,
9: সুদিন দাশগুপ্তের সুরে এবং সুবীর হাজরার লেখনী,
8: এবং গিফটটা কাকে করা হয়েছে,
9: গিফট করা হলো সুদিন দাশগুপ্তের স্ত্রীকে।
8: চলো

0: জি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কেন গিফট করা হয়েছিল এই যে সুন্দর গানটা। সেই সময় তুমি ভাবো বিয়ের উপহার হিসেবে এরকম যদি গিফট পাওয়া যায়, এর মতো ইউনিক গিফট বোধহয় সত্যি হয় না, তাই না বলো? মানে
1: মঞ্জুশ্রী দেবী কার ধরনী হতে চলেছেন সেটা তো তিনি জানতেন, তাই মানে তারা যে মানে এবং তার আশেপাশের যে মানুষজন, তার যে বন্ধুরা, অভিন্ন হৃদয় বন্ধুরা যে এমন উপহারই দেবেন এটা তো প্রত্যাশিতই।
0: আসলে জানো তো মঞ্জুশ্রী দেবী নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন আর কি, যে তিনি যখন বিয়ে হচ্ছে সেই সময় কিন্তু সত্যি তিনি তার ওই যে কার সাথে হচ্ছে মানে তার লেভেলটা ঠিক সত্যি সত্যি কতটা বড় বা কোথায় সেটা কিন্তু তিনি নিজে বলছেন, আমি কিন্তু তখন বুঝতাম না,
1: সেই উপলব্ধি
0: কিন্তু হয়নি। এবং পরবর্তীকালেও ধরো যে যারা যারা এসছেন প্রথম দিকটাতে, তাদের বন্ধুরা অত বিখ্যাত মানুষ, তিনি কিন্তু ভীষণ সুন্দরভাবে সহজভাবে নিয়েছেন আর কি, যে তার কখনো মনে হয়নি যে বাবা তারা অনেক বিখ্যাত মানুষ, তিনি নিজেই বলছেন এই কথা। পরবর্তীতে আস্তে আস্তে সকলের সাথেই পরিচয় এবং অন্যরকমভাবে এই জায়গাটা হয় আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বলেছিলাম যে সুধীন দাসগুপ্তের এই যে কণ্ঠে, তুমি যেটা বলছো কণ্ঠের,
1: এবং এখানেও দেখো কলম ধরলেন সুবীর হাজরা। হ্যাঁ, এবং 1961 সালে সেই রেকর্ড প্রকাশিত হয়, সে রেকর্ডের এক পিঠে একটি গান কোকিল কেন কাঁদে, কোকিল কাঁদে কেন, এবং আর একটা পিঠে যে গানটি, সেই গানটি একটু জ্যাজ ঘেঁষা গান লাল লাল চোখে দেখি। 1961 সালে এই একমাত্র রেকর্ডটি প্রকাশিত হলো, যা কিন্তু আমরা মানে যেখানে আমরা পেলাম সুধীন দাশগুপ্তকে শিল্পী হিসেবে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টার টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগও যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে, আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
2: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
3: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগ যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
2: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
3: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: একদম তাই। আমরা কিন্তু মানে এই শুনতে শুনতে মানে পুজোর গানের খবর যখন দিলাম, তখন আমার মনে হলো রবীন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা গান আর কি শোনানো দরকার। আর আমরা তো সুধীন দাশগুপ্তর লেখা সুর সবটা নিয়েই কথা বলছিলাম এবং তার গাওয়া গানও কিন্তু আমরা শুনিয়েছি। অদ্ভুতভাবে আমার যেটা মনে পড়ছে, উনি তো জীবনে প্রচুর কাজ করেছেন আর কি, সেখানে ভীষণ রকম পপুলার আরো কয়েকটা গানের কথা মনে পড়ছে, কিন্তু কবিতা থেকে সুর মানে এটা আমরা এখন সেই সময় মানে রানারের কথা দিয়ে ধরো যদি আমরা ভাবি, কিন্তু সেখানে কিন্তু তিনি অনেকগুলো কবিতা থেকে গান করেছেন এবং সুরারোপ করে এবং সেটা
1: কবিতার বই তিনি পড়তেন। মানে বাংলাটা শেখা যেমন শুরু করেছিলেন শিক্ষক রেখে, তেমন প্রচুর কবিতার বইও পড়া শুরু করেন, কারণ তখন কিন্তু এই আধুনিক কবিতায় সুরারোপ করার একটা ধারা জন্ম নিয়েছিল, যেটার স্রষ্টা ছিলেন সলিল চৌধুরী। আমরা সেরকম একটা গান
0: শুনে নি, হ্যাঁ, গীতা দত্তের কণ্ঠে।

0: আমাদের সময় যা বলছে, 12:55 হয়ে 20 সেকেন্ড, এই সুরের আগুন, এই সুরের সোনা আগুন আর খুব বেশিক্ষণ আমরা শুনতে পাবো না, কারণ আমাদের একটার সময় আজকের মতো গান দরিয়া শেষ করতেই হবে আমাদের, মানে বিদিশা এবং অম্বা আলিকাকে, এবং অবশ্যই আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে।
1: একদম তাই, আর আপনারা 2:02 আমরা আবার নাটক নিয়ে ফিরবো, কিন্তু যেতে যেতে যেটুকু কথা বলার নয় বলতেই হবে, সেটা হচ্ছে যে তার বিভিন্ন গানের কথা তো আমরা বলেছি,
0: এবং সেই সুরের ক্ষেত্রে, যে সুরের আগুনের কথা তো বলছি, তিনি কোথা থেকে সুর তুলেছেন, এই যে রাস্তা দিয়ে গান গিয়ে চলে যাচ্ছে কোনো দরিদ্র ভিক্ষুক, তার গান থেকে, মানে তার গানের যে সুর, সেই সুরকে খানিকটা রিভাইজ করে তিনি সেই সুরকে কাজে লাগাচ্ছেন কোথাও। আবার একটা সময় তিনি ট্রেনে খুব যাতায়াত করতেন, এবং সেই যাতায়াতের সুবাদে তিনি প্রচুর বাউলাঙ্গের গান শুনেছেন, প্রচুর বাউলদের গান শুনছেন, এবং এমন হয়েছে যে তিনি সেই বাউলদের বাড়িতে নিয়ে এসেছেন, নিয়ে এসে বসে বসে তাদের গান শুনেছেন, এবং শুনে সেই সুর মাথায় রেখে সেই সুর পরে দিচ্ছেন অন্য কোনো গানে, যেরকম আমরা প্রায় হংসরাজ ছবিতে বলো বাউলাঙ্গের সুরগুলি। তো আসলে এই রকম মানুষজনরা বোধহয় ওই সেই পাখির ডাক, ঝর্ণার ঝরঝড় সব কিছু থেকেই সুর খুঁজে আনতে পারে।
1: ঠিক তাই। আর যে গান দিয়ে আমরা শেষ করব সেই গানের কথাটা একটু ছোট্ট করে বলে নিই, যে সুবীর সেন তার একদম প্রথম দিকের কথা, তার সুদিন দাশগুপ্তের সাথে অদ্ভুত সুন্দর একটা মেমোরি, এবং তিনি বলেছেন এই গানটা ভালো লাগছে, প্রথমে দুটো গান দিয়েছিলেন, বলেছেন না প্রথম গানটা শুনে ভালো লাগছে না, দ্বিতীয় এই গানটা শুনিয়েছিলেন, বলছেন না এই গানটা তো তোমার জন্য নয়, তো উনি বলছেন ঠিক আছে আমি আর গান গাইবো না বলে বেরিয়ে চলে আসছিলেন, তখন বলছে না না ঠিক আছে বাচ্চা, তুমি সবার প্রথম গান গাইবে, তুমি এটাই গাও, তো তার পরবর্তীতে সেটা একেবারে হিট, সেই গান দিয়ে আমরা আজকে কিন্তু শেষ করব। সঙ্গে থাকবেন আপনারা 107 FM রেনবো, গান দরিয়া শুনছিলেন অম্বালিকা বিদিশার সাথে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির পক্ষে সাফাই দিয়ে জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর জন্যই রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে, তবে এই ডিজেল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ এবং স্থায়ী পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে আজ সকালে আসিয়ান ভারত থিঙ্ক ট্যাঙ্ক ফোরামের সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ এশীয় দেশগুলির সঙ্গে সমান সহযোগী হিসেবে এই অঞ্চলে ভারত অ্যাক্ট ইস্ট নীতি অধীনে এই বহুদিন ধরেই এই কাজ চলছে। দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত আজ কংগ্রেস জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দিয়েছেন। অন্য নেতা অজিং শিন্ডে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। যন্তরমন্তর এলাকায় বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ার পর ওই চত্বরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ায় দিল্লি পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছিল। ভারতে 2015 থেকে 2024 সালের মধ্যে যক্ষ্মার নতুন সংক্রমণ 21% কমেছে, যেখানে বিশ্বে এই হার 12%। এই চিকিৎসার আওতায় এসেছে 92% রোগী, যেখানে বিশ্বে এই হার 78%। ভারত ও কানাডা 2026 সালের শেষের মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা সম্পন্ন করতে বাণিজ্য আলোচনা জোরদার করেছে। সম্প্রতি গত 5 থেকে 9 অক্টোবর অটোয়ায় পঞ্চম দফার বৈঠকের পর দুদেশ বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে। ইভিএম মেশিনের অপ্রতুলতা সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশন সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় কলকাতা পুরসভার 3টি এবং কাঁথি পুরসভার ইভিএম বাদ দিয়ে বাকিগুলি সংরক্ষিত তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: রাজধানী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। ফ্র্যাঙ্কফুর্ট থেকে নতুন দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান আজ সকালে হাইজ্যাক অ্যালার্টের প্রেক্ষিতে জয়পুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পরে অবশ্য এটি ভুয়ো খবর বলে জানা যায়। আজ সকাল 9:35 AI-2030 ফ্লাইটটি জরুরি অবতরণের পর আলাদা একটি বেইতে সুরক্ষার দিকটি পরীক্ষা করে দেখা হয়। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে দাম ছাড়াও বিশ্বাস এবং সাইবার নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং উৎপাদিত পণ্যের পরীক্ষার ক্ষেত্রে ভারত নিজেকে বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের স্থানে নিয়ে আসার লক্ষ্য নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ এবং স্থায়ী পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস এবং তার সহযোগী সংস্থা নির্মিত এই কারখানায় বছরে 3,45,000 টন ফেনল এবং 2,15,000 টন অ্যাসিটোন উৎপন্ন হবে। 6,000 কোটি টাকা ব্যয়ে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। ইভিএম মেশিনের অপ্রতুলতার সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশন সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় কলকাতা পুরসভার 3টি এবং কাথি পুরসভার ইভিএম বাদ দিয়ে বাকিগুলির সংরক্ষিত তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় পুলিশের তলবে আজ শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি। গত সোমবার তাকে ডাকা হলেও হাজিরা দেননি। থানায় ইমেল করে 48 ঘন্টা সময় চান সাংসদ। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: भारत सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए। किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें और उस प्रोडक्ट की प्रामाणिकता जाँचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
2: 107 FM रेनबो सात सुरे सारा दिन।
3: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
4: নাটকের দুপুর
3: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
4: নাটকের দুপুর।
5: আজকের নাটক অবসর। কাহিনী প্রতিভা বসু, বেতারনাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা নির্মল গুহ, নাট্যানুষ্ঠান অবসর।

0: বেয়ারা বেয়ারা।
1: অরুণ দাদি আসতে।
2: তুমি চুপ করো তো, এই জন্য বেয়ারা বাবুজি গুলো পেয়ে বসেছে।
1: রামদিন বলে ডাকলেই তো হয়, বেয়ারা বেয়ারা করছো কেন?
2: ও জুন, তোমাকে আর শ্রদ্ধানো গেল না দেখছি। ওসব মিডল ক্লাস সেন্টিমেন্ট ছাড়ো তো।
1: আমরা তো মিডল ক্লাসই,
2: যখন ছিলে তখন ছিলে, ফরগেট দ্যাট। আর তা যদি না পারো, ওকে কাল থেকে বাড়ির লোকজনদের বলে দেব তোমাকে সাহেব না বলে অর্জুন বাবু বলে ডাকবে।
1: ওই ওই তোমার রামদিন আসছে।
3: আমাকে দেখেছেন ম্যাম স্যার?
2: কোথায় ছিলে এতক্ষণ?
3: সাইলি বয়েনকে পৌঁছে দিয়ে এলাম।
2: যাবে তো আউট হাউসে, তাও সাইলিকে পৌঁছে দিতে হবে কেন?
3: রাত দুটো বেজে গেছে ম্যাম সাহেব, বাইরেটা খুব নিঝুম, একা মেয়ে ছেলে
2: খুব হয়েছে। শোনো, হলঘরটা গুছিয়ে গেছি, আলো নিভিয়ে বন্ধ করে দাও।
3: জি ম্যাম সাহেব।
2: আর শোনো, দারোয়ানকে বলো গেট বন্ধ করে দিতে, যাও।
3: জি ম্যাম সাহেব।
1: সাইলি চলে গেল, স্টেলা কোথায়?
2: স্টেলাকে বাবার বিছানা শুইয়ে দিতে বলেছি, বাবার কাছে ও বেশ থাকে।
1: হ্যাঁ, দাদুর সঙ্গে খুব ভাব হয়েছে মেয়ের।
2: বাবা।

0: এসে আমাদের কাছে থাকলে কথাই ছিল না, সাইলিকে তাহলে ছাড়িয়ে দিতাম। আর একবার দরকার কি?
1: আস্তে আস্তে,
0: বাবা কখন ঘুমিয়ে পড়েছেন? আমারও চোখ জড়িয়ে আসছে। এই তুমি গিয়ে স্টেলাকে বাবার বিছানা থেকে তুলে নিয়ে এসো প্লিজ।
2: কে?
1: আমি বাবা।
2: ও অর্জুন,
1: তুমি তুমি ঘুমোনি?
2: না রে, নতুন জায়গায় ঠিক ঘুম আসে না আমার। তা তোমাদের পার্টি হয়ে গেল?
1: হ্যাঁ, গেস্টরা যেতে যেতে একটু দেরি হয়ে গেল আজ। স্টেলা তোমাকে খুব জ্বালিয়েছে তো?
2: না না, ছেলে মানুষ কখন ঘুমিয়ে পড়েছে।
1: ওকে এবার আমাদের ঘরে নিয়ে যাব বাবা।
2: এই দিক দিয়ে মশারিটা তোলো, খুব সাবধান যেন মশা না ঢুকে।
1: কি হলো?
3: গন্ধ, মুখ সরাও, মুখ সরাও, তুমি মদ খেয়েছ।
1: বাবা, আমি এখানকার এত বড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের টপ এক্সিকিউটিভ, এখানকার হাই সোসাইটির সঙ্গে মেলামেশা করতে গেলে ইচ্ছে হোক অনিচ্ছে হোক ক্লাব পার্টি পিকনিক একটু একটু
2: আমি কৈফিয়ত চাইনি। অর্জুন, আমি তোমার মতো বড় চাকরি করিনি ঠিক, তবু যা করেছি আমার মতো মানুষের পক্ষে সেটা খুব ছোট ছিল না। আগাগোড়া দিল্লিতে ছিলাম, তুমি জানো, পরাধীন ভারতে লাট সাহেবের সঙ্গে দিল্লি সিমলাও করেছি, তখন সাহেবদের সময়। তবু তোমাদের এই ধরনের জীবন যাপন আমি জানতাম না। যাও, তেলাকে নিয়ে যাও, আলোটা নিভিয়ে দাও।

0: সারাদিন ধরেই এই পার্কে আপনাকে আমি দেখছি, রোজই ভাবি আলাপ করি।
1: বেশ তো, বসুন না, বসুন।
0: হ্যাঁ বসি। আমার নাম মনোহর তিওয়ারি।
1: এইখানেই বাড়ি?
0: না ঠিক এখানে নয়, চাকরি করতে এসে জামশেদপুরে সেটল করে গেছি। আচ্ছা, আপনি কারো কাছে এসেছেন বোধ হয় এখানে?
1: হ্যাঁ, আমার ছেলের কাছে। আমি সেটল করেছি কলকাতায় সল্ট লেকে।
0: সল্ট লেক? শুনেছি সল্ট লেক এখন খুব জমজমাট।
1: তবে আমি যখন কিনেছিলাম তখন খুব সস্তা ছিল জমি।
0: আচ্ছা,
1: এক বন্ধুই জোর করে কিনিয়ে দিয়েছিল, আমি তখন দিল্লিতে। সেই বন্ধুই ছোটখাটো একখানা বাড়িও করে দিয়েছিল, আমি শুধু টাকা পাঠিয়েই খালাস।
0: আচ্ছা আচ্ছা, তা আপনার ছেলে এখানে কি করে?
1: চাকরি করে। হ্যাঁ, মাঝে মাঝে ওই ছেলে বউয়ের কাছে আসি আর কি, একটা নাতনি আছে তো।
0: সল্ট লেকে তাহলে আপনি আর মিসেস?
1: না, আমি একাই। তিনি গত হয়েছেন অনেকদিন।
0: তাহলে তো আপনি ছেলের কাছে এসে থাকলেই পারেন।
1: পারি পারি, কিন্তু সারা জীবন একরকম করে থেকেছি, একটা লাইফস্টাইল তৈরি হয়ে গেছে, অন্য জায়গায় ঠিক মানাতে পারি না।
0: তা ঠিক, আমাদের বয়সে এটাই একটা প্রবলেম, জেনারেশন গ্যাপ। তা কলকাতায় যে আপনি একা আছেন, আপনার কষ্ট হয় না?
1: না না, কষ্ট কিসের, বরাবরই বই পড়ার অভ্যাস ছিল।
0: আচ্ছা,
1: এখন রিটায়ার করে সেই চর্চাটাই বেড়ে গেছে। হ্যাঁ, আর এককালে গানের শখ ছিল খুব। যৌবনে গীতাঞ্জলি মুখস্থ ছিল জানেন, রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, এখন গলায় তো আর সুর নেই, এখন বসে বসে ওই গানের কথাগুলোই পড়ি। আর বাড়ির সামনে ছোট্ট একখালি জমি আছে, বাগান করি, খুরপি দিয়ে মাটি কোঁচাই, ঘাস তুলি, ফুল চারা বুনি।
0: একা একা ভালো লাগে আপনার?
1: একা কেন, একা কেন, সঙ্গী আছে। আমার কাজের ছেলেটি শিবশরণ, বয়স বছর 16, দেখতে মিষ্টি, খুব চটপট চটপটে, তবে একটু হাতটা নাচে, মানে একটু চুরি চামারি করে আর কি।
0: ও,
1: তা ওর সেটুকু চুরি আমি মেনেই নিয়েছি। আমি বাগান করি, ও দৌড়ে দৌড়ে জল আনে, ওইটুকু জমি, বুঝলেন মনোহরবাবু? তার সাজ সরঞ্জাম কিন্তু অনেক, কোদাল, কাস্তে, খুরপি, ঝাড়ি। শিবশরণ একেবারে মাথা খেয়ে ফেলেছে এসব কেনার জন্য।
0: আচ্ছা, আপনার ছেলে কে? মানে আমাদের এই শহরে তো সবাই সবাইকেই চেনে। আচ্ছা, কি নাম বলুন তো আপনার ছেলের?
1: অর্জুন দত্ত।
0: অর্জুন দত্ত? মানে আপনি দত্ত সাহেবের বাবা?
1: হ্যাঁ, আমি দ্বিজেন দত্ত।

0: দত্ত সাহেবের গাড়ি, বোধ হয় আপনাকে খুঁজছে।
1: স্যার কি ব্যাপার রামদিন?
2: আপনি ভোরে উঠেই চলে এসেছেন সাহেব, আমাদের খুব বকছেন, বললেন গাড়ি নিয়ে যাও, যেখান থেকে পাবে বাবাকে ধরে নিয়ে আসবে, আপনি চলুন স্যার।
1: বাবা রামদিন, তোমাকে অনেকবার বলেছি আমাকে স্যার বলবে না, তুমি আমাকে দাদু বলতে পারো, আমাদের কলকাতায় বুড়ো মানুষকে সবাই ওই দাদুই বলে।
2: ঠিক আছে স্যার, এখন চলুন।
1: চল চলি মনোহর বাবু।
0: আচ্ছা আচ্ছা, তা কাল আবার দেখা হবে, হ্যাঁ আসবেন কিন্তু দুজন বাবু?
1: হ্যাঁ আসবো, মানে যদি ওরা আসতে দেয় আর কি। চলো চলো রামদিন,
2: চলুন।

0: বাবা, তুমি নাকি চলে যাবে বলেছো?
1: হ্যাঁ রে, অনেকদিন তো হলো।
2: স্টেলাকে ফেলে যেতে পারবেন আপনি? আপনি যাবার আগে ওকে কোলে বসিয়ে দেবো আপনার, দেখি তো ওকে ফেলে কি করে আপনি যান।
1: বাচ্চাদের তো চিরকাল ঠাকুরদা ঠাকুরাই দেখেন, আমারও দেখা উচিত। কিন্তু বৌমা, আমার যে অন্যরকম অভ্যাস হয়ে গেছে, সল্ট লেকের জন্য মনটা বড় টানছে।
0: আর কি করবে বাবা সল্ট লেকে গিয়ে?
1: না রে, আমার বাড়িটা ফাঁকা পড়ে আছে।
0: ও বাড়ি তুমি বেচে দাও।
1: তারপর?
0: তারপর আমি রয়েছি, দিদি রয়েছে, আমাদের কাছে থাকবে ছমাস ছমাস করে। ওখানে কে দেখে, কে দুটো রেঁধে দেয়?
1: ওটা কোনো প্রবলেম নয় রে। তোর মা যখন চলে গেলেন, তখন এলা আর তুই দুজনেই ছোট, এক হাতে তোদের বড় করতে করতেই ঘর সংসারের সব কাজ আমার অভ্যেস হয়ে গেছে। শিবশরণ সব গুছিয়ে গাছিয়ে দেয়, আমি গ্যাসে রান্না করে নিই।
2: আপনি নিজের হাতে রান্না করেন?
1: তাতে কি, জুনকে জিজ্ঞাসা করো আমার হাতের রান্না কেমন, ও অনেক খেয়েছে। কিরে বল, এবার একবার তোমরা এসব সল্ট লেকে, আমি তোমাদের রেঁধে খাওয়াবো। না খেলে তো আর তুমি বিশ্বাস করবে না।
2: আপনি আপনি তাহলে যাবেনই বাবা?
1: তালা বন্ধ বাড়িটাতে শেষে চোর টোর ঢুকে আমি বরং যাই, জানো, ভালো একটা লোক টোক পাই, মানে পাই কিনা দেখি, অসুবিধে হলে আবার চলে আসবো।
0: তুমি যখন ঠিক করেছো তুমি যাবেই।
2: তুমি আর বাবাকে বাধা দিও না তো।
1: না না না মা, আমার জন্য তোমরা কিচ্ছু ভেবো না, আমি ওখানে বেশ সুখেই থাকি। আসলে কি জানো, এক একজনের সুখ তো এক এক রকমের। নিমুর মা এসে বাসন মাঝে, ঘর ধর ঝাঁট দিয়ে যায়, শিবশরণ রান্নার জোগাড় করে। তবে ঠিক রোজই তো আর রাঁধি না, চমৎকার একটা রেস্তোরাঁ হয়েছে বাড়ির কাছেই, জানো, খুব ভালো খাবার দেয়। অর্ডার দিলে, হ্যাঁ অর্ডার দিলে আলাদা রেঁধেও দেয়।
2: ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর অত কৈফিয়ত দিতে হবে না বাবা।
1: তোমাদের ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হয় বৌমা, কিন্তু বুঝো তো, এমন একটা পরিবেশে আমার জীবন চলেছে, অনেকদিন আলাদা একা একা থাকা, সব জায়গায় আমি ঠিক ফিট করি না। তাহলে তাহলে আজ বিকেলে হাঁটতে হাঁটতে একবার সিটি বুকিং এ যাবো?
0: না তুমি যাবে না। আমার ট্রাভেল এজেন্টকে টেলিফোন করে দেবো, সেই সব অ্যারেঞ্জ করে দেবে।
1: আচ্ছা আচ্ছা।

0: কে?
1: আমি আমি নিমুর মা, দরজা খোলো।
0: মা, বাবু এসে গেছে। আসুন আসুন বাবু।
1: ভাবতে ভাবতে আসছি, যখন গিয়ে পৌঁছবো তখন যদি দেখি নিমুর মা কাজে এসে গেছে, খুব ভালো হয়েছে। শিবশরণ কোথায়?
0: সে ছোড়া পালিয়েছে।
1: সর্বনাশ! তাহলে আমার চলবে কি করে?
0: ও ছোড়া থাকলেও চলতো না বাবু, মহা ফাঁকিবাজ। আপনি বলে গেলেন বাড়িতে থাকতে, দুবেলা কাজ করতে এসে দেখেছি যে তালা ঝুলছে, বাবু বাড়িতে নেই। তারপর একদিন আমার কাছে চাবি দিয়ে একটু ঘুরে আসছি বলে সেই যে গেল আর ফিরলো না।
1: সে কি বিপদ আপদ হয়নি তো?
0: বিপদ না আরো কিছু, ওই মুদি দোকানের মুনিয়া দিয়েছিল তো ওকে, আমি খোঁজ নিয়েছি সেখানে, বলে দেশে গেছে।
1: যাক, তবু ভালো।
0: আমি একজন ভালো কাজের লোক ঠিক করেছি আপনার জন্য বাবু। বামুনের মেয়ে, রিফিউজি, সংসারে কেউ নেই, একেবারে ঝাড়া ঝাপটা।
1: তা এখন কোথায় কাজ করছে সে?
0: না না, কোথাও কাজ করছে না, হাসপাতালে আয়ার কাজ করে। এক মাস করলো তো দু মাস বসলো, এই তো অবস্থা, এখন কাজ নেই।

0: এখন রাখুন তো কদিন, রান্না বান্না করে দিয়ে যাবে, রোজ ওই 5 টাকা রেট।
1: 5 টাকা?
0: 12 মাসে লোক পেলে তখন ছেড়ে দেবেন। আমি তককে তককে আছে বাপু, ওই শিউ শরণটার মতো একটা ছেলে আমি ঠিক এনে দেব।
1: বেশ, তাই হোক তাহলে।
0: কাল সকালে তাহলে কমলা দিকে আমি আপনার কাছে নিয়ে আসব, নিজের চোখে দেখবেন, ভীষণ ভালো মানুষ। বয়স হয়েছে তবু দপদপ করছে চেহারা, বলে দিতে হবে না বামুনের মেয়ে, মাতার ঘুমটা কপাল থেকে ওঠে না।
1: আপনি দেখুন, আপনি কোনো সংকোচ করবেন না, এখানে ভাববেন এটা আপনার নিজেরই বাড়ি। কাজে কি মানুষের সম্মান যায়? বরং সম্মান বাড়ে। সে আপনি হাসপাতালে রোগী সেবাই করুন কি কারো বাড়িতে রান্না করুন, জল তুলুন, সব সমান। কোনো কাজকেই আমি কোনোদিন ছোট করে দেখিনি, সব কাজই কাজ, সব কাজই লক্ষ্মী, এতে অসম্মানের কিছু নেই।
2: না, আমি অসম্মান মনে করি না, কিন্তু আমার আত্মীয়রা তা মেনে নেন না।
1: এখানে আপনার আত্মীয় কে কে আছেন, কোথায় থাকেন তারা?
2: ওই যে খালের ধারে জবরদখল কলোনি, আমি ওখানেই থাকি। যাদের কাছে থাকি তারা আত্মীয় ঠিক নয়, কুটুম, মানে মেয়ের শ্বশুর বাড়ির লোক।
1: আপনার মেয়ে? কবে নিমুরমা যে বললে?
2: না, এখন আর নেই, স্বামী খুব অল্প বয়সেই মারা গিয়েছিল, ওই মেয়ে তখন 2 মাসের। এখন সে মেয়েও নেই, কপাল দোষে আমি আছি।
1: আচ্ছা ঠিক আছে, এবার আপনি আসুন আমার সঙ্গে, রান্নাঘরের জিনিসপত্র দেখিয়ে দিই আপনাকে।
2: একটা কথা বলবো?
1: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
2: আপনি আমাকে আপনি বলবেন না।
1: সেই ভালো, আমিও ওই আসলে আপনি বলতে খুব একটা সহজ বোধ করি না।
2: তবে বলেন কেন?
1: একজন ভদ্রমহিলা কি ফস করে কি তুমি বলা যায়?
2: বাড়ির রাঁধুনি কি ভদ্রমহিলা?
1: নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি এসো এসো আমার সঙ্গে।
0: বাবু কেমন রান্না করছে আমাদের কমলাদি?
1: চমৎকার চমৎকার, ওর রান্না খেয়ে আমি সত্যি বড় তৃপ্তি পাচ্ছি নিমুনমা। ভেবেছিলাম মাসখানেকের মধ্যেই লোক পেয়ে যাব, তখন ছেড়ে দেব।
0: পাকাপাকি রেখে দিন না বাবু।
1: রাখতে তো ইচ্ছে করে, এমন পরিপাটি ভদ্র একজন মহিলা, কিন্তু দিনে 5 টাকা আমার পক্ষে একটু বেশি হয়ে যাচ্ছে।
0: এমন আর কি বেশি পড়ছে বাবু, খায় না তো, খেলে কত লাগতো ভেবে দেখুন।
1: দাঁড়া দাঁড়া দাঁড়া, খায় না মানে?
0: খায় না মানে খায় না, দৈনিক 5 টাকা, এর মধ্যে খাওয়া নেই।
1: সে কি, তবে খাই কোথায়?
0: আলু আর চাল নিজেরটা নিজেই কিনে এনে রাখে, দুটো সেদ্ধ করে নেয়।
1: সে কি, আমি তো সব কিছুই জানি না।
0: আশ্চর্য লোক বাবু আপনি, রাঁধুনি রেখেছেন তার সঙ্গে কি চুক্তি তা জানেন না?
1: আরে আমি তো কোনো চুক্তি করিনি। কমলা কমলা,
2: আমাকে ডাকছেন?
1: তুমি যাও তো নিমুরমা।
0: হ্যাঁ আমি চললাম গো কমলা দি। বাবু উঠলে ওই ব্যালকনিটা একটু মুছে দিও কেমন?
1: কমলা, তুমি নাকি নিজের চাল নিজে কিনে এনে রান্না করো?
2: আগে হ্যাঁ।
1: ছি ছি ছি ছি, কি অন্যায়, প্রতিদিন খেতে বসছি বাটিতে বাটিতে, বেড়ে কত যত্ন কত কিছু পরিবেশন করছো আমাকে, আর নিজের জন্য সেদ্ধ ভাত, তাও নিজের পয়সায়।
2: আয়ার কাজে এটাই নিয়ম।
1: দেখো ওসব আয়া ফায়া আমি বুঝি না, মোট কথা আমাকে ষোড়শোপচারে খাইয়ে নিজে সেদ্ধ ভাত খাবে এ আমি হতে দেব না। আর আর নিজের পয়সায় খাবেই বা কেন? আমি তোমাকে নিজের পয়সায় খেতে বলেছি? রান্না তো হচ্ছেই এখানে।
2: আপনি তো আমাকে দিনে 5 টাকা করে দিচ্ছেন, তাতে মাসে মাইনে পড়ছে 150 টাকা, অত দিলে কেউ খাওয়া দেয় না।
1: ছি ছি ছি, এসব কথা শুনলেও পাপ।
2: আর কতটুকুই বা কাজ হবে আপনার?
1: যতটুকুই হোক তুমি আমার সঙ্গে খাবে, আমি যা খাই তাই খাবে।
2: আমি তো মাছ মাংস পেঁয়াজের ছোঁয়া খাই না, আমার খেতে নেই।
1: ও আচ্ছা, তোমার স্বামী যখন মারা যান তোমার বয়স কত ছিল?
2: এই 16-17।
1: সেই থেকেই এভাবে আছো?
2: এটাই নিয়ম।
1: ও নিয়ম, আচ্ছা, অথচ আমার আবার ওই মাছ মাংস ছাড়া চলে না। আচ্ছা ঠিক আছে, তুমি নিরামিষই খেও, অবশ্য তুমি যেরকম সুস্বাদু ছিঁচকি মোচার ঘণ্ট ধোকা ছক্কা সব রান্না করো, এ পেলে আর মাছ মাংসের দরকার কি? দেখো তুমি যেমন বাংলাদেশের লোক আমিও তাই। হ্যাঁ আমার দেশ ছিল বিক্রমপুর, মা যা রান্না করতেন না, তো তুমি অবশ্য খুব ভালো রাঁধো, দুর্দান্ত। বয়স হলে দেখো, বয়স হলে মাছ মাংস কম খাওয়াই ভালো, আমিও আস্তে আস্তে ওই নিরামিষই ধরে ফেলবো বরং। আর যতদিন তা না হচ্ছে আমিষটা তুমি আলাদাই রেঁধো, নিরামিষের সঙ্গে ছোঁয়াছুঁই না করে, তাহলে নিরামিষ রান্না তুমিও খেতে পারবে, কি আপত্তি নেই তো?
2: আপনি যেমন বলবেন।
1: বেশ।

0: কি জানি বাবু, আগে তো এর থেকে অনেক বেশি লাগছিল বাজারে।
1: সেই ছোড়াটা চুরি করছিল আবার কি?
0: শিবশরণটা চোর ছিল জানি, তাই বলে এত বড় চোর আগে টের পাইনি তো।
2: বাবা বাবা!
0: কে? আরে এলা, আয় আয়।
2: কিরকম চমকে দিলাম তোমাকে!
0: আরে একটা চিঠি দিয়ে আসবি তো। থাক থাক থাক, বেঁচে থাক, বেঁচে থাক, সুখে থাক। তাহারে দীপেন আসেনি?
2: আসতে কি চায়, জোর করে ধরে নিয়ে।
0: বেশ করেছিস, যা যা তোরা ভিতরে যা, আমি হাত মুখ ধুয়েই আসছি। নিমুর মা, কমলাকে বলো, কমলাকে বলো আমার মেয়ে জামাই এসেছে বোম্বে থেকে।
3: হ্যাঁ বলি।
2: লোক পেয়েছো তাহলে?
0: পেয়েছি মানে ভগবান জুটিয়ে দিয়েছেন রে, আর তোদের কোনো অসুবিধা হবে না। তোরা আসবি, থাকবি, কমলা কি যত্ন করে দেখবি, একেবারে নিজের লোকের মতো।
2: তাহলে তো ভালোই বাবা।
0: হ্যাঁ শোন, একটা কথা তোকে বলি মা।
2: কি বাবা?
0: কমলাকে না নাম ধরে ডাকিস না।
2: আচ্ছা বাবা।
0: ভদ্রঘরের বউ, তোর মায়ের বয়সী, মাসিমা বলিস, কেমন?
2: কমলা মাসি, তুমি রোজ রাত্রি বাড়ি যাও কেন? এখানে তো থাকতে পারো।
4: নির্জন পথ দিয়ে যেতে আমারও ভয় ভয় করে, কিন্তু আমার কুটুমরা কি ভাববে সেই জন্যই যেতে হয়। ওরা জানে যে আমি হাসপাতালে যাই।
2: কেন হাসপাতালে বলো কেন?
4: কারো বাড়িতে কাজ করছি এটা জানাজানি হলে ওরা সম্পর্ক রাখবে না।
2: তাতে কি এসে যায় তোমার? মেয়ে তো নেই যে নির্যাতন করবে, এরা এমন কিছু উপকারী বান্ধব নয় তোমার। কি কি দেখছো অমন করে মাসি?
4: আমার মেয়ে শোভা, সেও ঠিক এমনি করে কথা বলতো।
2: কি হয়েছিল তোমার মেয়ের?
4: দেশ আমাদের প্রথম পাকিস্তান হলো তো, তারপর বাংলাদেশ। কত লোক এলো, কত লোক গেল, কত রক্তপাত হলো, তবু আমি নিজের দেশের মাটি কামড়েই পড়েছিলাম। শোভার বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হয়েছিল, তবু থাকা গেল না চিরদিন, আসতেই হলো। মেয়ে জামাই আগেই পালিয়েছিল, আমি জানতাম যে পালিয়ে গিয়ে শোভা নিরাপদেই আছে। তারপর এপারে এসে জানলুম দাঙ্গার সময় সবাই পালাতে পেরেছিল, শুধু ওই হতভাগী পারিনি। কতদিন হয়ে গেল, তবু মনে পড়লে বুকটা ফেটে যায়।
2: থাক মাসি থাক, ওসব কথা আর ভেবো না। আমার বাবার কাছে যখন এসে পড়েছ, তোমার আর কোনো চিন্তা নেই। নিজের বাবা বলে বলছি না, এমন খাঁটি মানুষ আজকাল তুমি বড় একটা দেখতে পাবে না মাসি।
4: মানুষ কি গো, দেবতা।
2: ঠিক তাই, আমার মা যখন মারা গেল আমি তখন বছর ছয়েকের। আমার ভাই অর্জুন, অর্জুন এই বছর দেড়েকের হবে। হ্যাঁ এখন তো কত বড় অফিসার। অর্জুন ওই জামশেদপুরে থাকে জানো তো?
4: হ্যাঁ হ্যাঁ শুনেছি।
2: মা মোরা ভাই বোন আমরা, বাবা আমাদের বুকে করে মানুষ করেছেন, আমাদের জন্যই আর বিয়েই করলেন না। ইচ্ছে করলে তো করতে পারতেন, কি এমন বয়স ছিল বলো? আমরা তো বলি তুমি আমার কাছে আর জুনের কাছে ভাগ করে থাকো, কিন্তু বাবা শুনবেনই না।
4: জানো একজনের সংসারে অন্য একজনের স্বাধীনতা থাকে না, এখানে তো উনি কর্তা, নিজের মতো নিজের পছন্দে থাকেন। আপনারা এলেন, যত্ন আদর করলেন, এই জন্যই ভাবেন যে যার যার বাড়িতে তার তার থাকা ভালো।
2: এ তুমি ঠিক বলছো মাসি, নিতান্ত অক্ষম না হলে কারো সংসারে গিয়ে বাবা থাকতেই পারবেন না। যতই হোক পরের বাড়িতে স্বাধীনভাবে থাকা যায় না তো, আশ্রিতের মতো থাকতে হয়। আমরা তো শুধু স্বার্থপরের মতো বাবাকে ব্যবহারই করলাম, কখনো তো এসে তার দেখাশোনা করিনি। ভগবানই তোমাকে মিলিয়ে দিয়েছেন কমলা মাসি। আমি তো এবার বাবাকে বলে যাব সংসারের সব ভার তোমার হাতে দিয়ে তিনি যেন বই পড়েন আর বাগান করেন আর খাওয়া দাওয়া করেন।
4: আমি উঠি। হ্যাঁ আপনার বাবা এক ঘন্টা বাদে গরম জল করে দিতে বলেছেন জামাইকে। ও হ্যাঁ আরেকটা কথা, আচ্ছা আপনি রাত্রিরে কি খাবেন, রুটি না ভাত?
2: যা ইচ্ছে, বোম্বেতে আমরা রুটিই খাই।
5: এই যে বেয়ান, হাসপাতালে ছুটি হয়ে গেল। আগে ছিল 8টা থেকে 8টা, 8:30টার মধ্যেই বাড়ি ফিরতেন আপনি, আজকাল প্রায় দেখি দেরি হচ্ছে।
4: হ্যাঁ একটু কাজের চাপ পড়ে গেছে।

0: কিন্তু বস্তি শুদ্ধ লোক অন্য কথা বলছে যে বেয়ান।
1: কি বলছে?
0: বলছে কুটুমদের সঙ্গে আপনি তঞ্চকতা করছেন।
1: তার মানে?
0: মানে আপনি যেখানে কাজ করতে যান তারা খবর পেয়েছে সেখানে কোনো রোগী নেই, সেখানে আপনি বাড়ির কাজ করেন। ছি ছি ছি ছি ছি ছি ছি, আপনি ভদ্রলোকের বউ, ব্রাহ্মণ বংশের মেয়ে, লোকের বাড়ি দাসী বৃত্তি করছেন। আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু কিন্তু এরকম ছোট কাজ করে যখন তখন বাড়ি ফিরবেন?
1: বেশ, আমি আলাদা বাড়ি নেবার চেষ্টা করব।
0: হ্যাঁ, এত দূর কয়েক মাস বাবুদের বাড়িতে কাজ করেই আপনার এত একেবারে সঙ্গতি? বলি লোকে তো তাহলে অন্যায্য কিছু বলে না। মনে রাখবেন, আজ থেকে আপনার সঙ্গে আমাদের ওটা বসা নেই। এই আমি বলে গেলাম। হ্যাঁ।

0: এই যে কমলা, কমলা, কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তুমি খুব মন মরা হয়ে আছো। কাজে উৎসাহ নেই, মুখে হাসি নেই। তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে?
1: না তো।
0: তা তুমি কি কাজটা ছেড়ে দিতে চাও নাকি?
1: না না,
0: আমার কিন্তু মনে হচ্ছে
1: আমি আমি একটা ঘর খুঁজছি।
0: ঘর খুঁজছো হঠাৎ?
1: বেআইয়ের বাড়িতে আমার আর থাকার জায়গা হচ্ছে না।
0: তো তুমি এখানে থাকছো না কেন? কত ঘর পড়ে আছে, আমার মেয়ে এলাও তো তোমাকে তাই বলেছিল।
1: না, আমি একটা ছোট্ট আলাদা ঘর ভাড়া নিতে চাই, তাই খুঁজছি। আমার কুটুমরা আমাকে এই কাজটা ছেড়ে দিতে বলছে।
0: সাহস করে ঘর ছেড়ে বেরিয়ে গায়ে খেতে একজন মহিলা বাঁচার উদ্যোগ করছে, এটা সহ্য হচ্ছে না তাদের? না,
1: আমিও বলেছি যে কাজ আমি ছাড়বো না। আমার জীবনে আমি এর চেয়ে ভদ্রভাবে সম্মানের সঙ্গে আর কোথাও থাকিনি। এ কথা বলার পর তারা আমাকে যাতা বলেছে। আমি আমি আজ কদিন ধরে নিমুর মায়ের কাছে ওর ঘরেতেই রাত কাটাচ্ছি।
0: ও,
1: একখানা ঘরের খোঁজও পেয়েছি, কিন্তু বড্ড দূরে, এই কেষ্টপুর খালের ওধারে। সেখান থেকে রোজ আসা যাওয়া করা তো খুব অসুবিধে।
0: তাই তো, তাহলে কি হবে, আমি কি করব?
1: না না, সেই জন্যই তো ওটা নেব না।
0: ভালো ভালো, খুব ভালো। শোনো কমলা, ওই মিছামিছি ওই বাড়ি টাড়ি কেন খুঁজছ? আমি আবার বলছি, তুমি তুমি আমার এখানেই থাকো, কোনো ভয় নেই, আমি তো আছি।
1: আপনি আছেন বলি তো ভরসা, আবার আপনি আছেন বলি ভয়।
0: কেন ভয়? কেন
1: না, সে আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না।
0: তাহলে বাড়ি খোঁজো, ভাড়া আগাম টাগাম দিতে হবে তো। দাঁড়াও একটু দাঁড়াও, এই না, এ মাসের মাইনেটা নিয়ে রেখে দাও।
1: আবার 150 টাকা?
0: মানে 150 টাকাই তো, আমার আর বেশি দেবার সামর্থ্য নেই।
1: না না, আমি সে কথা বলিনি। আমি যখন এখানে খাচ্ছি তখন মাইনেটা আপনি কমিয়ে দিন।
0: আমি আমি খুব অবাক হয়েছি একটা কথা ভেবে, জানো
1: কি?
0: দেখো, শিউ শরণকে 50 টাকা দিতাম, নিমুরমাকে 40 টাকা দিই। তার আগে আর একটা লোক ছিল, তার মাইনে ছিল 65। নিমুর মা বরাবর আমার ঘর দুয়ার ঝাড়পোঁছের জন্য আছে, অন্যজন থাকে রান্না করা, বাজার করা, চা করে দেওয়া, এইসবের জন্য। কিন্তু তুমি আসার পর তোমাকে 150 টাকা মাইনে দিচ্ছি তো, তাতেও কিন্তু আমার কম খরচ হচ্ছে, কেন বলো তো?
1: আপনি বলে ভুল হিসেব করছেন।
0: আমার তো ভুল করার উপায় নেই, আমার এখন মাপের টাকা, ব্যাংক থেকে কোন মাসে কত তুলছি সব লেখা থাকে।
1: কি জানি কি?
0: দেখো, আমি জানি আগের ওরা আমাকে ঠকাচ্ছিল। যেখানে 5 কিলো চাল কিনলে চলে সেখানে 8 কিলো লাগবে বলে তার দাম নিয়ে নিত, যেখানে 3 কেজি তেলে হয় সেখানে 5 কিলোর দাম নিত। আমি ভাবতাম যা লাগছে তাই তো নিচ্ছে, খরচ কমেছে এখন, তার উপর কত ভালো খাওয়াচ্ছ, তোমার সেবা যত্নে এ বয়সেও কেমন মুটিয়ে গেলাম। দেখো, তুমি না এলে ওই মটরশুঁটির কুচুরি স্বাদ তো ভুলেই গিয়েছিলাম।
1: আচ্ছা, এই 50 টাকা আপনি রেখে দিন, আমার আর খরচ কি, ওই 100 টাকাতেই চালিয়ে নেব।
0: না না না না কমলা, না, ও তুমি রেখে দাও।

0: ওরে অর্জুন, অর্জুন বাবা, হাতের ব্যাগটা একটু ধরেছো?
1: আবার বাজার গেছিলে তুমি, এত সব কি আনেছো?
0: আরে এত সব আবার দেখলি কোথায়? কতদিন পরে এলি? হ্যাঁ শোন, স্টিলের জন্য একটা ফুডও নিয়ে এলাম।
1: ওই জন্যই তোমার কাছে আসতে চাই না বাবা, তুমি এমন ছুটোছুটি করো।
0: ছুটোছুটি কি তোর জন্য করি? ছুটোছুটি করি আমার দ্বিতীয় পক্ষের জন্য।
1: তার মানে?
0: তোর মার নাম ছিল বেলা আর ইনি হলেন স্টেলা।
2: ছেলেকে পেলে বাবার হাসি আর ধরে না।
1: ওরু ওরু ওরু, দেখো দেখো বাবার কাণ্ড, আবার এক দফা বাজার করে এনেছে।
2: ও মা, কি ভালো মাছ ছিল, আবার মুরগি আনতে গেলেন কেন বাবা? কত আপেল দেখেছো?
0: না না না, ওগুলো স্টেলার জন্য, ও খুব আপেল ভালোবাসে।
2: তাই বলে এত?
0: নিয়ে যাও তো, নিয়ে যাও। আচ্ছা শোনো একটা কথা, রান্নাঘরটা কেমন দেখলে বৌমা?
2: খুব ভালো হয়েছে বাবা।
0: এখানে আমার আর কোনো কষ্ট হচ্ছে না সেটা দেখে গেলে তো?
2: বাবা, আমি একটা কথা বলছিলাম, বলছিলাম কি, ওই কমলা, কমলাকে আমি নিয়ে যাব। স্টেলাকে এর কাছে রেখে কোথাও যেতে আমার আর কোনো চিন্তা থাকবে না। খুব ভালো মেড সার্ভেন্ট পেয়েছেন আপনি।
0: না না বৌমা, ও শব্দটা খুবই অসম্মানজনক, ওটা বলো না বৌমা, আর কমলাও বলো না, শুনতে খারাপ শোনায়। কমলা দি বলো।
2: ও তোমার বাবার এই বাড়াবাড়িগুলো আমার একটু ভালো লাগে না, নয়তো তো মানুষটা তুলনা নেই, বুঝেছ? ওই সাইলিটা না 250 টাকা করে নিচ্ছে, কমলাকে নিতে পারলে ওকে ছাড়িয়ে দেওয়া যেত, আর দেশি রান্না বান্নাগুলো করতো বেশ।
1: কিন্তু কিন্তু চাই বলে বাবা যতক্ষণ ঠিকঠাক মতো একজন লোক না পাচ্ছেন, কমলা দিকে তো তুলে নেওয়া যায় না।
2: কমলা দি
1: কেন, দোষ কি?
2: কে বলবে, তুমি এত বছর জামানিতে কাটিয়ে এসেছো।
1: দেখো রু, যদি সত্যি সত্যি ভদ্রমহিলাকে কেড়ে নিতে চাও, তুমিও কমলা দি ডাকতে শুরু করো। হ্যাঁ, বাবার ওটাই একটা দুর্বলতা, খুশি হলে দিয়েও দিতে পারেন।
2: আচ্ছা,
1: তা সে নিজের যত কষ্টই হোক না কেন,
2: দেখি।
3: ওরা চলে গেলেই বাড়িতে যেন কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়, বিশেষ ওই নাতনিটার জন্যে।
4: আমারও কিরকম মনটা হু হু করছে।
3: স্বাভাবিক, খুব স্বাভাবিক, সারাদিন ওর এত দৌরাত্মি, এত আদর আবদার আর কে সহ্য করেছে তুমি ছাড়া? স্টেলা এই প্রথম বুঝিল মা ঠাকুমার কোল কাকে বলে। হ্যাঁ যাকগে, শোনো কমলা, একটা খুব ভালো ঘরের খোঁজ পেয়েছি, দেখে এলাম এখন।
4: বস্তিতে?
3: না না না, ঠিক বস্তি নয়, 3 ইঞ্চি দেয়াল, মাথায় অ্যাসবেস্টস, 5 খোপের ব্যারাক মতো। তা 3টেতে লোক আছে, 2টো খোপ খালি, ও 2টো একজনকেই নিতে হবে, একখানা খোপ আলাদা করে দেবে না।
4: তো ভাড়া কত বলছে?
3: বাড়িওয়ালাটা ফেরে বাজ বলছে ভাড়া 2টো মিলিয়ে 100 আর 7,500 টাকা অ্যাডভান্স।
4: বাবা, অত টাকা আমি পাবো কোথায়?
3: তবু তো তোমার সেই ঘর ঘর করে আমাকে ঘুরতেই হবে।
4: আমিও তো দেখছি, 5 জনকে বলেও তো রেখেছি।
3: এ তোমার কি জেদ যে এখানে থাকবে না আমি বুঝি না, কেন থাকবে না, থাকতে বাধাটা কিসের তাও বলবে না। তুমি ঘড়ি ধরে যাবে বলে সন্ধে রাত্রি আমাকে খেয়ে নিতে হবে, এই আবার কিরকম কথা? সকালে আসবে, রাত্রিরে যাবে, এই না, এরকম লোক আমি চাই না, এরকম লোক আমি রাখবো না। আটটা তো বেজে গেল, তোমার কাজ সারা হয়নি কমলা?
4: এই তো হচ্ছে।
3: আর কত রাত করবে, আর দেরি করলে একা একা যাবে কি করে? নিমুরমার বাড়ি তো অনেক দূর।
4: আমি আজ যাব না।
3: যাবে না?
4: না, আজ থেকে আমি এইখানেই থাকবো।
3: বাহ বাহ, চমৎকার, খুব ভালো, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কিন্তু কিন্তু বিছানা?
4: ও সব নিয়ে আপনি ভাববেন না।
3: ভাববো না মানে, এখানে কি ভয়ঙ্কর মশা তো তুমি জানো? ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই যে কোণের ঘরটা, খাট বিছানা মশারি সব আছে, ওটা ওটা তোমার হয়ে গেল।

0: এসো এসো নিমুর মা।
1: কমলাদি, এখন কেমন লাগছে বলো তো? যেখানে ঘুম থেকে উঠলে সেখানে

0: নেই তোমার কাজ, তা সুচ্চ কোথায়?
1: ওই রান্নাঘরের পাশে ভাড়ার ঘরটায়। তোমার বাবুকে বলো না জানো।
0: এই দেখো কেমন ব্যবস্থা সব হয়ে গেল। আচ্ছা কেন মিছে মিছে ঘর ভাড়া নেবার জন্য পাগল হচ্ছে বলো তো? এমন সুন্দর থাকার জায়গা, আরে এমন সাধু সন্তের মতো আমাদের বাবু।
2: বাবা, বাবা
1: কে?
2: বাবা আমরা।
1: মনে হচ্ছে দাদার গলা। শুনুন আপনি উঠে দেখুন, আমার ঠিক ভরসা হচ্ছে না।
2: অর্জুন, অর্জুন এসেছে এত রাত্রে? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি আমি দেখছি।
3: বাবা, বাবা দরজা খুলুন। এই যে বাবা, এদিকটা আসুন। এই তো আমি জানলায়। এদিকে
2: কতক্ষণ ধরে ওরা ডাকাডাকি করছে কে জানে, কি কাণ্ড এত রাত্রে।
4: টানা গাড়িতে আসছি জামশেদপুর থেকে।
2: ও,
4: কখন পৌঁছে পুরনো হয়ে যাবার কথা। গাড়ি গোলমাল করলো, মিস্ত্রি জোগাড় করে সেই গাড়ি সারতে সারতে পুরো 7টি ঘন্টা রাস্তায় কাটাতে হলো।
2: চোখ মুখ তোদের সব একেবারে বসে গেছে। এই কমলা, শিগগির শিগগির ওদের জন্য দুটো ভাত চাপিয়ে দাও।
4: বাবা না, থাক থাক থাক, ও আমরা পথে খেয়ে নিয়েছি, একটা বেজে গেছে, এখন একটু শুতে পারলে বাঁচি।
1: আপনাদের জন্য একটু কফি করে দিই, ঘরে বিস্কুট আছে, ফলও আছে।
2: তাই করো, তাই করো, তুমি তাই করো।
5: কমলা যেখানে রাত্রে থাকে, কই আমরা তো তা জানতাম না।
4: তাই বুঝি
5: বাবা সব সময় বলে এসেছে ওর ডিউটি 8টা থেকে 8টা।
4: বাবার বয়স হয়েছে, কখন শরীর টরীর খারাপ হয়, রাত্রিরে একজন বাড়িতে থাকা ভালো, বিশেষত কমলাদি বাবাকে যা যত্ন করে।
5: তোমার কমলাদি সম্প্রতি দেখছি তোমার বাবাকে খুব ভালোভাবেই রাত্রে যত্ন টত্ন করছে।
4: মানে
5: বাড়িতে কেউ সাড়া দিচ্ছে না দেখে বাবার ঘরে পুবের জানলার কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম তোমার বাবা মশারির তলা থেকে বেরিয়ে এলেন, আর তোমার সত্যি সাথী কমলা দে তার আগেই উঠে দাঁড়িয়ে আছে।
4: ওরু, এতে কিছুই প্রমাণ হয় না।
5: কিন্তু স্বয়ংটা তো এক বিছানাতেই হয়, আমি সব ঘর দেখে এসেছি আলো জেলে, অন্য কোনো ঘরে মহিলার বিছানা পাতা নেই।
6: এবার এসে অবধি অর্জুন আর বৌমা কেমন যেন ছাড়া ছাড়া, কেমন যেন গম্ভীর, একটা রাগি রাগি ভাব। যাবার সময় একটা প্রণাম পর্যন্ত করে গেল না, আর তোমার সঙ্গে তো রীতিমতো খারাপ ব্যবহার করে গেল কমলা।
1: শুনুন, আমি চিন্তা করে দেখেছি যে এতদিন যে ব্যবস্থা চলছিল, যে আমি বাইরে থেকে এলাম, কাজ করলাম, চলে গেলাম, ওটাই ভালো ছিল।
6: ঠিকই বলেছ, যেখানে যাই করো না কেন, নিজের একটা বাসস্থান থাকা সম্মানের, নিজের ছাদের নিচে ভিখিরিও রাজা।
1: বস্তির একটা ঘরের কথা বলছিল নিমুর মা, এখনো খালি আছে, আমি কি ওই ঘরটা নেব?
6: না।
1: তাহলে তাহলে ও ছাড়া তো আর ঘর কোথাও পাওয়া যাচ্ছে না।
6: তাহলে যেও না, নিমুর মা যে সেদিন বললে ঘরটা অনেক দূরে, রাত্রে যেতে পারবে না একা একা।
1: না না, তা তো পারবই না।
6: তবে
1: শুনো, একজন ভালো কাজের মেয়ে আছে, সেখানে থাকতে চায়, আপনি অনুমতি করলে আমি তাকে আনতে পারি।
6: ও, আমার কাজটা তুমি তাহলে ছেড়ে দেবে, এই তো? আমার চলে যাবে কোনো রকমে, তোমার চলবে কি করে, কি করবে তুমি?
1: কোনো হাসপাতাল টাতাল আবার দেখে নেব।
6: যখন নিজে নিজেই সব ঠিক করেছো, তখন আর আমার মতামতের কি দরকার, অনুমতি? তোমরা কি কারো অনুমতির পরোয়া করো? কমলা, কমলা,
1: ওমা, ইস, একবার যে ঘামে ভিজে গেছে, দিন দিন পাঞ্জাবিটা খুলে দিন, আমি জল কাজ করে দিই।
2: হবে হবে, আগে আগে এটা ধরো।
1: কি কি এটা?
2: দলিল, দলিল, বাড়ি কেনার দলিল। বাড়িওয়ালার লোকটা সাংঘাতিক ধড়িবাজ, তোমার সেই ঘর দুটো একেবারে কিনেই ফেললাম 15,000-এ।
1: এ আপনি কি করেছেন?
2: ঠিক করেছি, ঠিক করেছি। তোমার কাছে আমার অনেক ঋণ হয়েছে এই 4 বছরে, তুমি যেভাবে আমার করেছো।

করছো, আমার এই দীর্ঘ জীবনে আর কারো কাছ থেকে তা আমি পাইনি। কটা দিনই বা বাকি আছে আমার জীবনের, তুমি থেকেই যাও আমার কাছে। তুমি তুমি আসার পরে আমি যে বিশ্রাম পেয়েছি তা পাবার আগে জানতেও পারিনি যে এই বিশ্রাম আমার দরকার ছিল। তোমার যত্নে তোমার সততার কোনো তুলনা নেই, টাকায় তো আর তার দাম হয় না। তবু তবু এভাবে তোমাকে একটু বোঝানো আমি কত খুশি হয়েছি, কত ভালো আছি।

0: বাবা, তুমি নাকি কমলাকে একটা বাড়ি কিনে দিয়েছ?
1: অর্জুন, তোমাকে এর চেয়ে ভদ্রভাবে কথা বলতে শিখিয়েছিলাম।
2: শেখাতে পারেন, কিন্তু তখনই শিখিয়েছেন যখন আপনি নিজে ভদ্রলোক ছিলেন।
1: কি বললে?
2: এই বয়সে একটা রিফিউজি মেয়ে ছেলেকে নিয়ে?
1: তোমার তোমার স্পর্ধার আমি কোনো শেষ দেখছি না। তোমরা কি বলতে এসেছো, কি বলতে চাইছো?
2: সবই বুঝেছেন। এই মুহূর্তে এই মেয়ে ছেলেটাকে আপনি বাড়ি থেকে বার করে দেবেন।
1: তার আগে তোমাকে আমি ওই মেয়ে ছেলে শব্দটা উইথড্র করতে বলছি বৌমা।
2: শ্বশুরের রক্ষিতাকে কি বলতে হয় তা আমি শিখিনি।
1: তুমি কিছুই শেখোনি। এক পুরুষের শিক্ষায় মানুষ কিছুই শেখে না। তোমার বাবা সুবিমল সরকার আমার অফিসে চাকরি করত। সে তার নিজের গুণে ভদ্রলোক হয়েছিল, কিন্তু অশিক্ষা শোধন হয়নি এক পুরুষে।
2: জুন, জুন শোনো, তোমার বাবা আমার বাবাকে অপমান করছে।
1: যা সত্যি তাই বলছি। অর্জুনেরও জেনে রাখা ভালো যে তার দাদা শ্বশুর জমিদার হরকান্ত চৌধুরীর হুঁকা বর্দার ছিল। তোমার আচার আচরণ কথাবার্তা তোমাদের সেই অন্তজ অবস্থার প্রমাণ দিচ্ছে।
0: কি কি বললে?
1: যা বলেছি দায়িত্ব নিয়েই বলেছি, তার জন্য কোনো কৈফিয়ত আমি তোমাকে দেব না।
0: হাল বাদ দেবে, দিতেই হবে। আমার স্ত্রীকে তুমি অপমান করেছো।
1: অপমান খুব গায়ে লাগছে, তাই না? বৌমা যে তোর সামনে তোর বাবাকে অপমান করলো সেটা দেখলি না? এখানে ছেলেরা পুত্র হিসেবে অপদার্থ, কিন্তু জামাই হিসেবে আদর্শ।
0: আহ, পাগলের মতো কথা বলো না। সাবেক গিয়মির যত অহংকার, তোমাকে আমি এমন শিক্ষা দেব।
1: কি করবি, মারবি না?
0: হ্যাঁ
2: মারবো।
1: কমলা, কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও তুমি।

0: কি আপনি?
1: এক গ্লাস জল দাও তো।
0: আচ্ছা,
1: আমি আমি একটা কথা জিজ্ঞাসা করতে এলাম কমলা, আমাকে না বলে তুমি চলে এলে কেন?
0: এর পরেও
1: কেন? কেন সিধে হয়ে দাঁড়িয়ে যা মিথ্যে তা মিথ্যে প্রমাণ করতে পারবে না? কেন পালিয়ে এলে? যে পাপি সে পালায়।
0: ওরা আপনার ছেলে মেয়ে, ওদের আপনি মা বাপ দুই, সেটা আমি কেন ভাঙতে দেব?
1: কমলা, লুকিয়ে লুকিয়ে অসৎ কাজ বা লোভ চরিতার্থ করার মন নিয়ে ঈশ্বর আমাকে পাঠাননি পৃথিবীতে, এ কথা ওরা ভালো করেই জানে। দ্বিজেন দত্ত আর যাই করুক মিথ্যে কথা বলবে না, এসব জেনেও ওরা আমাকে যখন বিনা দ্বিধায় এই কাঠ গড়াতে দাঁড় করিয়েছে, ভয়ঙ্কর শাস্তি দিয়েছে, তখন বুঝলাম আমি ওদের আপনজন নই। ওরা চায় ওদের ইচ্ছে মতো চলাফেরা করবে, আমি ওদের অধীন থাকব। ওরা আমার জীবনে খবরদারি করে বিধি ব্যবস্থার গণ্ডি কেটে দেবে আর আমি তা মেনে নেব না? আমি সে দলে নই।
0: আপনি চুপ করুন, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে।
1: না কমলা, না, তোমার কাছে আমার অনেক ঋণ। এক বেলা দুটো ভাত আর একটু শোবার জায়গা দিয়ে তোমার ঋণ শোধ হয়। তুমি কি না করেছো আমার জন্যে? তুমি কি শুধুমাত্র রান্না করা বাসন মাজা মেয়ে ছিলে? না, আমার রোগে তুমি সেবা করো, আমার দুঃখে তুমি দুঃখ।

0: পাও, আমি অসুস্থ হলে তুমি উদ্বিগ্ন হও, এমন যত্ন আমাকে কে করেছে তোমার মতো? চলো।
1: কোথায়?
0: আমার আমার শরীর খুব খারাপ লাগছে কমলা, চলো আমার সঙ্গে। কে আমাকে দেখবে তুমি ছাড়া? একটা রিক্সা দেখে দাও, এই রোদে আর অতটা পথ হেঁটে যেতে পারবো না।
1: আপনার শরীর কি খুব খারাপ লাগছে? কিন্তু আপনি আমাকে মাফ করবেন, আমি আর ও বাড়িতে যেতে পারবো না।
0: তার মানে তুমি আমাকে ওদের চোখে সত্যি সন্দেহভাজন বলে প্রমাণ করতে চাও?
1: আপনি আমাকে বাড়ির কাজের লোক বলেন, কিন্তু তার মানে তো একটাই, আমাকে কেন আপনি বাড়ি কিনে দেবেন? কেউ যদি এর কদর তো করে।
0: দুর্নামের ভয়ে এত ঘা খেয়েও সে ভয় গেল না তোমার? দুর্নাম যারা দেয় তারা তোমায় খেতে দেবে, থাকতে দেবে?
1: না দিক, দাসীর যা প্রাপ্য তাই দেবে।
0: নিজেকে দাসী ছাড়া আর কিছু ভাবতে পারছো না বুঝি?
1: আপনারা কে ভেবেছেন বলুন? আপনার ছেলে ভাবেনি, আপনার মেয়ে ভাবেনি, আপনিও ভাবেননি।
0: আমি ভাবেনি? এত বড় মিথ্যে কথাটা?
1: মিথ্যে না সত্যি সেটা আপনি নিজের মনেই বিচার করে দেখবেন। ভেবে দেখবেন, হাজারবার ঝিয়ের বদলে কাজের লোক বলেও ওই নামের মানুষটাকে আপনি এক ইঞ্চি ওপরে তুলতে পেরেছেন কিনা?
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে যেতে হবে না। পয়সা দিলে ঢের ঢের লোক পাবো আমি।
1: দেখলেন তো, দেখলেন তো, আমি যা বলেছি সেটাই সত্যি। ঝি চাকর ভেবেই তো বললেন কথাটা। আমার জন্য আপনার মতো একজন মানুষের অহেতুক কলঙ্ক হবে, সে আমি সহ্য করতে পারবো না। আপনি, আমি রিক্সা ডেকে দিচ্ছি, আপনি বাড়ি চলে
0: যান। থাক, থাকার ভালো মানুষই করতে হবে না, আমার আমার কাউকে দরকার নেই। এই রিক্সা, রোককে রোককে।
2: বৌদি, ওই যে বাবু আসছে।
3: কই কই, দেখি দেখি।
2: ও, উনি?
3: আমি ভাবলাম জুন।
2: বাবুর বোধহয় শরীর খারাপ, কিরকম রিক্সার উপর হেলে রয়েছে দেখছো না বৌদি?
3: কমলাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন বোধহয়, দিদির বোধহয় রাগ হয়েছে। আমরা বাড়িতে থাকলে তিনি আসবেন না, তাই তোমার বাবুর মন খারাপ। যাও, নামাও গিয়ে রিক্সা থেকে। যাও।
2: এই যাই বৌদি। ও বৌদি, বৌদি শিগগির এসো, বাবুর শরীরে সার নেই, হাত পা ঠান্ডা।
3: কি হয়েছে
2: বৌদি?
3: কি হয়েছে?
2: আমার মুখ ভালো ঠেকছে না।
3: হ্যাঁ, কি হয়েছে বাবা? বাবা, একে হাত পা দেখছি একেবারে ঠান্ডা, নিঃশ্বাসও পড়ছে না।
2: বাবু, বাবু কেমন করে মাথাটা ছেড়ে দিয়ে পড়ে আছেন?
3: বাবা বাবা বাবা, সর নেই তো বাবা? বাবা,
2: বাবু আর নেই, বড় আঘাত পেয়ে তিনি চলে গেলেন বৌদি। বাবা,

অবসর নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী প্রতিভা বসু, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়াংশে কমলা, নীলিমা দাস, অরু, সন্ধ্যা চক্রবর্তী, নিমুর মা, শেফালী বন্দ্যোপাধ্যায়, অর্জুন, দীপক কুমার বসু, এলা, আইভি রাহা, মনোহর তেওয়ারি, নিমাই লাহড়ি, রামদিন, মনোতোষ রায় ও অর্জুনের বাবার ভূমিকায় অমর গঙ্গোপাধ্যায়, সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা নির্মল গুহ।

0: PIS क्वालिटी मार्क अनिवार्य कर दिया है। तो आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। BIS इंस्पायरिंग क्वालिटी।
1: सुनो 107 FM रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশ চাঁদ ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: मेरा जूता है जापानी लेपर। जूते की बात चली है तो एक जरूरी बात जो मैं अपने दर्शकों को बताना चाहूंगा, अब कोई भी इन्हें ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स के ISI मार्क के बिना मैन्युफैक्चर, इंपोर्ट और सेल नहीं कर सकता। फुटवेयर की खरीदारी करते वक्त BIS का ISI मार्क जरूर देखें। BIS इंस्पायरिंग क्वालिटी।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:00।
3: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর ওই প্ল্যান্ট ঘুরে দেখেন তিনি। উপস্থিত রয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ অন্য মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। দুর্গাপুজোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে জরুরি ভিত্তিতে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমতি না থাকায় CPM কে

বনগাঁ যশোর রোডে দুর্গাপূজা উপলক্ষে বইয়ের স্টল বসাতে দেওয়া হয়নি বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে রাজ্য। এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন, ওই স্থানে যাদের স্টল বসাতে অনুমতি দেওয়া হয়েছে তাদের সবার প্রয়োজনীয় অনুমতি আছে। আগামীকালই বনগাঁ থানার আইসিকে অনুসন্ধান করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। পুজোর মুখে অভিনেতা সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন নাকচ করল হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক তার আগাম জামিনের আবেদন নাকচ করেছে। সিনেমায় অভিনয় করার নাম করে 15 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। অভিনয় না করার সত্ত্বেও সেই টাকা তিনি ফেরত দেননি বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনলাইনে শুনানির পরিকল্পনা করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। পাভলভ হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত 200 শয্যা বাড়ানো হচ্ছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত এই হাসপাতালকে মনোরোগ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসেবে আগেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। খবর এখনকার মতো এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, দুদেশের মানুষের আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও তাদের মত বিনিময় হয়েছে বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন ডক্টর জয়শঙ্কর। মহারাষ্ট্রে 358টি তালুকের মধ্যে 350টি খরাপীড়িত বলে রাজ্য সরকার জানিয়েছে। আরও 40টি তালুক এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় খরাপীড়িত অঞ্চলের সংখ্যা 85%-এরও বেশি হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘোষণা করেছেন দিওয়ালিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক অর্থ সাহায্য হিসেবে 5,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের ফেনল ও অ্যাসিটোন প্লান্টের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর ওই প্লান্ট ঘুরে দেখেন তিনি। উপস্থিত রয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। প্রয়োজনীয় অনুমতি না থাকায় সিপিআইএমকে বনগাঁ যশোর রোডের দুর্গাপুজো উপলক্ষে বইয়ের স্টল বসাতে দেওয়া হয়নি বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য। এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন।

0: স্থানে যাদের স্টল বসাতে অনুমতি দেওয়া হয়েছে তাদের সবার প্রয়োজনীয় অনুমতি আছে কিনা আগামীকালই বনগাঁ থানার আইসিকে অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে। পুজোর মুখে অভিনেতা সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন নাকচ করেছে হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। মহারাষ্ট্রে 358টি তালুকের মধ্যে 350টি খরাপীড়িত বলে রাজ্য সরকার জানিয়েছে। আরও 40টি তালুক এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় খরাপীড়িত অঞ্চলের সংখ্যা 85%-এরও বেশি হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ ঘোষণা করেছেন দিওয়ালির মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক অর্থ সাহায্য হিসেবে 5,000 টাকা করে দেওয়া হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: पीसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে,
4: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
3: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
5: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে,
4: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
3: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
5: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: শুনছো ক্যাফে কলকাতা,
7: ক্যাফে কলকাতা
6: 107 FM রেইনবোতে। Cafe Kolkata.

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আরে ঢাকে কাটি পড়ে গেছে, ইয়েস ইয়েস ইয়েস, কিছু জায়গায় রীতিমতো প্রতিভা নিয়ে এসে রাখা রয়েছে দেখতে পাচ্ছি, আর অনেক জায়গায় তো প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, আর কিছু বলার নেই, মানে মনটা না জাস্ট ফুরফুরে হয়ে গেছে। আর সেই ফুরফুরে মনটা নিয়ে আরও বেশি তোমাদেরকে ফুরফুরে করে দেওয়ার জন্য এই পুজোর আয়োজনে শুভ চতুর্থী বলতে চলে এসছে মধুরিমা এবং অঙ্কিতা তোমার কাছে, ওনলি অন ক্যাফে কলকাতায় 107 FM রেইনবোতে।
3: এক্স্যাক্টলি, এবং চলো একসাথে আজকের মানে সবার প্রথমে যেটা বলতে হবে সেটা শুভ চতুর্থী, সেটা একটু সারা যাক।
2: ইয়েস, শুভ চতুর্থী, মিষ্টি খাও, মিষ্টি খাও প্লিজ।
3: সিরিয়াসলি, মানে পুজো এসে গেছে, এতদিন ধরে নক করছিল, দূরে দাঁড়িয়েছিল, পাশে বসেছিল, মানে যা খুশি হয়ে থাকে, এবার কিন্তু তোমার কাঁধে জাস্ট হাত রেখে চলো মণ্ডপে, একদম ঠেলে বেরিয়ে পড়ার পালা।
2: মানে এই ঠেলে বেরিয়ে পড়ার মধ্যে দিয়ে মধু আর আমি মিলে কিন্তু দুজনে সুন্দর সাজুগুজু করে সুন্দর শাড়ি পরে এসেছি, এবং সেটা কিন্তু তোমরা দেখতে পাবে সেকেন্ড আরে ইনস্টা লাইভে যখন আমরা আসবো, ডেফিনেটলি আমাদের সঙ্গে দেখা হবে। তোমরাও নতুন পুজোর কেনাকাটা করছো, ডেফিনেটলি করে ফেলেছো জানা কথা, কারণ এই কাল রীতিমতো বলা যায় আজকে থেকেই শুরু হয়ে গেছে, এখন তো চতুর্থী, কালকে পঞ্চমী, মানে পুজো না যখন আসে এক একটা দিন এক একটা ভাইবস নিয়ে আসে।
3: এক্স্যাক্টলি তাই, এবং আমার মনে হয় যে মানে মোটামুটি ভাবে চতুর্থী থেকে এই যে অঙ্কিতা বললো অলরেডি উদ্বোধনগুলো হয়ে গিয়েছে, অবশ্যই তাই, এবং তোমাকে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে মানে এক একটা করে পুজো প্যান্ডেলে আমরা নিয়ে যাবো, মানে পরিক্রমা করাবো, সো ডোন্ট ওয়ারি, 9903652992 নিয়েও তুমি কিন্তু হাজির থেকো, কারণ এই মুহূর্তে, এই মুহূর্তে যে ব্যাপারটা আমাদের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে যে মানে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই কাউন্টডাউনের মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, মানে হার্টবিট কী বলছে?
2: হার্টবিট একটা কথাই বলছে, ঢাক ঢাক ঢাক ঢাক ঢাক ঢাক,
3: সবটা
2: মিলেই আর কি নাচানাচি করতে করতে একডালিয়া থেকে আহিরিরোলা হোক যেখানে হোক তোমার সঙ্গে সফর করবো, ঠিক 6:30 অবধি থাকবো, ততক্ষণের জন্য শুনতে থাকো মিকা সিং।

0: ছেড়ে রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ওভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বা।
0: দিলাশা চৌধুরী। দিশা রায়।
4: ডাকছে নদী, আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখা।
0: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
5: এলো এলো দুপকা এলো, হেই বলো সবাই দুপকা এলো।
0: শারদীয়া পূজোর গান। ষোলোই অক্টোবর থেকে একুশে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোতে সকাল 11:00 বেজে 2 মিনিটে ও এফএম গোল্ডে দুপুর 1:10 মিনিটে।

0: শারদীয়া পুজোর গান
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: একদম ক্যাফে কলকাতায় হাজির হয়ে গেছি আমি, আর যে মতো সঙ্গে রয়েছে আর যে অঙ্কিতা। আর বেসিক্যালি তোমাকে যেটা বলার মানে, পুজো মানে কিন্তু শুধুমাত্র যে পুজোর দিনগুলো আমাদের কাছে চলে আসে তেমনটা নয়, পুজোর আগে যে রব, পুজো পুজোর রব, তার হাত ধরে কিন্তু আসে পুজো বার্ষিকী, মানে পুজোর সংখ্যা। এবং তার সাথে আসে, মানে আমরা যারা মিলেনিয়ালস তারা কিন্তু সবাই মোটামুটিভাবে জানি যে পুজোর অ্যালবাম, পুজোর গান। সুতরাং আকাশবাণী কিন্তু তোমার জন্য আবারও সেই পুজোর সেই আমেজটা একদম ধরে রেখেছে, পুজোর গান আসছে, তোমরা সবাই সবাই ভীষণ এনজয় করবে, তাই শুনবে তো অবশ্যই করে। আর এই মুহূর্তে ক্যাফে কলকাতা 9903653992 কিন্তু তোমাকে থাকতে হবে। তবে এই মুহূর্তে অঙ্কিতা একটা স্বপ্না দেশ পেয়েছে, বুঝলে তো?
3: না না, স্বপ্নাদেশটা আমি ঠিক পাইনি। অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলায় খুব শুনতাম, আমার বাড়ির সামনে যেমন দুর্গা বাড়ি বলে একটা বাড়ি ছিল,
2: আচ্ছা,
3: সবাই দুর্গা বাড়ি বলে ডাকতো, এবং স্বপ্নাদেশে এবং তিনি নাকি দেবী দুর্গার দেখা পান, এবং একটা ত্রিশূল বসানো আছে তার বাড়ির ভিতরে, সেটি নাকি মা স্বয়ং এসে দিয়ে গেছেন।
2: আচ্ছা,
3: এই ধরনের কিছু কথা সেই সময় চালু ছিল। সেরকমই একটা খবর, মালদার মুকুন্দবাবুর কথা বলি। সেই মুকুন্দবাবু জন্মগতভাবে মুকুন্দ ঘরামি, জন্মের পরে তার কিছু বায়োলজিক্যাল ইস্যুজ এর কারণে চোখের আলো তার চলে যায়।
2: আচ্ছা,
3: কিন্তু চোখের আলো চলে গেলেও এই ধরো যেরকম আর কি সেই সময় হয় আর কি, নুন আনতে পান্তা ফুরে, এরকম একটা সংসারে তার জীবন চলতে থাকে, এবং ধীরে ধীরে সময়ের সাথে উনি বেড়ে ওঠেন। একটা সময় স্বপ্নে উনি আদেশ পান যে দেবী দুর্গা স্বয়ং চাইছেন যে পুজোটা হোক এবং তার বাড়িতে সে পুজো হোক। তো প্রথমে উনি খানিক কনফিউজডও ছিলেন, হয়তো বাড়ির তে তার স্ত্রী ছাড়া তাকে কেউ সাপোর্ট করেননি ইনিশিয়ালি। পরবর্তীতে তাকে সাপোর্ট করার জন্য অনেক লোক জড়ো হন, এবং সেই থেকে 40 বছর ধরে মা কিন্তু সেই বাড়িতেই পূজিত হন, মুকুন্দবাবুর সংসারে একজন মা হিসেবে পূজিত হন। বর্তমানে স্থায়ী কংক্রিটের একটা মূর্তি গত 5 বছর আগে উনি তৈরি করেছেন।
2: আচ্ছা,
3: কিন্তু এই মূর্তি তৈরি করার পিছনেও স্টোরি হলো, যিনি তৈরি করে দেন তিনি নিজে এসে বলেছিলেন শিল্পী যে মা স্বপ্নাদেশ দিয়েছেন এই মূর্তি যেন তিনি তৈরি করে দেন।
2: বাহ,
3: তো এরকম একটা অপূর্ব স্টোরি, যেটা কি বলবো, রোমহর্ষক কাইন্ড অফ বলা যেতে পারে।
2: একদমই তাই, মানে কিছু কিছু ভাবনা বা কিছু কিছু গল্প আমরা যখন শুনি না, তখন ভীষণ মানে মনটা জাস্ট করে ওঠে মা মা। আর এই পুজো, দুর্গাপুজো মানে সেই মায়ের আগমন, তাই আপাতত এই মাকে নিয়ে মানে আমাদের এই পুজো ভাইবসটাকে আরেকটু কন্টিনিউ করতেই তোমার জন্য কানে রাখলাম একটা সুন্দর পুজোর ভাইবসের গান, চতুর্থী দারুণ কাটুক। আর তোমার সঙ্গে তো ডেফিনেটলি রয়েছে আর যে মধুর নার্জে অঙ্কিতা।

0: Yes, বলো দুর্গা মায় কি জয়, কারণ যেই মাটি দিয়ে আলটিমেট প্রতিমা গড়া হয় সেই মাটির গান আমরা শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, ভূমি ব্যান্ডের গান আমরা শুনছিলাম জয় মা দুর্গা বলে। আর কোথায় শুনছিলাম?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ, শুধুমাত্র 107 FM রেইনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ,
2: পুজো প্রিভিউ মানে যখনই শুনতে পেয়ে গেছো তখনই বুঝতেই পারছো যে এবারে নিশ্চয়ই তোমাকে এমন একটা কোথাও নিয়ে যাবো যেখানে তোমার যাওয়ার জন্য, পৌঁছে যাওয়ার জন্য জাস্ট মনটা ছটপট করবে। কিন্তু কোথায় আপাতত নিয়ে যাচ্ছি আমার মুখে শোনাবো না, একদম সরাসরি আমাদের সঙ্গে যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তার থেকে শুনে নেবো তিনি কোথা থেকে বলছেন এবং তিনি কে বলছেন। নমস্কার।
3: নমস্কার, আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি, বাবুবাগান সার্বজনীন দুর্গাপূজার প্রেসিডেন্ট।
2: বাহ, তাহলে এবছর বাবুবাগান ঠিক কি চমক নিয়ে হাজির হয়েছে বছরের পুজোটাতে?
3: আমাদের এবছরের থিম হচ্ছে কপাট, মানে দরজা, মানে ভুলে যাও দরজা, খুলে যাবে বাবুবাগানের দরজা। এই থিমে আমরা এগোচ্ছি, মনের দরজা থেকে শুরু করে পরিবর্তনের দরজা সব মিলিয়ে সাবেকি থেকে মডার্ন যে আমরা দরজা, মানে যেটা বুঝি আর কি।

0: সবরকম নিয়ে, সিংহদুয়ার থেকে শুরু করে একটা লাইক স্টেট অফ দা আর্ট একটা দরজা নিয়ে আমরা এবছর হাজির হয়েছি। তো
1: আচ্ছা,
0: আমি আশা করবো আপনাদের সকল দর্শককে একবার একবারের জন্য অ্যাটলিস্ট বাবু বাগানে ঘুরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: একদম অবশ্যই। এবং এই পুজোর তো একটা থিম রয়েছে, এবং সেখানে মানে পুজোর সাথে যেটা আসে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার একটা অসাধারণ পর্ব। তো সেখানে মায়ের ভোগের কিরকম কি আয়োজন রয়েছে?
0: দেখুন, আমরা চেষ্টা তো করছি যে যাতে কোন রকম কোনো ত্রুটি না হয়। 56 ভোগ তো মিনিমাম থাকছেই সেখানে, এটা আমরা 56 ভোগ বলি ঠাকুরে। আর আমরা চেষ্টা করেছি, মানে এটা আমাদের এখনো প্ল্যানিং এর মধ্যেই আছে, যেটা আজকে রাতের মধ্যে আমাদের ঠিক হবে। মানে দর্শনার্থী থেকে শুরু করে পল্লীবাসী সবাই যেন অ্যাটলিস্ট মায়ের ভোগ পায়, সেই আয়োজনের ব্যবস্থা আমরা রাখছি অষ্টমীর দিন দুপুর বেলায়।
1: বাহ, চমৎকার চমৎকার। এবং তার সঙ্গে এটাও জানতে চাইবো যে আলটিমেট এই পুজোর সময় যে আমাদের বলা হয় যে মণ্ডপ উদ্বোধন, সেটা কি আমাদের আলটিমেট হয়ে গেছে?
0: না, আমরা আগামীকাল রাত 9টায় আমরা উদ্বোধনটা রেখেছি। আমাদের স্বনামধন্য মানে আমাদের খুব মানে কাছের দিদি শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় ওপেন করছেন, কিন্তু ওটা রাত 9টায় রেখেছি। কারণ আমাদের বাবু বাগানের পুজোর মধ্যে অনেক অ্যাডভার্সিটিস এসেছিল, প্রতিকূলতা এসেছিল অনেক কিছু পারমিশন বা এইসব নিয়ে, বাট ওই সব দরজা ভুলে এখন আমরা সবকিছু জিতে নিয়ে আমরা এখন ঝাঁপিয়ে পড়েছি, দরজা খুলে গেছে আমাদের আনন্দের। তো আমরা তাই জন্য একটু দেরি করে উদ্বোধনটা রেখেছি। আমরা খুলে দিয়েছি, মানে বাবু বাগানের দরজা খোলা আছে, কিন্তু অফিসিয়ালি কাল সন্ধেবেলায় খুলবে।
1: বেশ বেশ, বাবু বাগানের দরজা আমাদের জন্য খোলা থাক, এবং পুজোয় আমরা জমজমাটি আড্ডা দিই। ডেফিনেটলি 107 FM রেনবোর সঙ্গে আমরাও পৌঁছে যাব কোনো একটা সময় ভিজিট করতে আপনাদের মণ্ডপ। থ্যাংক ইউ সো মাচ,
0: অপেক্ষায় রইলাম।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
2: ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেনবোতে। পুজো প্রিভিউ, পুজো প্রিভিউ 107 FM রেনবোতে।

0: এরকম উলু হোক কিংবা ঢাকের বাজনা হোক কিংবা এই যে দশপ্রহর তারিণীর আমরা যে বিভিন্ন ভার্সন শুনছি, স্তোত্র শুনছি, এই সমস্তটা তার সঙ্গে টোটা রায় চৌধুরী আর রণবীর সিং এরা দুজন নাচছে, ব্যাপারটা বেশ জমজমাট হয়ে উঠেছে, তাই না?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আর এই জমজমাটি আসর কিন্তু এখানেই শেষ নয়, বুঝছো তো? কারণ কালকে কত তারিখ বলো তো?
0: কালকে 15th, রাইট?
2: এক্স্যাক্টলি, ঠিক এই সিনেমাতে, হ্যাঁ মানে এই সিনেমাতে যেভাবে আসলে কি বলতো, এখন 15, 16, 17, 18 এগুলো নেই, এখন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এইরকম একটা ভাইব
0: কিন্তু খুব তালে তালে তাল মিলিয়ে পড়েছে। 10 তারিখ মহালয়া, 11 তারিখ একাদশী, এই করে করে পরপর এগোচ্ছি আমরা।
2: আচ্ছা, এবার যেটা বলছিলাম যে মানে আজকে আমরা এই এক্ষুনি এখানে বসে যেভাবে ইমাজিন করছিলাম, উফ, মানে কি নাচলেন, কে? টোটা রায় চৌধুরী।
0: ইয়েস,
2: এর পরে কিন্তু টোটা রায় চৌধুরীকে কালকে একটা অন্য রকম লুকসে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এম্পারর ভার্সেস শরৎচন্দ্র কালকে রিলিজ করছে। হ্যাঁ, মানে তোমরা যারা এখনো সিনেমাটা দেখতে যাবে যাবে ভাবছো বা টিকিট কাটুনি, প্লিজ আজকে বুক করো, হাউসফুল হয়ে যাবে, তুমি একটি টিকিটও পাবে না কিন্তু।
0: আমি সিনেমা দেখার আগে এইটুকু বলতে পারি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এর থেকে বেটার ভাবে মনে হয় না কেউ প্রেজেন্ট করতে পারে।
2: আমারও তাই মনে হচ্ছে যে, কারণ মানে যে ছবিটা আমরা তাঁর দেখেছি বা তাকে আমরা যেভাবে চিনি এবং তার সাথে মানে টোটা রায় চৌধুরী জাস্ট একদম মানানসই, এবং কালকের এই সিনেমাটা নিয়ে আমি ভীষণ উত্তেজিত, খুব আশাবাদী, সিনেমাটা দারুণ দারুণভাবে একদম পুজোর হল কাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে জাস্ট। কিন্তু এই মুহূর্তে 0-3-6-5-2-3 এক্স্যাক্টলি, তুমি কিভাবে কাঁপাবে?
0: হ্যাঁ, ওই কাঁপানোর বিষয় যখন চলে এলো, মানে ধরো আজকে চতুর্থী উৎসবে মা তো আর আমরা সবাই মণ্ডপে ঠাকুর চলে এসছে, ছবি তোলা চলছে, মানে সেলফি চলছে, দেখবে ঠাকুরের আজকাল কিন্তু ঠাকুর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, মানে সামনে দাঁড়িয়ে কতটা সুন্দর সেলফি তোলা যায় এটা ভাবা হয়, সুন্দর সাজগোজ, ফাটিয়ে খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু চলে। আজ তোমার কাছে সেটাই জানতে চাইবো, মানে এমন তিনটে খাবারের কথা বলো, সেটা ফুচকা থেকে শুরু করে মায়ের ভোগ, আইসক্রিম, বাড়িতে বানানো কোনো রান্না হতে পারে, হোমমেড কিছু হতে পারে, কোন তিনটে খাবার ছাড়া, কোন তিনটে হোমমেড হোক বা এই যে কোনো খাবার ছাড়া, তোমার কাছে পুজোটা কেমন, পুজো পুজো ফিলিং মানে ফিলই হয় না এরকম হবে, মানে পুজো ফিলিংটা যদি আনতে হয় এই তিনটে খাবার ডেফিনেটলি তোমার একবার প্রয়োজন।
2: একদমই তাই, মানে তুমি ধরো এমন কোনো পুজো মণ্ডপে গিয়েছো যেখানে মাঠে একটা দারুণ মেলা বসেছে, তোমার নাগরদোলা চড়তে ইচ্ছে করছে, কিন্তু তুমি শুধু নাগরদোলা চড়বে না, হাতে বেশ একটা কোনো একটা খাবার নিয়ে, সেটা ওই আইসক্রিমের কোন হতে পারে, হ্যাঁ মানে বা ওই ধরা যাক ঝালমুড়ি হতে পারে, যাই হোক এরকম একটা অঙ্কিতার পছন্দ মতন তোমার খাবারের যে তালিকাটা পাঠাবে সেখানে যদি অঙ্কিতার পছন্দ মতন একটি খাবারও না থাকে, বুঝতেই পারছো সেই মেসেজটা তো গেল।
0: আমি শুধু একটা কারণে মানে ইমাজিনেশন ওয়ার্ল্ডে চলে গেছি, নাগরদোলায় বসে যে খাবার খেতে যাবে, তার পেটে যে খাবারগুলো দোলাই দোলাই দোলাই দোলাই এই যে ব্যাপারটা করবে আর কি। হ্যাঁ, মানে মা এবার দোলায় ফিরবেন ঠিকই, কিন্তু নাগরদোলায় বসে তার পেটে খাবার যে দোলায় পড়বে সেটা খুব সাংঘাতিক অবস্থা হবে। যাকে যাক, তুমি কিন্তু
2: দোলা বুঝলে তো?
0: হ্যাঁ, কোমর দোলাবো এবং তার সঙ্গে ডাবল

0: 0366 5999 2 তে, কিন্তু তুমি তিনটে খাবারের নাম লিখতে ভুলো না, যে এই তিনটে ছাড়া তুমি ইনকমপ্লিট, রাইট?
1: একদমই তাই।
2: চুরি আসিবে সিংহ।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, মানে এই যে একটা ঢাকের বাদ্যে শুনলে বেসিক্যালি যেটা মনটা করে ওঠে আর কি, একদম মানে হাত পা তুলে লিটারেলি নাচের একটা কি বলবো, ভেতর থেকে ইমোজির এরকম করে তারা মারছে। মানে হ্যাঁ, এখন তো আমরা সমস্ত কিছু ইমোজি ডিপেন্ডেন্ট,
3: স্টিকার, ইমোটিকা, ইমোজি, যা খুশি
2: যা খুশি বলতে পারো আর কি, সমস্ত কিছু মনে হচ্ছে একদম ঢাঙ্কু নাকুর নাক্কু নাকুর। কিন্তু এই নাক্কু নাকুরের মাঝখানে একটা সুন্দর ব্যাপার তোমাদের বলে দিয়েছিলাম, যে এই নাক্কু নাকুর করতে করতে কোন তিনটে খাবার, মানে পুজো স্পেশাল কোন তিনটে খাবার যেটা তোমার থাকবেই থাকবে, নইলে মনে হবে মানে জাস্ট পুজোটা কি হলো। যেরকম ধরো নবমীতে মাটন না খেলে তোমার পুজোটা জাস্ট ইনকমপ্লিট, তো এরকম কোনো খাবার রয়েছে 9903653992 তে চটপট করে পাঠিয়ে দিতে বলেছিলাম। আর অঙ্কিতা কিন্তু নিজের পছন্দ মতন খাবার পেয়ে গেছে, ঠিক আছে?
3: আমি আমার পছন্দ মতো খাবার ডেফিনেটলি দেখতে পাই যখন SMS এও দেখি না তোমরা লিখে পাঠিয়েছো। ধরো আমি না খাবারটাকে ভিজুয়ালাইজ করতে পারি, একটা ইমাজিন ব্যাপার যেটা হয় সেটা

0: একটা জিভে জল চলে আসে, আমার কথাটা একটু জড়িয়ে যেতে পারে, কিন্তু কিছু মনে করো না। অঙ্কিতা এন্ড মধু, গুড ইভিনিং। পুজোতে আমার মাস্ট হ্যাভ তিনটে ফুড হলো লুচি, মটন, ছোলার ডাল। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
1: একদম, মানে অষ্টমী মানেই কিন্তু লুচি ছোলার ডাল মাস্ট। হ্যাঁ, তার মধ্যে আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি একটু আলুর দমটা সঙ্গে রাখবো, বুঝতে পারছো তো? আর নবমীতে বেসিক্যালি মটন,
0: আর তার সঙ্গে আমার খিচুড়িটাও চাই কিন্তু। হ্যাঁ, খিচুড়িটা না হলে হবে না,
1: ভোগের খিচুড়ি তো বটেই।
0: তোমাদের দুজনকে শুভ মহাচতুর্থীর তোমাদের দুজনকে শুভ মহাচতুর্থীর শুভেচ্ছা এবং শুভ বিকেল জানাই। চলে এলাম তোমাদের গ্রামের মেয়ে মিতালি। ওকে, আমাদের গ্রামের মেয়ে, আমাদের গ্রাম একটাই, ক্যাফে কলকাতা, সেটা গ্রাম হোক আর শহর হোক। তোমাদের কলকাতায় হয়তো এখন পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামের দিকে এখনও পুজো শুরু হয়নি। ষষ্ঠী থেকে জমজমাট পুজো হবে, চলে এসো, তোমাদের সবাইকে গ্রামের পুজো দেখার আমন্ত্রণ জানালাম। মিতালি সামন্ত, মহিষাদল, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। ইয়ে, বাট তুমি আমাদের টপিকে এইটুকু তো জানো মিতালি, যে কোন তিনটে খাবার তোমাকে পুজো পুজো ফিলিংটা দেয়, মানে জাস্ট একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। ধরো এই পুজোতে খাবারের কথা যেমন তুমি বলছিলে, আরও কয়েকটা খাবারের কথা বলো এরকম এরকম। তোমার কী কী মনে হয়? আলুর দমটা তো আছেই, আর
1: আর এই তো যেরকম আমি বললাম যে লুচি ছোলার ডাল ডেফিনেটলি রয়েছে, খিচুড়ি রয়েছে, কিন্তু তার সাথে যেটা রয়েছে সেটা একটা কথা বলবো। চলো এখন ফেডারটা নামিয়ে এটা আমরা স্টুডিওতে জাস্ট করে ফেলি, মানে
0: নাচার খুব ইচ্ছে হয়েছে। হ্যাঁ, নাচবো তো, মানে অ্যাকচুয়ালি আমরা দুজন আজকে সারাক্ষণ ধরে নেচে যাচ্ছি, যখন থেকে এসেছি পুজোর ভাইবস তোমাদেরকে দেওয়ার আগে আমরা ভাইবসে মেতে গেছি। সো স্টে টিউনড ওনলি অন 107 FM রেনবো। আর প্রায় আমরা এই ইয়ারের লাস্টে চলে এসেছি, কিন্তু 6:30 অবধি আড্ডাটা কিন্তু দেবো।

0: মানে বলো বলো বলো আগে, বেগুনি, বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের ভর্তা, কোনটা?
1: আমার কাছে সবকটা প্রচণ্ড প্রচণ্ড পছন্দ, কারণ প্রত্যেকটা ফ্লেভার আলাদা, খাবারের মধ্যে সবকটাই পছন্দ। তবে যদি তুমি বলো যে একটা খিচুড়ির সঙ্গে খাওয়ার বিষয়, তাহলে আমি বলবো বেগুনি।
0: মানে পুজো যখন, ভোগ যখন, তখন পাতে একটা বেগুনি হবে না বলো, এরকম হতে পারে?
1: আর হ্যাঁ, এই বেগুনি নিয়ে আড্ডা দিচ্ছি বা খাবার দাবার নিয়ে আড্ডা দিচ্ছি কোথায়, সেটাও তো তোমাকে জানতে হবে। মধুরিমা আর অঙ্কিতার সঙ্গে তুমি রয়েছো,
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই মাঝে মধ্যে না তোমাকে এই ঢাকঢোল পিটিয়ে একটু শোনাতে বেশ ভালোই লাগে, মানে
0: একদম যাই বলেছো। আর তার সঙ্গে কিন্তু এটাও শোনাতে ভীষণ ভালো লাগে, কারণ 9903659992 তে তোমার এই যে সুন্দর সুন্দর খাবারগুলো আসছে, উফ, না না না না, কোনোভাবেই আমার লোভ আর সামাল দিচ্ছে না, বুঝলে তো।
1: ওর মানে গলা ঠলাটা ঢুকে যাচ্ছে ভিতরে, মানে জিপের জলটাকে ঢাকতে গিয়ে গলা ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। একদিকে খিচুড়ি, আরেকদিকে ধরো ওই যে বাসন্তী পোলাও, ঠিক আছে, এই যে তার মধ্যে তুমি যদি ননভেজে চলে যাও, কেউ কেউ মানে খুব তর্ক চলে পুজোর সময় যে মা তো নিজেও আমিষ খেতে পারেন নাকি, মানে এরকম করে দেখবে কোনো কোনো বাড়িতে অষ্টমীতে খুব নিরামিষ হয়, তখন পনির এই সেই নানান কিছু রান্না হয় এবং সেগুলো কিন্তু ডিলিশিয়াস হয় সবকটা। তো তোমার প্রিয় কোন তিনটে খাবার যেটা ছাড়া তুমি মোটামুটি পুজো ফিলিংটা তুমি পেতে পারো না, এটা তোমার মনে হয়, সেটাই লিখে পাঠাবে 9903659992 তে।
0: একদমই তাই। আর আরও একটা জিনিস ছাড়া কিন্তু এই মুহূর্তে আকাশবাণী কলকাতা যে জায়গাটাতে রয়েছে সেটা মানে তোমরা যদি না থাকতে সত্যি সেটা সম্ভব হতো না, কারণ আমরা সবাই জানি যে আকাশবাণী কলকাতা কিন্তু এখন শতবর্ষের পথে, তাই তোমাদের জন্য এটা সফল হয়েছে। আর তাই তো তোমাদের জন্য বিশেষ একটা ঘোষণা রয়েছে,
1: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার ঠিক রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আর এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে আমাদের ঘোষণাটি সমাপ্ত হলো ঠিকই, কিন্তু আমাদের ক্যাফে কলকাতা তো 6:30 অবধি চলবে, তো চটপট তোমার মেসেজগুলো পাঠাও। আর আপাতত একটা ছোট্ট ছোট্ট খুবই ছোট্ট 2 মিনিটের মতো, অ্যাজ ইউজুয়াল তুমি যেরকম জানো, 5টা তুমি ফিরে আসবো একটা নিউজ ব্রেকের পর। তার আগে ডেফিনেটলি তোমাকে তো একটুখানি না নাচালে হয় না নাকি, সেই নাচানাচির মাঝে তোমার মনের খোঁজটা একটু নেওয়ার চেষ্টা করি। ফিরে আসবো ঠিক 5টা 2-এ, ওনলি অন
0: 107 FM রেইনবো, ক্যাফে কলকাতা উইথ আরজে অঙ্কিতা আরজে মধু।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভায় বোনাস দেওয়ার জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, দুদেশের মানুষের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরে আজ হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করে তিনি বলেন, 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে। এই প্ল্যান্ট রাজ্যবাসীর কাছে পূজোর উপহার বলেও উল্লেখ করেন তিনি। অভিনেতা সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন নাকচ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক তার এই জামিনের আবেদন নাকচ করে দেন। সোহমের বিরুদ্ধে অভিযোগ, 2017 সালে তিনি তরুণ দাস নামে এক ব্যবসায়ী

0: কাছ থেকে সিনেমা করার নামে 15 লক্ষ টাকা নিয়েছিলেন। তারপর একাধিকবার সিনেমা করার অনুরোধ করা হয়, তিনি কিন্তু কিছুই করেননি। 2018 সালের 8ই অক্টোবর টেক চেকে টাকা দেওয়া হয় অভিনেতাকে। এরপর একাধিকবার তাকে সিনেমার কথা বলা হলেও তিনি করেননি। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের লীগ পর্বে তাদের প্রথম ম্যাচে বাংলা দিল্লিকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। 3 উইকেটে 101 রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে দিল্লির দ্বিতীয় ইনিংস 277 রানে শেষ হয়। অভিষেক পোরেল ম্যাচের সেরা হয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
2: Don't worry. This helmet is ISI certified.
1: And how will I know if it's authentic?
2: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
3: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
1: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
2: Don't worry. This helmet is ISI certified.
1: And how will I know if it's authentic?
2: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
3: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
4: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi.
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
5: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 5:11:23, আর তুমি শুনছো মধুরিমা আর অঙ্কিতার সঙ্গে আগে। তুমি জানো ক্যাফে কলকাতা শুনছো, ক্যাফে কলকাতায় আজকে আড্ডা চলছে পুজোয় কোন তিনটে খাবার তোমাকে পুজো পুজো ফিলিংসটা দেয়, মানে মনের ভেতর আর যা কিছু চলুক ওই খাবারগুলো খেলে না তোমার মনে হ্যাঁ মা চলে এসছে, পুজো চলে এসছে, ইয়া সবাইকে হ্যাপি পুজো বলবো, এরকম একটা ফিলিংস, সেটাই লিখে পাঠাবে 9903653992 তে।
6: আচ্ছা এই যে আমি একটা কথা বললাম তোমার মনে আছে?
5: এত শান্ত গলায় কেন বলছো গো, আমার ভয় লাগছে।
6: হ্যাঁ তুমি শোনো, ওই যে নাগরদোলায় বসেছিলাম,

0: হাতে একটা আইসক্রিমের কোন, মনে ভীষণ ফুর্তি,
1: প্রচন্ড
0: আইসক্রিমটা গলে যাচ্ছে, মানে বা আইসক্রিমের সাথে আমি একটা জল আইসক্রিম খাচ্ছি,
1: মানে কেন কেন তুমি জল আইসক্রিমটা খাবে, এমনি তো ঘেমে তুমি জল হয়ে যাবে। নাগরদোলে উঠে আজ অব্দি যারা সসম্মানে সুস্থভাবে নেমে আসে তাদেরকে আমার মোটামুটি স্যালিউট করতে ইচ্ছা।
0: আমায় জানাও,
1: ও তুমি সুস্থভাবে নেমে এসেছি,
0: আমি দারুণ ভালোবাসি,
1: ওই জন্যই নাগরদোলা ছাড়তে পারছে না। আমি তাই বলছি, এত ঘোড়া ঘাটার জিনিস ছিল সেসব দিন নাকি ও আমাকে নাগরদোলায় নিয়ে উঠবে না।
0: কিন্তু তুমি জাস্ট ভাবো, আমি ভাবছি যে আমি আইসক্রিম খাচ্ছি, হঠাৎ করে আইসক্রিমটা একটা সুন্দর আইসক্রিম, ভ্যানিলা চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম, হঠাৎ করে এরকম জল
1: ছিল আজকে। যখন আমি সুন্দর করে সাজুগুজু করে বেরোলাম, তোমায় ফোনটা করলাম, সংসদ দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কেন বৃষ্টি এলো আমি জানি না, কড়কড়ে রোদের মাঝে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, দিস ইজ এম্বারেসিং।
0: এটা আরো বাড়বে, তুমি চিন্তা করো না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে এই সাউথ চব্বিশ পরগনার কয়েকটা জায়গায়। আর ওদিকে হচ্ছে ইস্ট মেদিনীপুরের জায়গাতে, এবং এটা ছাড়াও আছে, আছে না না, এখানে শেষ হয়ে যায়নি, তুমি ভাবছো যে ওখানে হবে আমি বেঁচে যাব, না এরকম কোনো বাঁচার কারণ নেই। নর্থ পরগনাস রয়েছে, আর এদিকে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, ওয়েস্ট মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, কি চাও?
1: তুমি কি ভয় টয় দেখাবে, মানে এরকম এরকম করছো কেন কেন কেন? পুজো আসছে, মানুষকে একটু সুখে শান্তিতে থাকতে দাও, তা না মানে যাচ্ছে তাই বলা যায় না। এই বৃষ্টি তুমি এসো না তো, প্লিজ এসো না।
0: বেশ, না হয় বৃষ্টি আসবে না, কিন্তু তুমি কোন কোন জায়গায় পুজো দেখতে যাবে ভাবছো আগে বলো তো।
1: আচ্ছা, আমি কোথায় কোথায় পুজো দেখতে যাবো? আমি তো বৃষ্টির কথাই ভাবছি, মানে যখনই গোলে জল বলেছো তারপর থেকে বৃষ্টির কথাই ভাবছিলাম।
0: আচ্ছা
1: যাই হোক, আমি মোটামুটিভাবে ধরো এই যে কলকাতার মধ্যে যত পুজো আছে সেই পুজোগুলো মোটামুটি চেষ্টা করব তিন চারটে যাওয়ার। দেখো চেতলায় গেলে এমনি ওই 5000 লোকের ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে থাকব, দেখব কোথাও ভিড়টা নড়ছে না এবং আমি দরদর করে ঘামছি। তারপরে আবার খিদে পেয়ে গেল, যথারীতি আবার আমি খাবারে চলে এলাম, কারণ দেখো পুজোর সময় রাস্তায় বেরিয়ে আমি প্রতিমা দর্শন যাই করি না কেন আমার খাবারটা কিন্তু খুব দরকার।
0: আচ্ছা,
1: সেটা আমার মনে হয়। তো অতএব যদি এই চেতলায় গিয়ে আমি হঠাৎ করে আর কি দেখি যে ওই ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে গেছি, তাহলে আমি ডেফিনেটলি যাব না। তবে মোদিয়ালি থেকে শুরু করে একদালিয়া, পণ্ডিতিয়া এবার বেশ অন্যরকম একটা থিম করেছে, কারণ ওরা এবার মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ পালন করছে। একদিকে আকাশবাণীর শতবর্ষ, আরেকদিকে মহানায়কের শতবর্ষ, মানে চারপাশে না একটা খুশির আমেজ চলছে। বিশ্বাস করো এই যে পুজোর ভাইবসটা, এই ভাইবসটার মধ্যে মানে শহরটা একটা অন্যরকম ভাবে সেজে উঠেছে মনে হচ্ছে।
0: এক্স্যাক্টলি, মানে এই যে আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম, তোমার কাউন্টডাউনগুলো আমি একটু গুনছিলাম কোন কোন জায়গায় যাবে সেটা ভাবছিলাম, কারণ আমি তোমাকে মাঝারি থেকে যে বৃষ্টি, মানে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাতের জায়গাগুলো বললাম সেখানে আর কি আমি দেখলাম যে তোমার পুজো প্যান্ডেলগুলো এই জায়গায় রয়েছে কিনা, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এইটা শুনে তুমি তো ভাবলে ঠিক আছে আমি তো বেঁচে গেলাম, কিন্তু উত্তর চব্বিশ পরগনা মানে তুমি ধরো ওই যে সিঁথি ওই দিকটা থেকে পেরিয়ে তুমি যত যেতে থাকছো মোটামুটি গড়বড় হয়ে যাচ্ছে, বুঝলে তো। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক দুটো স্থানেও বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে তবে এগুলো ছাড়া, এই এলাকাগুলো ছাড়া অঙ্কিতা আরও যে জায়গাগুলোর কথা বললো সেখানে কিন্তু মোটামুটিভাবে আজকে বাকি জায়গাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে, বুঝলে তো। এটা কিন্তু আমি আজকের কথা বলছি, মানে চতুর্থীতে যারা অলরেডি নিজেদের প্ল্যান বানিয়ে নিয়েছো, 15 মানে আগামীকাল বলবো তার আগে একটু নিচে নাও, সবেতে এত জল ঢাললে ভালো লাগে না।
1: এই যে জল ঢেলে দিলেই যে সবকিছু গন্ডগোল হয়ে যাবে তুমি বললে, এই গন্ডগোলের একটা হিন্দি মানে আছে জানো তো, সেটা আপাতত বিশাল দাদলানি আর আনুষ্কা বলুক, আমরা আসছি 4 মিনিট পর ফিরে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবো তে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ।
1: এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি আহিরিতলা তে, এবং আহিরিতলায় কোথায় রয়েছি, কার সঙ্গে রয়েছি সেটা কিন্তু আমরা সরাসরি শুনে নেব। নমস্কার।
2: নমস্কার, আমার নাম গৌরব পান্ডা এবং আমি ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি।
1: বেশ, তাহলে আহিরিতলা মানেই তো একটা উত্তর কলকাতার গন্ধ রয়েছে, তো এই বছর আহিরিতলা কি করছে, মানে পূজোর থিমটা কি?
2: নিশ্চয়ই, আহিরিতলা মানেই একটা নস্টালজিক কলকাতার ব্যাপার স্যাপার, এবং এই বছর আমাদের পূজোর থিম হলো মাধুরী মৈত্রীর অন্বেষণে। মাধুরী শব্দের যদি আমরা শব্দভিত্তিক মানেগুলো একটু বুঝে নিই, মাধুরী শব্দের অর্থ হলো মিষ্টি, এবং মৈত্রী শব্দের অর্থ হলো সম্প্রীতি। অর্থাৎ বাঙালির জীবনে, বাঙালির জীবনে মিষ্টির ইতিহাস বা বাঙালির জীবনে মিষ্টির যে একটি গুরুত্বপূর্ণ অংশ সেটিকেই তুলে ধরা হয়েছে। আমরা যদি দেখি আমাদের যে কোনো সম্প্রীতি রক্ষার অনুষ্ঠানে মিষ্টি একটি প্রধানতম পার্ট হিসেবে থাকে, এবং এবং আমরা এটাও দেখেছি যে যে কোনো মানে বাঙালির উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ সমস্ত কিছুর মধ্যে মিষ্টির ওতপ্রোতভাবে যোগাযোগ থাকে। যেমন আপনি যদি দেখেন যখন আমাদের দুর্গা ঠাকুর আসে, আমি যদি দুর্গা পুজোটাকে ধরেই বলি, তখন সেই দুর্গা পুজোর বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম আচার রীতিনীতির মধ্যে মিষ্টি জড়িয়ে থাকে পুজোর, এবং আমরা যখন শেষে বিসর্জন করি সেই বিসর্জনটাও শেষ হয় মিষ্টির হাত ধরে। এবং শুধু আপামর বাঙালি নয়, আপনারা এটাও লক্ষ্য করে দেখবেন যে যখন একটি বাড়িতে একটি শিশুর জন্ম হয় নতুন, তখনও মিষ্টি মুখ করে যেমন আমরা তাকে পৃথিবীতে আহ্বান জানাই, তেমন যখন একজন আমাদের সিনিয়র বা আমাদের শ্রদ্ধেয় কেউ যখন তার বিয়োগ হয়, তখনও আমরা কিন্তু একটি রিচুয়াল স্মৃতির মধ্যেই পড়ে যে তাকে দাহ কার্য করে আসার পর আমাদের মিষ্টি মুখ করে তাকে বাড়ি।

0: এবারের পুজোর যে থিমটা রয়েছে সেই থিমটা টোটালটাই কি মিষ্টি ওরিয়েন্টেড হচ্ছে? তাহলে
1: মিষ্টি ওরিয়েন্টেড, কিন্তু এরকম নয় যে সে শুধু মিষ্টিরই ব্যাপার, মিষ্টি ওরিয়েন্টেড অবশ্যই, কিন্তু আমাদের ম্যাসেজটা থাকবে যে এই মিষ্টি কেন মিষ্টি হঠাৎ করে, কারণ মিষ্টির সাথেই আমরা জড়িয়ে আছি প্রাত্যহিক জীবনে, তাই জন্য। এবং এখানে ঢুকলে যে যেটি দেখতে পাবেন যে এখনকার থেকেও বেশি পুরোনো দিনের যে মিষ্টি, কুটিরাম বলুন বা গাঙ্গুরামস এর যে পুরোনো যখন সূত্রপাত হয়েছিল, বা ভীমনাগ বলুন, এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় এগুলিকে তুলে ধরা হয়েছে। পুরোনো মিষ্টির বড় বড় মিষ্টির ছাঁচ, এখন তো মিষ্টি ছোট হয়ে গেছে, আমরা জানতে পারি আগেকার দিনে মিষ্টি বড় বড় মিষ্টি হতো, ক্ষীরের মিষ্টি, তো সেই বড় বড় মিষ্টির ছাঁচ, তারপর দুধের ক্যান, যেহেতু মিষ্টি তৈরির সামগ্রী হিসেবে দুধ, দুধ থেকে ছানা বিশাল বড় অবদান রয়েছে, তো সেই সমস্ত ছোট ছোট পার্ট, মিষ্টির হাঁড়ি, মিষ্টির ভাঁড়, সমস্ত কিছু দিয়ে মণ্ডপটি সজ্জিত করা আছে। কখনোই নয়, কারণ যখনই বাঙালি মিষ্টি কথাটা আসে বা মানুষ বা মাধুরী আসে, তার সাথে রণঙ্গেই যেতে পারে না। আমরা মাকে দুভাবে দেখি, আমাদের যে মা যখন স্নেহময়ী রূপে থাকে, মা যখন বিনাশী রূপে যখন অসুরকে বিনাশ করে, তো আমাদের সেই মাতৃরূপটা আছে যে মা একদিকের পা ছাতে নিজের আঁচলটাকে তুলে ধরছে মাথার উপরে, আর একদিকে গণেশকে কোলে নিয়ে আসে, ঠিক আছে, আর নিজের ছোট ছোট তার বাচ্চা রূপী 12-13 বছরের বাচ্চার বয়সী লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী এবং কার্তিক, আচ্ছা, তো মা একদম মাতৃরূপে আছে।
0: আচ্ছা আচ্ছা, তো মানে ভীষণ মিষ্টি একটা রূপ আমরা দেখতে পাবো, সেটা তো বুঝতেই পারলাম। আর পুজো কি এই মুহূর্তে উদ্বোধন শুরু হয়ে গিয়েছে নাকি, মানে আজকে তো চতুর্থী হয়েই গেছে, আগামীকাল পঞ্চমী?
1: পুজো গতকাল উদ্বোধন হয়েছে আমাদের, এবং কিছুক্ষণের জন্য হয়তো আমাদের বন্ধ রাখা হয়েছিল, কিছু পার্টের কাজ চলছিল, কিন্তু আবার এখন জনসাধারণের জন্য সম্পূর্ণ স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
2: তার মানে পুজো যখন শুরু হয়ে গিয়েছে সেই পুজোতে আমরা ঢুকব, তবে তার মাঝখানে একটা ছোট্ট ব্রেক রাখলাম তোমার জন্য, একটা ছোট্ট বিজ্ঞাপন, তারপর ফিরছি আবারও এই পুজো মণ্ডপে।
3: হ্যাঁ, ইয়ে হেলমেট আচ্ছা হ্যায়, লেকিন ইয়ে সেফ হ্যায় ক্যা?
4: চিন্তা মত কিজিয়ে, ইস হেলমেট পর ISI মার্ক হ্যায়।
3: অর মুঝে কেসে পতা চলেগা কি ইয়ে অসলি হ্যায়?
4: BIS কেয়ার অ্যাপ সে, জাহাঁ আপকো ইয়ে ইম্পর্টেন্ট ডিটেল এক হি ক্লিক মে মিল জায়েগি।
5: বানিয়ে জাগরুক গ্রাহক, অর কোই ভি প্রোডাক্ট খরিদনে সে পহলে উসকি প্রামাণিকতা চেক করনে কে লিয়ে আজ হি ডাউনলোড করে BIS কেয়ার অ্যাপ।
3: হ্যাঁ, ইয়ে হেলমেট আচ্ছা হ্যায়, লেকিন ইয়ে সেফ হ্যায় ক্যা?
4: চিন্তা মত কিজিয়ে, ইস হেলমেট পর ISI মার্ক হ্যায়।
3: অর মুঝে কেসে পতা চলেগা কি ইয়ে অসলি হ্যায়?
4: BIS কেয়ার অ্যাপ সে, জাহাঁ আপকো ইয়ে ইম্পর্টেন্ট ডিটেল এক হি ক্লিক মে মিল জায়েগি।
5: বানিয়ে জাগরুক গ্রাহক, অর কোই ভি প্রোডাক্ট খরিদনে সে পহলে উসকি প্রামাণিকতা চেক করনে কে লিয়ে আজ হি ডাউনলোড করে BIS কেয়ার অ্যাপ।
0: মানে দারুণ একটা ব্যাপার, তার মানে আমরা যারা এখনো পর্যন্ত হাইজিটালে গিয়ে পৌঁছয়নি তাদের কিন্তু অতি অবশ্যই পৌঁছে যেতে হবে। তার মানে যে পরিমাণ ভিড়টা হতে চলেছে সেটা সামাল দেওয়ার জন্য কি ব্যবস্থা রয়েছে?
1: একদম, প্রত্যেক বছরই আমাদের নিজস্ব ক্লাবের পক্ষ থেকে প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার্স মেম্বার্স থাকেই, শুধু তাই নয়, আমরা একটি কথা না বললেই হয় নয় যে প্রশাসনিক যে সুবিধাটি আমরা পুলিশের কাছ থেকে পাই সেটি না পেলে আমরা কখনোই এত বড় পুজো এরকম সুষ্ঠুভাবে করতে পারতাম না। তো এবছরও ওনাদেরকে আমরা এনে পুরো প্যান্ডেলটি পরিদর্শন করিয়েছি, এবং ওনারাও যথেষ্ট রকম ভাবে বলেছেন আমাদের সমস্ত রকম ভিড় সামাল দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, এবং প্যান্ডেল যে এন্ট্রি বা এক্সিট সেটি একদম যেরকম মাপের রাখা দরকার ভিড় সামাল দেওয়ার জন্য সেটি করে রাখা আছে।
0: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আমাদের পুরো চিত্রটা তুলে ধরার জন্য, এবং আপনি যদি শেষে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য কিছু বলেন।
1: একদম, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা যে আইটোলা সার্বজনীন এত সুন্দর একটি মণ্ডপ পরিকল্পনা করা এবং সেটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার একটাই কারণ যাতে আপনারা আসেন এবং এসে পুরো প্যান্ডেলটি এবং মাতৃরূপ দর্শন করে যান, তো আপনারা সবাই যত যত বেশি করে পারেন নিজেদের লোকদের নিয়ে প্যান্ডেলটি ঘুরে যান।
0: অবশ্যই, খুব ভালো থাকবেন শারদীয়ার, অনেক অনেক শুভেচ্ছা, এবং আহিরিটলা সর্বজনীন এভাবেই আমাদের প্রত্যেক বছর নতুন নতুন চমক দিয়ে যাক পুজোর এই বার্তা নিয়ে।
1: ধন্যবাদ।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
2: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে। তাই ক্লিয়ার, E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
1: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
1: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
2: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে। তাই ক্লিয়ার, E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
1: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচার।
0: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা।
5: 139তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19 নভেম্বর 2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR এভিনিউ, কলকাতা 712-তে বেলা 1টায় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন, তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বরও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26-10-2026 মধ্যে পাঠাতে হবে। শ্রী S.C. ADPSCS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ, কলকাতা 712 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in। এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরিউক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নাম্বার 0332120250 অথবা 0332120612 অথবা 0332210500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরিউক্ত ডাক আদালতে ও পেনশন আদালতে নেওয়া হবে না।
6: আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন ১৬ই অক্টোবর থেকে ২১শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল ৮:৩০ এবং রাত ৯:০০, মৈত্রীতে সকাল ১১:৩০, এফএম রেইনবোয় সকাল ১১:০০ এবং এফএম গোল্ডে বেলা ১:১০ মিনিটে আকাশবাণীর পূজোর গান।

0: এই যে একটা সাড়ে সর্বনাশী একটা দারুণ মিউজিক বাজছে, তার সঙ্গে অভিজিৎ স্যারের ভয়েস, মানে অসাধারণ একটা ব্যাপার। আমি যখনই দেখতে পাই না ইমাজিনেশন করতে পারি, ছোটবেলায় এত নাচ করেছি, এত নাচ করেছি ডোলারে ডোলারে বলে মাধুর দেখছে, তার মানে ঐশ্বরীর থেকে আমি বেশি নাচ করেছি
1: সত্যি তাই। আর সব থেকে বড় কথা, এইটা বললে কি মানে এই গানটা শুনলে একটা অদ্ভুত পুজো পুজো ভাইস মনের মধ্যে চলে আসে, এবং লাল পাড় সাদা শাড়ি আ হা হা, এটার সাথে যদি তোমাকে একটা সুন্দর কালো ছাতা ধরতে হয় বা বলো তো কেমন।
0: ওটাই আমি বলতে চাচ্ছিলাম, এক্ষুনি ডোলারে ডোলারে মনের মধ্যে হবে সেটা,
1: পালারে পালারে পালারে পালারে পালারে পালারে পালারে পালারে পালারে পালারে, এরকম একটা
0: বৃষ্টি পড়ছে আজকেই এরকম হলো, মানে কিছু জন অটো ধরার জন্য দাঁড়িয়েছিল এটসেট্রা, হঠাৎ বৃষ্টিটা নামলো, একজন লোক তার মাথায় আজকে বলে দি হ্যাঁ বি বাল্ড অ্যান্ড বি ফ্রি ডে, কিন্তু যাদের মাথায় টাক রয়েছে তারা মোটেই এই দুঃখ প্রকাশ করবেন না, টাক নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, টাক থাকলে মানুষ ফ্রি থাকে। মানে আমি তো নিজে চুল কামিয়ে দিয়েছিলাম, কারণ চুল কামানোর পর ওং টাকলা হওয়ার পর যে স্নানটা করা যায়, তারপর দেখবে চুল শুকোনোর কোনো ঝরঝরে একটা ব্যাপার, মানে শুকোনোর কোনো বালাই নেই। যাই হোক, চুল শুকোনো এবং মাথায় টাক যেখান থেকে এলো, টপ করে বৃষ্টিটা পড়লো, ছেলেটি না এরকম করে আকাশে বাতাসে তাকালো, তারপরে কোথায় শেড খুঁজবে বুঝে পেলো না। কিন্তু এই মুহূর্তে তোমাকে প্রচণ্ড সিরিয়াসলি বলতে চাইবো যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়। হ্যাঁ, আগে কলকাতায়, তবে কলকাতায় 32 এমন কিছু না, আমরা জানি আমরা যেরকম ওয়েদার পেরিয়ে এসেছি তাতে এমন কিছু না, কিন্তু জরুরি আজকে ক্লাউডি স্কাই থাকবে, মানে মোটামুটিভাবে শরতের যে পেঁজা তুলোর মেঘ সেটাও যেমন দেখতে পাবো, মাঝে মধ্যে একটু মুখ ভার করা অবস্থা আমরা দেখতে পাবো, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নেই তা নয়, কিছু কিছু জায়গায় যেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে। আর তুমি যদি জানতে চাও, এটা তো তুমি কলকাতার কথা বললে একটু আগে, মধু তোমাকে বলছিল সাউথ বেঙ্গলের অল টোটাল কথা, যেমন নর্থ চব্বিশ পরগনা বলছি, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় যেরকম হালকা বৃষ্টি হতে পারে সেটা তুমি বলছিলে
1: একদম। আর এই মুহূর্তে যদি তুমি বেড়াতে গিয়ে থাকো
0: নর্থ বেঙ্গল, যদি তুমি গিয়ে থাকো,
1: যদি তোমার ডেকে থাকে
0: পাহাড়, তো ডাকে পুজোর সময় মানুষজন ছুটি, মানে কিভাবে যে ছুটিটাকে মানে পাহাড়ে নিয়ে গিয়ে ধুলিস্যাত করে বরফের সঙ্গে মিশে মিশে, কি করে বলি। তো মেইনলি পাহাড়ে কিন্তু একটা বলা হচ্ছে যে ড্রাই ওয়েদার মোটামুটি পাওয়া যাবে নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলায়, তবে দেখো ওয়েদার তো, ওয়েদার কিন্তু আজকাল খুবই আনপ্রেডিক্টেবল, অত বিশ্বাস করে নিও না। হ্যাঁ, আগামীকালকের রিপোর্টটাও তোমাকে দেব।
1: হ্যাঁ, আগামীকালের মানে রিপোর্টে এইটাই আমি আপাতত বলবো যে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটা স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর এক দুটো স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটামুটিভাবে সর্বত্র কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে তাই যেখানে বৃষ্টি হচ্ছে সেখান ছেড়ে তুমি যদি অন্য একটু জায়গায় টুক করে চলে যেতে পারো তাহলে তুমি বৃষ্টি পাবে না।
0: আচ্ছা, এই বৃষ্টি পাওয়ার যখন কথা চলছে আর কি, তাহলে আরো কয়েকটা জায়গার কথা বলি। তুমি কি কি জায়গার কথা বলছিলে? এই চব্বিশ পরগনা নিয়েই বলছিলে তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তাহলে আমি তোমায় বলি যে মোটামুটিভাবে যে এই ধরো ক্লাউডি স্কাই আমি যে বলছি, আমার কিন্তু ক্লাউডি স্কাই এর দলেই আমি রয়েছি। মানে মোটামুটিভাবে তুমি যদি কলকাতা আগামীকালকের জায়গা জানতে চাও, এখন অবধি যেরকম বলছে যে লাইট টু মডারেট রেইন বা থান্ডার শাওয়ার হতে পারে, মানে বজ্রবিদ্যুৎ হালকা চমকানো, বিজুড়ি চমকা, এরকম এরকম একটা ব্যাপার হতে পারে, কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমাম টেম্পারেচারটা আজকের মতোই কাছাকাছি ঘোরাঘুরি করছে, কালকে বরঞ্চ ম্যাক্সিমাম টেম্পারেচার থেকে 1 ডিগ্রি কম থাকবে। তো তুমি মোটামুটি মেঘলা আকাশ পেতে পারো, কিছু জায়গায় হালকা বৃষ্টি পেতে পারো, কিন্তু খুব বেশি বৃষ্টি পাবে না, এটুকু একদম চাপলেস, ঠিক আছে? তো অতএব আজকের জন্য আপাতত তুমি ভাবছো যে আমাদের মেসেজগুলো কখন পড়বে, পড়বো পড়বো, তোমাকে একদম বলতে ভুলিনি যে কোন তিনটে খাবার ছাড়া তোমার পুজো ফিলিংসটাই হয় না, ঠিক সেইটা তুমি বুঝতে পারছো না। তো তাহলেই হলো,
1: তবে আপাতত একটা ছোট্ট বিরতি, তারপর ফিরছি।
2: হ্যাঁ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
3: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
2: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
3: BIS केयर ऐप से, जहां आपको ये में मिल जाएगी।
0: শোনো, আজকে মোটামুটিভাবে আর যাই হোক না কেন, এই বৃষ্টিপাতের সম্ভাবনা চারপাশে যা চলছে আর কি, কিছু বলার নেই। আমি বলতে চাইছি যে তোমার কাছে আজকে যা যা বৃষ্টিপাতের গল্প দিয়ে দিয়েছি, তারপরে একটা ছোট্ট ব্রেকের পর এসে তোমাকে আজকে তিনেককে তিনটাও শোনাবো।
4: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
5: Don't worry. This helmet is ISI certified.
4: And how will I know if it's authentic?
5: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
6: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
4: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
5: Don't worry. This helmet is ISI certified.
4: And how will I know if it's authentic?
5: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
6: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity.

0: authenticity before purchase.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: একটা মিষ্টি দুষ্ট মিষ্টি মেসেজ পড়তে চাই, তারপরেই আজকে তিনেককে তিনে যাব। অলরেডি অনেকটা সময় আমাদের হয়ে গেছে, কিন্তু তিনেককে তিনে তো যেতেই হবে। মধু দি, অঙ্কিতা দি, হাই, হ্যালো। পঞ্চমীতে চিকেন রোল, ষষ্ঠী দিন সকালে নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি, আমার জিভটা কেমন করছে। আর নবমীতে চিকেন চাপ উইথ মাটন কষা, এই তুমি কে গো। আর বিজয়াতে বেকড রসগোল্লার সাথে নারকেল ছাপা আর কুচো গজা, বিশ্বাস করো এই বেকড রসগোল্লাটা এত দারুণ খেতে, আমার সিরিয়াসলি এখন জিভে জল আটকে রয়েছে এবং আজকে আমি খাবো, আই প্রমিস আজকে আমি খাবো। উৎপল মাইতি, এই যে কুচো গজা থেকে শুরু করে যা যা তুমি লিখে পাঠালে বেহালা থেকে, তাই জন্য ফার্স্ট যে তিনেকে তিনে গানটা আপাতত তোমাকে ডেডিকেট করছি। আর আমি আর মধু ঠিক ফিরে আসবো 6:02 অ্যাজ ইউজুয়াল,
4: আর 6:30 অবধি, ততক্ষণ ততক্ষণ 107 FM রেইনবো ইনস্টা পেজে চোখ রাখো, দেখতে পাবে সুন্দরী দুই ললনাকে।
1: FM রেইনবোতে তিন।

0: Jaja. Adios, amigo.
1: FM Rainbow Tea.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভা এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকা অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত সিং আজ

পালন করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত সিং আজ

0: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
0: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
3: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi.
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
5: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই মুহূর্তে এই আড্ডাতে মানে আমি মধুরিমা তো রয়েছি ডেফিনেটলি, তোমার সঙ্গে আমার সঙ্গে অঙ্কিতাও রয়েছে, আর 9903653992 তে কিন্তু তুমি রয়েছো। কারণ আমরা আজকে এই যে পুজো স্পেশাল খাওয়া দাওয়া নিয়ে কথা বলছি, মানে পুজোতে কোন তিনটে খাবার না হলে তোমার জাস্ট মনে হবে যে আরে দূর কিছু হলোই না পুজো। আর সেরকমই কিন্তু মেসেজ আমি পেয়ে গেছি সৌভিক ঢাকুরিয়া থেকে, লিখছে ফুলকো লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল, মাটন বিরিয়ানি আলু দিয়ে আর তার সাথে কাঠির রোল, লাচ্ছা পরোটা।
6: বিশ্বাস করো আমরা জীবনে রোম্যান্টিক হয়েও এতটা বেশি মানে ন্যাকা বা রোম্যান্টিক হয়ে যায়নি, যেরকম খাবারের নাম শুনে হয়েছে।
5: হ্যাঁ মানে সিরিয়াসলি, মানে তুমি বুঝতে পারছো মানে খাওয়া দাওয়া বলে একটা অন্যরকম। আর এটা অঙ্কিতার ভীষণ ফেভারিট, আমি একটা খাবার কথা বলতে চাইছি, বাসন্তী পোলাও, পনির বেগুন ভাজা, চিকেন। এটা কিন্তু শর্মিষ্ঠা মুখার্জী সাঁকরাইল হাওড়া থেকে লিখছে, এবং শর্মিষ্ঠাকে জানিয়ে রাখি যে এই সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে ভালোবাসে খেতে,
6: মানে ভালোবাসায় মুড়ে গেছি পুরোপুরি। আর তোমাদের মেসেজগুলো রীতিমতো মানে একটা বলে না যে গায়ের মধ্যে একটা অন্যরকম ফিলিংস জাগিয়ে দিয়েছে। হ্যাঁ জাগে জাগে আমাদের আড্ডা চলছে এবং আর মোটামুটি 20-22 মিনিট হাতে আছে, খুব বেশি সময় নেই, তাই চটপট যারা এখনও লেখো নি 9903653992 তে লিখে পাঠিয়ে দাও তোমার কাছে পুজো পুজো ফিলিংস। এই ফিলিংসটা যারা নিয়ে আসে এই তিনটে খাবার, যেটা হোমমেডও হতে পারে, রাস্তাঘাটে ফুচকা হতে পারে, আইসক্রিম হতে পারে, কিংবা পূজার ভোগও হতে পারে, কিন্তু সেইটা নিয়েই আমাদেরকে লিখে পাঠাবে কোন তিনটে খাবার।

0: শুধুমাত্র 107 FM রেইনবোতে। পূজো প্রিভিউ। পূজো প্রিভিউ। পূজো প্রিভিউ শুনলেই মনটা কিরকম করে ওঠে না? এবারে কোথায় যাচ্ছি? এবারে চলে যাচ্ছি কিন্তু আলিপুর সর্বজনীনের কাছে, এবং আমাদের সেখান থেকে কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
1: নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য, ক্লাবের সেক্রেটারি, পূজোর জয়েন্ট সেক্রেটারি।
0: আচ্ছা, এবছরে আলিপুর সর্বজনীন কি চমক রাখছে আমাদের দর্শকদের জন্য?
1: 81তম বছরে আলিপুর সর্বজনীন অনির্বাণ দাসের থিমে রামায়ণ, এই থিমে সেজে উঠেছে।
0: বাহ,
1: রামায়ণ এই যে আজকের যুগেও এই

0: মহাকাব্য কতটা প্রাসঙ্গিক সেইটা আমরা আমাদের থিমের পরতে পরতে তুলে ধরেছি। মূলত অযোধ্যা, কিষ্কিন্ধা এবং লঙ্কা এই তিনটি জায়গা ঘিরে রামায়ণের ওঠা পড়া, এই তিনটি জায়গায় ঘিরে মানব জীবনের কিরকম জনজীবন ছিল, কিরকম ছিল পুরোটা, ভাবে কারা লিখেছিলেন তাদের নিয়ে একটা আর্কাইভ করা হয়েছে। আমাদের রাজস্থানের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যে শিল্প সত্তা রামায়ণের সঙ্গে ওতপ্রোত ভাবে রয়েছে, এগুলো সেই রাজদরবারে ঠাই পেত, তার রেপ্লিকা, এবং সর্বোপরি একটা পুষ্পক বিমানের ব্যবস্থা আছে, যেখানে যখন লঙ্কায় মা সীতাকে নিয়ে রাবণ যাচ্ছিলেন এবং জটায়ুর সাথে যে লড়াই হয়েছিল তার একটা লাইভ পারফরমেন্স থাকছে, একটা পুতুল খেলা থাকছে যেখানে রাবণ সেনা ও বানর সেনার মধ্যে লড়াই দেখা যাচ্ছে, সব মিলিয়ে একটা অন্যরকম রামায়ণ আপনাদের সামনে তুলে ধরেছি এবার আমরা আমাদের 81তম বর্ষের রামায়ণ থিমের মধ্যে দিয়ে।
1: অসাধারণ। আর দর্শক বন্ধুদের জন্য এবং স্পেশালি আমাদের 107 FM রেইনবোর শ্রোতা বন্ধুদের জন্য কি বলবেন?
0: প্রথমেই আপনাদের শ্রোতা বন্ধুদেরকে জানাই যে এই রকম একটা প্ল্যাটফর্মে আমাদের এই প্রচার আমাদেরকে অনেকটা উৎসাহ দিচ্ছে, এবং আমরা এই যে বিগত 4 মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে এই রামায়ণ, এই ঝকঝকে, এই রঙে ভরা, এই আলোয়, এই গানে ভরা রামায়ণ তুলে ধরেছি, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার আমার ভাষা নেই। এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছে তাদের প্রত্যেককে জানাই আপনারা আসুন, এবং আপনারা এসে আপনাদের সবার ভালো লাগলে আমাদের এতদিনের যে প্রয়াস তা একটা সর্বাঙ্গীন সাফল্যের মুখ দেখবে।
1: অবশ্যই আপনাদেরকেও শারদীয়ার অনেক শুভেচ্ছা রইল, এবং এত অভিনব একটা পূজোর মানে কি বলবো পরিকল্পনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
2: থ্যাংক ইউ সো মাচ আলিপুর সার্বজনীন। এবং রামায়ণের কথা উনি বলছিলেন, তার সঙ্গে রামায়ণ যখন বলছেন সীতার কথা তো উঠেই আসে, আর সীতার দেশে সীতার কথা আর নতুন করে কী বা বলি।
3: ঢাকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেনবোতে।
2: আমাদের দেশে প্রত্যেক সময়ে আমরা দুর্গা বলি, সীতা বলি, নারী মানে একটা অন্যরকম জায়গায় দাঁড়িয়ে থাকে, নারী শক্তির অভ্যুত্থানের কথা বলি, এবং তার সঙ্গে আবার সেই নারীকেই বারবার নির্যাতিত হতে হয়। কিন্তু নারী যখন প্রতিবাদী হয়ে ওঠে এবং পুরুষ তার পাশে দাঁড়ায়, ঠিক কেমন হতে পারে? অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড হোলিগানিজম।

0: helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
0: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
3: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা।
5: আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাফে কলকাতা নিয়ে ফিরে এসেছি। আর বেশিক্ষণ সময় নেই, আর 5-7 মিনিট রয়েছে। যারা ভাবছো যে এই রে আমার মেসেজগুলো পড়লো না, না মেসেজ পড়বো বলেই মধুরিমা আর অঙ্কিতা আরও একবার চলে এসেছে ক্যাফে কলকাতা নিয়ে তোমার কাছে। তোমার কাছে পুজো পুজো ফিলিংস মানে কোন তিনটে খাবার সেটাই জানবো
6: এই মুহূর্তে। আমাকে যে মেসেজটা পাঠিয়েছেন শিখা পাল এবং বলছেন যে শুভ বিকেল, রাইস চিলি চিকেন আর জলপাই চাটনি, কোন্নগর নবগ্রাম থেকে শিখা পাল বলছেন খুব খুব ভালো করে পুজো কাটাও, আমি দশমী পর্যন্ত ব্লাউজ বানাই। আচ্ছা, এখানে শিখা পাল কিন্তু দশমী পর্যন্ত ব্লাউজ বানানোর কথা বললো। আমি বলি যে মানে প্লিজ প্লিজ প্লিজ, মানে আমি জানি যে অনেক কিছু জমে আছে এবং যাদের জমে আছে তারা না জানে যে শাড়িটা তো সমস্ত রেডি, শুধু ব্লাউজের জন্য পড়তে পারবো না, প্লিজ বানিয়ে দিন।
5: মানে এইগুলো কি কথা যে অনেক কিছু জমে আছে, মানে এগুলো কিছু কেউ বললে
6: না, মানে আমি দুঃখটা বুঝি, বুঝেছো তো। এর পরে আরো মেসেজ রয়েছে, মানে আমি বুঝতে পারছি না যে আমার, আমি আজকে খিদেটা কি পরিমাণ নিয়ে বাড়ি ফিরবো, আমাকে কি কেউ খেতে দেবে, মানে কেউ খাওয়াবে, মানে আমি স্পেশালি আমার পাশে যে বসে আছে তাকেই বলছি। যাই হোক, পুজোর দিনের মায়ের ভোগ খেতে আমি চাই, খিচুড়ি ভোগের তুলনা জানি।

0: শুভেচ্ছা নিও। এরকম এত সুন্দর ইলিশ পাবদার ঝাল দিয়ে শুভেচ্ছা জানালে মানে সেই শুভেচ্ছা না নিয়ে কি থাকা যায়?
1: মানে ভালোবাসাটা যেমন এক ধরনের বিষয়, তার সঙ্গে সঙ্গে কিছু বলার নেই। মানে ইলিশ পাবদা এই যে ভালোবাসাগুলো তুমি দেখাচ্ছ, কিন্তু আমাদের সময়ের সাথে চলতে গিয়ে যেটুকু দাঁড়াচ্ছে আপাতত সময় বলছে, আজকের জন্য ধীরে ধীরে করে মিটার ডাউন হচ্ছে, তাই ফিরে আসবো তোমার টেক্সট নিয়ে একটু পরে। Time to waste time, we're just saying no joke.

0: বাসন্তি পোলাও, রসগোল্লা, লুচি, অনুরিম এ ত্রিপাঠী গড়িয়া কলকাতা থেকে লিখেছি বলছি। আচ্ছা অনুরিমা লিখেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার স্পেসটা একটুখানি বেশি খেয়ে গেছিলো। শুভ বিকেল দিদি ভাই, বাঙালির মনে একটাই চিন্তা ভাবনা, কী খাই কী খাই, মাছ ভাত মাংস ভাত একদম মনে কথা বলেছে। লুচি আলুর দম সিমুই ঘুরতে গেলে চাউমিন এগরোল ফুচকা আইসক্রিম এগুলো তো থাকবেই থাকবে।
1: একটু ঢাকবাজুক ঢাকবাজুক।
0: হ্যাঁ মানে আজকে মোটামুটিভাবে যারাই যা কিছু ভালো ভালো খাবার দাবার যা কিছু লিখেছে সবার জন্য হাততালির বদলে ঢাক বাজবে
1: একদম।
0: আমি বকখালিতে থাকি, আবার মেসেজ তো কেউ পড়ে না, তবু লিখছি। খালের উপর বক লাটলে ম্যাও গব গব। আচ্ছা এই যে তুমি খেপে গিয়ে যে এই ছড়াটা লিখেছো, ছড়া কাটিং না দেওয়া সত্ত্বেও প্রীতম মণ্ডল, আমি তোমার মেসেজ পড়ি না, দাঁড়াও হচ্ছে, তোমার নামটা তো আমার তো জানা রয়েছে, তোমার মেসেজ কেউ পড়ে না, তুমি এরকম দুঃখ করে দিলে। আতি তুমি কেমন করে বলো, দারুণ লাগে। আচ্ছা আতি, আতি কে মানে? আচ্ছা আমি অঙ্কিতা, ঠিক আছে আমি বুঝে দিচ্ছি। অ্যান্ডি তুমি একটু বাংলা ভাষায় লেখো। উত্তম দাসের টেক্সটটা বললে না, এই আর কত রাত। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি বলি, অ্যান্ডি তুমি যখন লিখবে এরকম, ও আচ্ছা না না, একটা সুন্দর মেসেজ অ্যান্ডি লিখেছিল, টিকিয়া রোল, দহি ফুচকা, আইসক্রিম। অ্যান্ডি এই তো তুমি মিষ্টি মিষ্টি করে মেসেজ লিখছো, ভালো ভালো মেসেজ লিখছো, আর পার্সেল হেনা তানা অনেক কিছু জমে গেছে আমাদের কাছে। এই বসে মেসেজে আর দেখি আর কাদের কাদের মেসেজ পড়ো, এই অনেক মেসেজ বাকি, পড়েই দিই। সেটা হলো অষ্টমীতে ফুলকো লুচি সঙ্গে পনির চানা, আর থাকবে না মিহিদানা, এই খাবারের আবার নেই কো মানা। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে,

0: হোক তো, লাগবেই লাগবে দিদি। এখন সবই টিউনিং করলাম, সৌরভ মুটিয়া বেরোজ থেকে, কিচ্ছু করার নেই। তুমি কেন এক্ষুনি টিউনিং করলে? আর একটু আগে করতে পারতে। আর একজন লিখেছে, প্রিয় অঙ্কিতা দিদি এবং মধু দিদি ভাই, শুভ শারদীয়া ক্যাফে কলকাতা, শুনছি খুবই ভালো লাগছে। আকাশটাই নিরাশায় মেঘ জমতে শুরু করেছে, কি হবে জানি না। ঠাকুর দেখতে বের হলে উৎসবের সমারোহে যে তিনটে খাবার না খেলে উৎসব পূর্ণতা পায় না, উৎসব অসম্পূর্ণ থেকে যায়, সেগুলো হলো 1 নম্বর কুচো, ভেজিটেবল চপ, আচ্ছা পচা দাঁত খাসির চর্বির ঘুগনি, ডালপুরি, এই তিনটে খাবার। আচ্ছা আজকের মতো আরো যারা যারা মেসেজ করেছিলে পড়তে পারিনি,
1: একদমই তাই। আর এই যে পূজোর ভিড়ের কথা বললে, খাওয়া দাওয়া বললে, তার মাঝখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে ঝুমকো টুমকো হারিয়ে গেলে একটু তো কেতা দিতে হবে, তাই আপাতত এই কেতা রেখে তোমার কাছ থেকে এখানেই বিদায় জানালাম আমি আর মধুর সঙ্গে আর ঝুমকেতা।
2: What chumka?

0: Yes, listeners, a super duper song by Christy Lane. The song, the track One Day at a Time, featured in the film Ruckus, which got released in the year 1980. And this song is also known for its popularity in different genres and has been recorded by different artists over the years. And this evening on our program Cinemagic on FM Rainbow, you heard the Christy Lane version. Time for a short break on FM Rainbow.
1: জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা আড়াই বছর ধরে E20 ইউজ করে চলছে
2: আর সব বেশ ভালোই তো চলছে তাই না
1: একদম E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম কিন্তু সেরকম কিচ্ছু হয়নি তাই রিউমার নয় ফ্যাক্টস ট্রাস্ট করুন
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত
1: জানো প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা আড়াই বছর ধরে E20 ইউজ করে চলছে
2: আর সব বেশ ভালোই তো চলছে তাই না
1: একদম E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম কিন্তু সেরকম কিচ্ছু হয়নি তাই রিউমার নয় ফ্যাক্টস ট্রাস্ট করুন
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত
0: For late tuners, this is FM Rainbow and you're hooked on this lovely show called Cinemagic. But before I proceed any further, listeners, here is an important announcement on 139th Dak Adalat and Pension Adalat. 139th Dak Adalat and Pension Adalat, under the chairmanship of Chief Postmaster General West Bengal Circle, will be held on 19th of November this year at 1300 hours in the office of the Chief Postmaster General West Bengal Circle, Jogajog Bhavan, P36, Chittaranjan Avenue, Kolkata 700012 through Google Meet video conference. The Adalat will attend to complaints concerning postal services and pension claims of pensioners drawing pension from post offices of West Bengal, Sikkim and Andaman and Nicobar Islands. The complaint must contain full details including reference number, date of letter received earlier from different postal authorities and the mobile number of the complainant. The complaint should be addressed to Sri S.C. Das, ADPS, CS, care of the Chief Postmaster General, West Bengal Circle, P36, Chittaranjan Avenue, Kolkata 700012, so as to reach on or before 26th of October, that's 26th of this month, by post or through email. And the email ID goes on like this, cpmg_wb@indiapost.gov.in or adpgcowb@gmail.com or pg.wb@indiapost.gov.in. The complainant is requested to attend Dak Adalat and Pension Adalat through the Google Meet video conference on the above scheduled date and time. For any clarification, ADPS CS should be contacted on the telephone numbers 033-2212-0250 or 033-2212-0612 or 033-2212-0500. The application's emails for Dak Adalat, Pension Adalat should be superscribed with the word Dak Adalat or Pension Adalat. Note, listeners, cases involving legal matters, example succession, etc., and policy matters will not be taken up in the above Dak Adalat and Pension Adalat. And that's the end of the announcement. We continue with our program Cinemagic on 107 FM Rainbow. And here comes Dire Straits.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভায় বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতা যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক বার্তায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। সৌদি আরবে ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল তেল সংস্থা আরামকো সদর দপ্তরে হামলার তীব্র প্রতিবাদ জানান। ক্লিনিক্যাল গবেষণার ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখার মতো দক্ষতা ও মেধা ভারতের রয়েছে বলে মন্তব্য করেছেন ওষুধ প্রস্তুত বিভাগের সচিব মনোজ যোশী। আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ রায়বেরিলি এবং অ্যাস্ট্রাজেনেকা ইন্ডিয়ার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রঞ্জি ট্রফি ক্রিকেটের লিগ পর্বে তাদের প্রথম ম্যাচে বাংলা আজ দিল্লিকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है?
2: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के सीपी ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
1: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुंचाती है।
2: आज ही www.pjportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
1: सारी शिकायतों का समाधान सीपी ग्राम्स की समाधान दीदी।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এর মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সবথেকে বেশি 33,199 জনকে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করে বলেন, 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে। এই প্ল্যান্টকে রাজ্যবাসীর কাছে পুজোর উপহার হিসেবেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। উৎসবের মরশুমে রাজ্য সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: चलिए दोस्तों, देखते हैं कॉलर फ्रेंड लाइन पे हैं, उनसे बातें कर लेते हैं। हेलो।
1: हेलो।
2: हाँ जी।
1: पायल
2: जी, कैसी हैं आप? कैसी हैं आप?
1: হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো তো?
2: হ্যাঁ। কি করতে পারি?
1: আমি অ্যাকচুয়ালি একটা এনজিও এর সাথে যুক্ত আছি আর টুকটাক লেখালেখি করি বইতে।
2: কি বাত!
1: ওকে।
2: গানা শুনা বহুত পছন্দ হয় আপকো?
1: হ্যাঁ।
2: ফিল্মি গানা শুনা বহুত পছন্দ হয়?
1: হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়, ওর জন্যই শুনি আমি।
2: ওকে। পরে কি শুনতে চাইবি?
1: দাদা, তুমি আমাকে বিগ ব্যারাজ সাউন্ড ট্র্যাক থেকে তেরে লিয়ে গানটা শুনিয়ে দিও।
2: কেমন?
1: কোনো টপিক রেখেছো সেরকম?
2: না না না, আপ আপনি দিল কি বাত বলিয়ে।
1: হ্যাঁ,
2: আপনি মন মে জো চাহে বলিয়ে।
1: শুনতে একটু প্রবলেম হচ্ছে, একটু বলবে ঠিক করে?
2: বলো, আপকে দিল মে জো হ্যায় ওহ বলিয়ে। পূজা কে বারে মে কুছ বলনা হ্যায়, আপ ঘুমনে নিকলে হ্যায়, ঘুমনে নিকলনে বালি হ্যায়।
1: ওকে, মানে পুজোতে কিভাবে, তাই তো কাটাবো? হ্যাঁ। ওকে। হ্যাঁ তো দাদা, দেখো বলছি, পুজোর দিনটা এটা সবাই আমরা সবাই চাই, সবাই আনন্দে কাটো, সবাই প্রত্যেকে আনন্দে কাটার দিনটা। তবে আমাদের একটা জিনিস, একটা প্রতিষ্ঠা এট দ্য সেম টাইম রাখতে হবে দাদা। আমরা যারা মোটামুটি সচ্ছল আছি, তারা মোটামুটি ভালো আনন্দে কাটাতে পারি, কিন্তু এট দ্য সেম টাইম যারা অসহায় মানুষ রয়েছে, তাদেরকে যাতে আমরা একটু সাহায্য করতে পারি, একটু জামা কাপড় কিনে দেওয়া বাচ্চাদের, তাহলে তাদের মুখে একটু হাসি ফুটবে, এটুকু
2: প্রচেষ্টা। ওকে।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এর মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে সবথেকে বেশি 33,199 জনকে নিয়োগ করা হবে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে 7,119, কলকাতা পুলিশে 996 এবং কারিগরি শিক্ষা বিভাগে 1,886 জনকে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করে বলেন, 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে। উৎসবের মরশুমে রাজ্য সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, 2023 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ থাকা 21টি বাগানের 60 বছরের কম বয়সী শ্রমিক রা এই বোনাস পাবেন। তাদের পরিবার পিছু অতিরিক্ত 50 কেজি করে চাল দেওয়া হবে। রাজ্য সরকার আজ আরও 800টি নতুন দুর্গাপুজোর অনুমোদন দিয়েছে। চলতি বছরে এ নিয়ে রাজ্যে নতুন পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াল 13,200। সুবর্ণ জয়ন্তী বর্ষে আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রস্তুতি পর্ব হিসেবে আজ বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মেলা উপদেষ্টা কমিটির প্রতিনিধিরা। এবারের থিম ভারতবর্ষ। মাঠ প্রদক্ষিণ শেষে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, বইমেলা সংগঠনে গত 49 বছরের খামতি সংশোধনের চেষ্টা করা হবে। এছাড়াও প্রকাশকদের স্টল বন্টনের ক্ষেত্রে 100% স্বচ্ছতা রাখার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিল। উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

গোল্ড 107 FM রেইনবোতে এই মুহূর্তে ব্লকবাস্টার বুধবার এবং ওল্ড ইজ গোল্ড আমরা সেই পুরনো নস্টালজিয়া 60s এবং 70s এর নস্টালজিয়া নিয়ে বুধবারের রাতে সেই সমস্ত গান ফিল্মস সবকিছু নিয়ে কথা হয় যা একসময় লেজেন্ড আখ্যানিয়েই ছিল, এখনও আমাদের কাছে ভীষণ পছন্দের, এখনও আমরা মনে রেখেছি। এবং আজকের এই ডেটটা, আমি জানি এই মুহূর্তে সবাই ভীষণ রকম পুজোর আনন্দের মধ্যে রয়েছে, হয়তো অনেকে বাড়িতেও নেই, অলরেডি তোমার পছন্দের পুজো প্যান্ডেলের কোথাও ঘুরে বেড়াচ্ছ, ঠাকুর দেখছো। তার কারণ হচ্ছে, হ্যাঁ, যেটা দিয়ে শুরু করা উচিত ছিল, শুভ চতুর্থী।

0: চতুর্থী, সারা কলকাতা সেজে উঠেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন আজকে আসছিলাম, ওই যে বললে না যে পুজো ওয়াইপস, পুজো ওয়াইপস কিন্তু অলরেডি এখন
1: পুরো দমে।
0: আমার বেশ মনে আছে যে এই সময়টায় আমরা প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের মাইক্রোফোন মানে মাইক চলে আসতো, যখন ছোটোবেলাটা বা একটু মোটামুটি বড়বেলা, তখন আমার ওই চোং মাইক্রোফোন আসতো। এবং ওই চোং মাইক্রোফোনের পাশাপাশি যেটা হতো সেটা হচ্ছে যে পুজোর গান বাজতে শুরু করে দিত, নতুন নতুন গান, সে বছরের পুজোর গান সবই বাজতো। আর সেই সময়টাকে আজকে ধরার চেষ্টা করব আমাদের এই ব্লকবাস্টার বুধবারে।
1: তবে দেব আর সৌমী আজকে সঙ্গে রাত ১২টা পর্যন্ত আছে, শুধুমাত্র পুজোর গান বা পুজোর প্যান্ডেলের সেই সমস্ত পপুলার ট্র্যাক নিয়েই নয়, সেটা আমরা একটু দ্বিতীয় ঘন্টা থেকে
0: অবশ্যই
1: দেব আর আমি মোটামুটি ঠিক করেছি যে এই যে সপ্তাহটা, আজকে ১৪ তারিখ, গতকাল ছিল ১৩ তারিখ, আগামীকাল ১৫ এবং তারপর ১৬, আজকের দিনটাকে একটু ছেড়েই দাও, আজকের দিনটাকে ছেড়ে দিই,
0: আজকে চতুর্থী দিন,
1: আজকে চতুর্থী ছেড়ে দাও, আজকের দিনটা বাদ দাও, গতকাল এবং আগামীকাল এবং তার পরের দিন তিনজন লেজেন্ডের জন্মদিন। এবং এই তিনজনকে নিয়েই ৬০ এবং ৭০ দশকের এমন কিছু ট্রিভিয়া, এমন কিছু গান তোমার সঙ্গে ওল্ড ইজ গোল্ডে শেয়ার করব, যেটা ডেফিনেটলি আমাদের আজকের ব্লকবাস্টার বুধবারকে আরও অনেকটা বেশি ব্লকবাস্টার এবং সুপারহিট বানিয়ে দেবে।
0: ইনফ্যাক্ট আজকে আমরা যে গানটা দিয়ে শুরু করব, সেই মানুষটি বলা যেতে পারে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার,
1: একদম,
0: এবং প্রথম সুপারস্টার, এরকম অনেক সুপারস্টার এসছেন, মেগাস্টার এসছেন, হার্টথ্রব এসছেন, কিন্তু ওই রকম প্যাশন, ওই রকম অভিনয়, ওই রকম সকলের প্রিয় সেই সুপারস্টার দেখতে দেখতে সকলের হয়ে উঠলেন প্রিয় দাদামণি। এবার আশা করি বলতে আর মানে বুঝতে অসুবিধে হচ্ছে না আমরা কার কথা বলছি।
1: গতকাল অশোক কুমারের জন্মদিন ছিল,
0: ঠিক,
1: এবং এই মানুষটির কন্ট্রিবিউশন মানে
0: ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে
1: অনেকটাই। এই অভিনেতা তিনি শুরু করেছিলেন 1939 থেকে।
0: ইনফ্যাক্ট তিনি অভিনেতা হতে আসেননি, তিনি এসেছিলেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে,
1: অ্যাসিস্ট্যান্ট হতে,
0: মাত্র ৭৫ টাকা একটা মাইনে নিয়ে তিনি এসেছিলেন, স্যালারি নিয়ে তিনি এসেছিলেন। কিন্তু ছবি যখন হচ্ছে ল্যাবে, সেই সেই সময় নায়কের একটা সমস্যা তৈরি হয় এবং তখন বাধ্য হয়ে সেই সময় ল্যাব অ্যাসিস্ট্যান্টকে সরাসরি তুলে নিয়ে এলেন ডিরেক্টর, বললেন তুমি অভিনয়টা করো,
1: তুমি অভিনয়টা করো। এবং সেই জায়গা থেকে শুরু হলো তার ক্যারিয়ার। সালটা ছিল ১৯৩৬, ফিল্মের নাম ছিল জীবন নৈয়া। কিন্তু আমরা যে গানটা দিয়ে আজকে শুরু করব এবং অশোক কুমারের যে গানটা, যে ফিল্মের কথা বলবো এবং যে গানটা শোনাবো, ফিল্মের নাম মেরি সুরত তেরি আঁখে, এবং গানটা বলবো না, তুমি শোনো। আর 9903653992 তে দেবা সৌমি তোমার পছন্দের গান শোনার জন্যও কিন্তু ওয়েট করছে, তাই অবশ্যই পাঠাও।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
2: সীতা আর গীতা সিনেমার এই গানটি একটি রোড সং, যেখানে রাস্তার মধ্যে স্কেটিং করতে দেখা গেছে।

0: এই গানে হেমা মালিনী ও সঞ্জীব কুমারকে আমরা দেখেছি। গানের সুরকার রাহুল দেব বর্মন এবং গানটি গেয়েছেন আশা ভোঁসলে ও কিশোর কুমার। এই ক্লুগুলো শুনে সীতা আর গীতা ফিল্মের কোন গানের কথা মনে পড়ল?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Old is gold, old is gold, old is gold.
0: মেরে সোরা তেরি আখির গান শুনছিলাম আর অশোক কুমার জেগে নিয়ে কথা বলছিলাম, কারণ গতকালই আমরা তার জন্মদিন পার করে এসেছি। আজ পূজোর আবহে থাকলেও পূজোর কথা তো ডেফিনেটলি হবে, কিন্তু হ্যাঁ, এমন লেজেন্ডারি একজন মানুষের যখন জন্মদিন পড়ে যায় তখন সেটা নিয়ে কথা তো বলতেই হয়।
3: ইনফ্যাক্ট এই যে তুমি বলছিলে না যে মেরে সোরা তেরি আখির, এই যে গানটা, এই গানের মিউজিক ডিরেক্টর ছিলেন শচীন দেব বর্মন। মজা, একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে এই গানটাকে নিয়ে, মনে পড়ে গেল হঠাৎ করে। সেটা হচ্ছে যে একদিন বৃন্দাদিন মহারাজের বাড়িতে গেছেন SD বর্মন, তো তিনি গিয়ে দেখতে পাচ্ছেন যে ওখানে একটা, মানে ওখানে উনি একটা নাচের বোল, হ্যাঁ, তিক দাদিকে দিকে এইভাবে আর কি। বৃন্দাদিন মহারাজ উনি মানে সব যে তার ছাত্র ছাত্রীদেরকে তিনি তালিম দিচ্ছেন, তো সেটা দেখে না ভীষণ পছন্দ হয়ে গেল ওই যে বোলটা আর কি। তো তখন শচীন দেব বর্মন বাড়ি চলে এলেন, এসে তিনি তার মাথায় আসলো যে এই নাচের বোলের উপর একটা গান তৈরি করতে হবে। ঠিক ঠিক ঠিক এবং তারপরে তিনি শৈলেন্দ্রজিকে ডাকলেন, মোস্ট প্রবলি লিরিসিস্ট শৈলেন্দ্রজি ছিলেন, তো তাকে ডেকে বললেন যে এমন একটা গান লেখো যে গানের এইরকম ময়ূর ময়ূর নাচছে, হ্যাঁ, এরকম একটা কিছু, এবং তাতে কিন্তু এই তিকদা দিঘি দিঘি থাকবে। তো শৈলেন্দ্রজি লিখলেন, তারপরে গানটা তো আমরা শুনতেই পেলাম আর কি, কিভাবে একটা গান তৈরি হলো আর কি।
0: সত্যি তাই, মানে কত গল্প জড়িয়ে থাকে একটা গানের সঙ্গে, গানের পেছনে, হ্যাঁ, একটা সিনেমার সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে, এবং অবশ্যই একজন অভিনেতার জীবনের সঙ্গেও। তো ঠিক সেরকম ভাবেই, যেমন দেব তুমি বলছিলে না যে উনি এসেছিলেন, প্রথমে কাজ করতে শুরু করেছিলেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারপরে একটা ফিল্মে তার হিরোর জায়গাতে তাঁর চলে আসা কাজ করতে, এবং সেই পরিচালক ছিলেন হিমাংশু রাই, যিনি নিয়ে এলেন অশোকজিকে যে না এখানে তোমাকে অভিনয় করতে হবে। তো এরপরে আরও একটা ফিল্ম, আমি বলছিলাম 1936 কথা, একটু এগিয়ে যাই 1943 একটা ফিল্মের কথা বলি, ফিল্মের নাম হচ্ছে কিসমত।
3: কিসমত, হ্যাঁ।
0: এবার দেব, এই ফিল্মটা না আমাদের যে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটা হচ্ছে ফার্স্ট ব্লকবাস্টার হিট।
3: অ্যাবসলিউটলি।
0: তো ব্লকবাস্টার বুধবারে সে কথা আমাদের বলতেই হয়। তো ফার্স্ট ব্লকবাস্টার হিট, তার কারণ কি? কারণ সেই সময় দাঁড়িয়ে, আজকে দেখো আমরা 100 কোটি 200 কোটি 500 কোটির হিসেব করি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিসমত প্রথম ভারতীয় ফিল্ম যেটা 1 কোটি টাকারও বেশির টাকা ব্যবসা করেছিল। এবং এই ফিল্মে আমরা কিন্তু অশোক কুমারকে দেখেছিলাম অ্যান্টি হিরো হিসেবে,
3: ঠিক,
0: নেগেটিভ ক্যারেক্টার হিসেবে।
3: এবং এই ছবিরও কিন্তু অনেক হিট গান আছে, কিসমতের হিট গান আছে।
0: এবং তো যেটা বলছিলাম আর কি, যে এই যে নেগেটিভ ক্যারেক্টার দিয়ে তার ব্লকবাস্টার সিনেমাতে পা রাখা বলা যেতে পারে, মানে তার ঝুলিতে একটা ব্লকবাস্টার ফিল্ম এলো এবং সেখানে কিন্তু তিনি হিরো নন, তিনি কোনো ক্যারেক্টার আর্টিস্টও সেই অর্থে নন, তিনি একজন অ্যান্টি হিরো বা ভিলেইন যাকে বলে। তো এরপরে আস্তে আস্তে ওই মানে অ্যান্টি হিরো থেকে তার হিরোর জার্নিটা পরবর্তীকালে শুরু হয়, আর যে জায়গাটা অ্যাকচুয়ালি আসতে চাইছি, যে বছরটায় আসতে চাইছি, সেটা হচ্ছে 1968, ফিল্মের নাম আশীর্বাদ। এবং আশীর্বাদ বললে অশোক কুমারের কথা বললে শুধুমাত্র অভিনেতা অশোক কুমার যিনি অভিনয় করছেন সেটা নয়, গায়ক অশোক কুমার, যিনি কিনা প্রথম ভারতীয় কোনো ফিল্মে র‍্যাপ গাইছেন।
3: এক্স্যাক্টলি, মানে আজকে আমরা যেমন ধরো শঙ্কর মহাদেবনের আমরা ব্রেথলেস শুনি, কিন্তু সেরকম ব্রেথলেস এর মতো সেই রকম, মানে এটা বেসিক্যালি একটা কবিতা ছিল, হরীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা একটা কবিতা, মানে আকাশবাণীতে ওই কবিতাটা, মানে একটা শিশুতোষ কবিতা আর কি, বাচ্চাদের কবিতা। তো সেটা একটা রেলগাড়ি নিয়ে একটা কবিতা, তো সেটা তিনি আকাশবাণীতেও তিনি আবৃত্তি করেছিলেন বাচ্চাদের জন্য। তো সেটা সামহাও কোনোভাবে ঋষিকেশ মুখার্জির খুব ভালো লেগে যায়, তো তখন তিনি ভালো লেগে যাওয়ার পর তিনি ভাবেন যে যেহেতু তার ছবির মধ্যে মধ্যে একটা দৃশ্য আছে যে বাচ্চাদেরকে নিয়ে অশোক কুমার সবাইকে নিয়ে খেলছেন, কথা বলছেন, তো সেইখানে তিনি ভাবলেন এই গানটা মানে এই কবিতাটাকে তিনি ব্যবহার করবেন। কিন্তু কবিতা হিসেবে তো ব্যবহার করলে হবে না, সেটাকে একটা গান ফরম্যাটে ব্যবহার করতে হবে। এবং তখন তিনি অশোক কুমারকে বললেন যে আপনাকেই এটা গাইতে হবে। তো অশোক কুমার প্রথমে রাজি হলেন না, না না কি করে সম্ভব, সেটা বললেন না না আপনিই করবেন। এবং সিরিয়াসলি অশোক কুমার যখন সেটা গাইলেন, পারফর্ম করলেন, তারপরে যেন মনে হয়েছিল যে এটা অশোক কুমার ছাড়া আর কাউকে মানাতোই না,
0: অসাধারণ। এবং অশোক কুমার বললে আমার অন্তত চোখের সামনে ওই রেলগাড়ি দৃশ্যটাই
3: ছোটবেলাটা
0: একদম ওইটাই ভাসে, যেখানে তিনি মানে সমস্ত বাচ্চাদের সঙ্গে স্ক্রিন মাতিয়ে দিয়েছেন যাকে বলা যায়। তো একাধারে গায়ক, একাধারে অভিনেতা, অসাধারণ তার স্ক্রিন প্রেজেন্স, সে গানটা তো শুনতেই হয়।
4: আগে পিছে পিছে আগে লাইন সে লেকিন কোই না ভাগে, সারি সিধি লাইন মে চলনা, আঁখে দোনোঁ মিচে রখনা, বন্দ আঁখোঁ সে দেখা যায়, আঁখ খুলে তো কুছ না পায়, আও বচ্চো রেল চলায়, সুনো রে বচ্চো টিকট কটাও তুম।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে চলতি কা নাম গাড়ি ফিল্মের যে গানটা রিকোয়েস্ট করেছেন সে গানটাই শোনাই তোমায়। আর 9903653992 নম্বরে তুমিও পাঠাও তোমার পছন্দের 60s এবং 70s এর গানের রিকোয়েস্ট।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: সীতা আর গীতা সিনেমার এই গানটি একটি রোড সং, যেখানে রাস্তার মধ্যে স্কেটিং করতে দেখা গেছে। এই গানে হেমা মালিনী ও সঞ্জীব কুমারকে আমরা দেখেছি। গানের সুরকার রাহুল দেব বর্মন এবং গানটি গেয়েছেন আশা ভোঁসলে ও কিশোর কুমার। এই ক্লুগুলো শুনে সীতা আর গীতা ফিল্মের কোন গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: ওল্ড ইজ গোল্ড। দেবা সৌমির সাথে আজকের ব্লকবাস্টার বুধবারের রাত আর ওল্ড ইজ গোল্ডে ষাট আর সত্তর দশক নিয়ে আছি। যদিও ষাটের দশকের কথা বলতে বলতে আমরা একটু আগে থেকেই আজকে মানে আগের দশকগুলোর কথাও একটু উল্লেখ করতে করতে গেছি, তার কারণ একটু আগে অশোক কুমারজির জন্মদিন যেটা গতকাল পেরিয়ে গেছে সেটার কথা নিয়েছিলাম, তার জন্মদিনের ট্রিবিউট নিয়ে আমরা দুজন ছিলাম। আর এবার আমরা আরও এক
1: লেজেন্ড, অফকোর্স
0: এক জুটি
1: লেজেন্ডারি জুটি, ঠিক
0: তো, সেই লেজেন্ডারি জুটির এমন সমস্ত মিউজিক ক্রিয়েট করে গেছেন রাজ কাপুরকে জমানে মে, মানে রাজ কাপুরের জমানার কথা বললে আমাদের যে মিউজিক ডিরেক্টর জুটির কথা সবার আগে মনে পড়ে তাদের মধ্যে একজনের জন্মদিন আগামীকাল।

0: অক্টোবর, এবং তিনি হলেন শঙ্কর সিং
1: রঘুবংশী।
0: একদম শঙ্কর সিং রঘুবংশী।
1: ইনফ্যাক্ট শঙ্কর জয়কিষণের কথা যদি আমাদের বলা হয়, মানে আলাদা করে তো শঙ্কর সিং রঘুবংশীর কথা বলা হয় না কখনো, দুজনে মিলে কিন্তু একটা জুটি তৈরি করেছিলেন। এবং ঘটনা হচ্ছে যে জীবনের শেষ দিন পর্যন্ত শঙ্কর জয়কিষণ তারা কিন্তু এই জুটির নামটাই ব্যবহার করেছেন। মানে জয়কিষণজি বেশি দিন এই পৃথিবীতে ছিলেন না, তিনি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তারপরেও শঙ্করজি যখন একা মিউজিক ডিরেকশন দিয়েছেন তখনও কিন্তু তাতে তিনি শঙ্কর নাম দেননি, তিনি কিন্তু সেই মিউজিক ডিরেকশনের নাম রেখেছেন
0: শঙ্কর
1: জয়কিষণ। অর্থাৎ আজীবন তিনি এই জুটিকে মেনটেন করে গেছেন। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আজকে এই শঙ্কর যে আজকে না আগামীকাল, ইনফ্যাক্ট মানে আমরা বলতে পারি মানে বার্থডিন অ্যাডভান্স আর কি, তো সেই ক্ষেত্রে তাদের অসম্ভব কিছু ভালো ক্রিয়েশন ছিল। সেই ক্রিয়েশন মানে আমার মনে হয় যে সৌমি, আমরা যদি এক ঘন্টা কোনো দু ঘন্টাও যদি শঙ্কর জয়কিষণের মিউজিক নিয়ে আমরা শো করি তাহলে বোধহয় কম পড়ে যাবে।
0: এক একটা তুমি ভাবো, এক একটা অ্যালবাম, প্রত্যেকটা গান সুপার হিট।
1: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো সেই সমস্ত কথা, সেই সমস্ত গান নিয়ে আমাদের এই খানিকটা সময়, কারণ আজকে আমাদের এই এই একটা ঘন্টা আমরা এমন তিনজন মানুষকে পেয়েছি, আমরা তিনজনকেই ধরার চেষ্টা করছি। এবং আমরা এই অফ যখন গান চলছে, মানে তোমরা যখন শুনছো গানগুলো, তখন দেব আর সৌমি বলছে ই সেই গানটা, তাহলে না সময়টা শোনা যাবে না, মানে গানটা সময়টা মিস করে যাবো আর কি, কারণ কোন গান ছেড়ে কোন গান শোনাবো। কিন্তু আর কথা নয়, আমরা বরং সেই গানটা শুনি, সেই গান যে গান একই বছরে মুঘলে আজমের সঙ্গে রিলিজ হয়েছিল, এবং সে বছর সবাই ভেবেছিলেন নওশাদজি মিউজিক ডিরেক্টর হিসেবে সে বছর ফিল্মফেয়ার পাবেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে সে বছর শঙ্কর জয়কিষণজি কিন্তু মিউজিক ডিরেকশনের সেরা মিউজিক ডিরেকশনের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এই গান ওয়ান অফ দ্য ক্লাসিক সং যা বলা হয়। ছবির নাম, ছবির নাম আমরা এমন একটি, মানে সেই হচ্ছে যে মানে বলা হয় যে দিল আপনা
0: দিল আপনা
1: অর প্রীত পরায়। হ্যাঁ, তো সেই ছবির গান মিউজিক ডিরেকশনে ফিল্মফেয়ার পেয়েছিলেন শঙ্কর জয়কিষণজি। তাহলে শুনি গানটা,
0: একদম
1: ক্লাসিক গান, লতাজির গাওয়া।

0: গোল্ড। 9:37 ব্লকবাস্টার বুধবারে দেবার সৌমি তোমাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমাদের এই ওল্ড ইজ গোল্ডে আমরা সেই সময়টাকে ধরার চেষ্টা করছি যাদের জন্মদিন এই সপ্তাহে পড়েছে। প্রথমে ছিলেন অশোক কুমার, এইবার মানে আগামীকাল যার জন্মদিন তিনি হচ্ছেন শঙ্কর রঘুবংশী।
1: হ্যাঁ,
0: এবং আসলে শঙ্কর জয়কিষণ নামটা
1: বলে আমাদের
0: অভ্যস্ত তো,
1: এটা এটাই থাক না, মানে এটাই থাকুক, হতে পারে আমরা শুধু শঙ্করজির হয়তো গতকাল
0: আগামীকাল
1: আগামীকাল জন্মদিন তার সেই ট্রিবিউটটা আমরা দিচ্ছি, কিন্তু গান তো আমরা জুটিরই
0: বাজাচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য ওই জন্য বারবার করে ওই শঙ্কর রঘুবংশীটা আসছে না মাথায় আর কি, বারবার করে শঙ্কর জয়কিষণের কথা মনে পড়ছে। অফকোর্স শঙ্কর জয়কিষণ জুটির কথা যদি বলা হয় তাহলে দেখো এই শঙ্করজির কথা বলতে গেলে শুধু তো শুধু শঙ্করজিকে নিয়ে তো বলা যাবে না, জয়কিষণজি আসবেন। আমার মনে আছে পৃথ্বী থিয়েটারে, আমি একটা লেখায় পড়েছিলাম যে পৃথ্বী থিয়েটারে যেখানে তোমার পৃথ্বীরাজ কাপুর হচ্ছেন পাপাজি বলতেন সবাই, তো সেই পাপাজিকে সঙ্গে সেখানে তাদের সঙ্গে মানে পাপাজির অনুরোধ ছাড় না জানিয়েই জয়কিষণজির সঙ্গে হঠাৎ করে একদিন শঙ্করজির মিট হয় এবং তিনি দেখতে পান অসাধারণ হারমোনিয়াম বাজান জয়কিষণজি। তো তার অনুমতি ছাড়াই তিনি জয়কিষণজিকে পৃথ্বী থিয়েটারে নিয়ে আসেন এবং তাকে কাজে যুক্ত করেন। পরবর্তীকালে অবশ্য পৃথ্বীরাজ কাপুর জানতে পেরে মানে খুশি হয়েছিলেন, অ্যালাউ করেছিলেন যে অত সুন্দর একজন আর্টিস্টকে তিনি জুড়ে দিয়েছিলেন। তো এই জুটি অসাধারণ কিছু গান আমাদেরকে উপহার দিয়েছেন এবং আজকে এই জুটির এই পর্বে, কারণ আমাদের আরও একজনের বিখ্যাত লেজেন্ডের জন্মদিন হচ্ছেন পরশু দিন, তো তাকে তার গান তো শুনতেই হবে। তো এই জুটির শেষ গান মানে শেষ গান ইন দ্য সেন্স অফ
1: আজকে আমরা যে শেষ গানটা শোনাবো
0: এবং সেই জুটিরও কিন্তু শেষ গান, জয়কিষণজি বেঁচে থাকতে এটাই শেষ গান ছিল এই গান, সেই ছবির এই ছবিও কিন্তু পুরস্কার পেয়েছিল, সুপার ডুপার হিট হয়েছিল এই ছবি এবং বিশেষ করে ক্যামিও চরিত্রে রাজেশ খান্না এসেছিলেন মোটর বাইকে, এই গানটা তিনি গিয়েছিলেন, লিপ দিয়েছিলেন, মাত্র 15 মিনিটসের রাজেশ খান্নার অ্যাপিয়ারেন্স ছিল ছবিতে, যদিও অরিজিনাল ছবিটা শাম্মী কাপুর করেছিলেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই ছবিতে একটা অসাধারণ পার্ট হচ্ছে কিশোর কুমারের ইয়ডলিং। হ্যাঁ, এই ইয়ডলিংটা আছে যেটা লাস্ট মোমেন্টে কিশোর কুমার জুড়েছিলেন আর কি গানটার মাঝখানে,
1: তার সিগনেচার টিউন।
0: একদম একদম,
1: ফিল্মের নাম আন্দাজ আর গানটা তো একটা সুহানা সফরের গান, তাই সেই গানটা

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: সীতা আর গীতা সিনেমার এই গানটি একটি রোড সং, যেখানে রাস্তার মধ্যে স্কেটিং করতে দেখা গেছে। এই গানে হেমা মালিনী ও সঞ্জীব কুমারকে আমরা দেখেছি। গানের সুরকার রাহুল দেব বর্মন এবং গানটি গেয়েছেন আশা ভোঁসলে ও কিশোর কুমার। এই ক্লু গুলো শুনে সীতা আর গীতা ফিল্মের কোন গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
2: সেই সুর, সেই সুর, এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
3: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
4: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,

0: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
1: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
2: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
3: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।

है, दिल में मोहब्बत है क्या, जिसमें औरत है, बस जन्नत ही जन्नत है।

0: old is gold. একটা সময় আমরা যখন মানে পর্দাতে দেবী দুর্গাকে দেখেছি না,
1: ঠিক
0: যখন দেবী দুর্গার কে বিভিন্ন অভিনেত্রীরা বিভিন্ন সময় দেবী দুর্গা হয়ে অভিনয় করেছেন,
1: বিশেষ করে মহিষাসুরমর্দিনীতে
0: অভিনয় করেছেন, তো হিন্দির কথা বললেই না ওই একজনের দিকেই আমাদের চোখটা আটকে যায় আর একজনের কথাই মনে পড়ে যাকে দুর্গা রূপে দেখে আমরা কিন্তু মুগ্ধ হয়েছিলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবছরের দুর্গা পুজোতেও সোশ্যাল মিডিয়া খুললেই মানে সেই ভিজুয়ালটা ভাইরাল, যেখানে এত বছরের পার হয়ে যাওয়ার পরেও হেমা মালিনী কিন্তু আবারও একবার দুর্গা সেজে স্টেজে উঠেছেন, ভাবা যায়।
1: শুধু তাই নয়, তুমি এই যে দুর্গার কথা তুমি স্মৃতিটাকে উস্কে দিলে, এই যে আমরা এখন যে আমরা থিমের দুর্গা দেখতে পাই, বিভিন্ন রকমের মুখের দুর্গা দেখতে পাই, মূলত তো সাবেকি দুর্গা, আমি আজ থেকে বেশ কিছু বছর আগেকার কথা বলছি, কয়েক দশক আগের কথা বলছি, যখন সাবেকি দুর্গার পাশাপাশি কলকাতা এবং বাঙালি অঞ্চলে আমি নিজে দেখেছি, অবশ্য তখন আমি বাবাদের কাছে শুনেছি এবং পরবর্তীকালে আমি দেখেছি, যে এই যে সাবেকি দুর্গা সেই টানা টানা চোখের বাইরে মানুষের মুখের দুর্গার যে প্রথম আদল সেটা কিন্তু হেমা মালিনীর মুখের দুর্গাই হয়েছিল। মানে হেমা মালিনীর মুখের মতো করে কিন্তু দুর্গা আমরা প্যান্ডেলে প্যান্ডেলে শুনেছি, আমি ছবি দেখেছি এবং পরবর্তীকালে তো আমরা এখন যেরকম দুর্গা দেখতে পাই খানিকটা তো হেমা মালিনীর মুখের মতোই লাগে। সত্যি কথা বলতে গেলে কি কাল বাদে পরশু হচ্ছে তার জন্মদিন,
0: ঠিক কথা। আর সেই জন্য আজকে ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ডের এই শেষ সময়টুকুতে আমরা ভাবলাম ড্রিম গার্লকে নিয়েই থাকা যাক।
1: একদম,
0: জানো তো দেব, অনেকেই মনে হয়তো করে যে ড্রিম গার্ল সিনেমাটা আগে এসেছে তারপরে বোধ হয়
1: অন্য ছবি আসে, স্বপ্ন কি সওদাগর যেটা তার প্রথম ডেবিউ ছবি।
0: হ্যাঁ না, আমি সেটা বলছি না, আমি বলছি যে অনেকের ধারণা থাকতে পারে যে তিনি এই ড্রিম গার্ল উপাধিটা তার এলো কিভাবে,
1: মানে ওই ড্রিম গার্ল থেকে নয়।
0: হ্যাঁ ওটাই, অনেকে হয়তো ভাবতে পারি যে ড্রিম গার্ল ফিল্মটা হয়েছে বলে তাকে আমরা ড্রিম গার্ল বলে ডাকি, কিন্তু ওই যে ফিল্মটার কথা তুমি বললে
1: স্বপ্ন কি সওদাগর,
0: হ্যাঁ স্বপ্ন কি সওদাগর, এই ফিল্মটা 1969 এ রিলিজ করে এবং এই সময়েই তাকে ড্রিম গার্ল উপাধি দেওয়া হয়।
1: তখন পোস্টার ছিল ড্রিম গার্ল ইজ কামিং, ড্রিম গার্ল ইজ কামিং, তো রাজ কাপুরস ড্রিম গার্ল, মানে উনি রাজ কাপুরের ড্রিম গার্ল ছিলেন, তো রাজ কাপুরস ড্রিম গার্ল ইজ কামিং। তো একটা গল্প আছে এবং হিমাজি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তারা যখন কলকাতায় তিনি বেরিয়েছেন তখন তার পোস্টার পড়ে গেছে কলকাতায়, মানে কলকাতা বলি বম্বেতে পড়ে গেছে, তিনি তার মাকে নিয়ে জয় চক্রবর্তীকে নিয়ে তিনি বেরিয়েছেন, তো দেখতে পাচ্ছেন যে ড্রিম গার্ল ইজ কামিং, সেখানে কোথাও হেমা মালিনীর নাম নেই এবং তার মনে খুব দুঃখ হয়েছে, তিনি প্রায় কেঁদেই ফেলেছেন যে আমার কোথাও নাম নেই। তখন যে ফিল্মের ডিরেক্টর ছিলেন তিনি বলেছিলেন যে তুমি চিন্তা করো না, তুমি এই নামেই একদিন পরিচিত হবে। এবং সত্যি সত্যি এই ড্রিম গার্ল সিনেমা তো অনেক পরে এসেছে,
0: সেটাই,
1: কিন্তু ওই ড্রিম গার্ল নামেই কিন্তু তিনি সেই সময় থেকে পরিচিত ছিলেন আর।
0: হ্যাঁ, এবং তারপরে তাঁকার ওই যে ড্রিম গার্ল উপাধি সেটাকেই কোথাও গিয়ে কাজে লাগানো 1977 ড্রিম গার্ল এই ফিল্মটা, যেখান থেকে গান শুনছিলাম এবং এখানে আমরা তার সঙ্গে যাকে দেখেছি সেই ধরমজি, এবং ধরমজি ধর্মেন্দ্র হেমা মালিনী, ধর্মেন্দ্র হেমা মালিনী বললেই এবার যেটা আমাদের সবার প্রথমে মনে পড়ে
1: সেটা
0: কিন্তু একদম একদম মানে শোলে তাঁকে যে

0: একটা আইকনিক জায়গা দিয়ে গেছে। এখনো বোধহয় আমার মনে হয় অনেকেই বাসন্তী এবং হেমা মালিনীকে সমর্থক করে দিয়েছে।
1: একদম সত্যি তাই, বাসন্তী হেমা মালিনী ছাড়া ভাবাই যায় না। এবং যে গানটা শোনাবো সেটা ছিল সেই চম্বলের সেই শুটিং দৃশ্য যেখানে ধরমজিকে বেঁধে রাখা আছে, বিরুকে বেঁধে রাখা আছে এবং তার সামনে বাসন্তীকে বলা হয়েছে নাচতে। এবং সেই সময় মানে
0: ধরমজি কিন্তু বারণ করছেন,
1: নাচবে না, এবং বিভিন্ন কাজ ছড়িয়ে দেওয়া হয়েছে। অরিজিনালি কিন্তু সত্যি সত্যি ওই দৃশ্যটা শুট করতে গিয়ে কিন্তু হেমাজির পায়ে রক্ত, মানে সেই কাঁচ ফুটে গিয়েছিল, রক্তারক্তি হয়েছিল এবং 15 দিন ধরে শুটিংটা হয়েছিল। এই দৃশ্যটা শুধুমাত্র দৃশ্যায়িত করার জন্য শুটিং হয়েছিল 15 দিন ধরে। এবং সেই রোদের মধ্যে, ওই গরমের মধ্যে ধরমজি ভীষণ অসন্তুষ্ট হচ্ছিলেন, বিকজ তখন তার ফুল প্রেম প্রেম চলছে হেমাজির সঙ্গে। কিন্তু তবুও প্রফেশনালিজম মেনটেন করে হেমাজি কিন্তু সত্যি সত্যি পারফর্ম করেছিলেন সেই গান, যে গানে আমরা বারবার দেখেছি, মোহিত হয়েছি হেমা মালিনীর সেই বিখ্যাত ডান্স।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: তোমায় পড়েছে মনে।
1: এক্স্যাক্টলি, আজকের প্রথম তোমায় পড়েছে মনের ক্লুগুলো শুনে যে গানটার কথা মনে পড়ার কথা ছিল, মনে সত্যিই পড়েছে। অনেকের থেকেই ঠিকঠাক মতন উত্তরটা পেয়েছি এবং ফিল্মের নাম তো আগেই বলে দিয়েছিলাম, ফিল্মের নাম হচ্ছে সীতা অর গীতা, হেমা মালিনীর আরও একটা আইকনিক ফিল্ম। এবং জিজ্ঞেস করেছিলাম যে এই ফিল্মের কোন গানের কথা বলছি, যে গানে হেমা মালিনী এবং সঞ্জীব কুমারকে আমরা রাস্তার মধ্যে স্কেটিং করতে দেখেছি। তো গানটা তো শোনাবো, মুখে বলবো না, তার আগে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো একটু বলে দিই।
2: অবশ্যই।
1: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সম্পূর্ণা দাস, সংযুক্তা দাস, ওরা কিন্তু টুইন্স। হ্যাঁ, কসবা তিলজলা থেকে, অর্ঘ্য ব্যাঙ্গালোর থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর, সুব্রত মাল গঙ্গাধরপুর, সোমনাথ মাল গঙ্গাধরপুর, মেঘনা মল্লিক মহিষাদল, বিজলী চক্রবর্তী মহেশতলা, কবিতা দাস বাঘাযতীন, শঙ্কর নন্দী ব্যারাকপুর, বরুণায়ন দাস বেলঘড়িয়া, নবকুমার দাস গাববেড়িয়া, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, অশোক বর দেউলপুর, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, শঙ্করচন্দ্র দে বারাসাত তন্ময় ভবানীপুর, সোনালী কালীঘাট রোড অভিজিৎ বেহালা, অ্যান্ডি কলকাতা, আভা হাওড়া, রমা দত্ত বেলতলা রোড, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট, সুমিত সিংহ চুঁচুড়া, গোপাল সিনহা মধ্যমগ্রাম, এবং শেষমেশ যার নাম নিতে চলেছি তিনি হলেন ঝাড়খণ্ড রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত।
2: সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলতে পারি, অবশ্যই অভিনন্দন যে সঠিক উত্তর আপনারা দিয়েছেন। আর একদম ঘড়িতে সময় যা বলছে আমাদেরকে এই পর্ব থেকে, ওল্ড ইজ গোল্ড থেকে আমাদেরকে বাড়ি যেতে হবে, কিন্তু না, আমরা বাড়ি যাব না,
1: বাড়ি যাওয়া যাবে না।
2: হ্যাঁ, আমাদের এর পরের ঘন্টাটাও থাকতে হবে এবং তার পরের ঘন্টাটাও থাকতে হবে।
1: এই যে পরের ঘন্টাটা আসছে না দেব, যে ঘন্টাটায় আমরা গান ভালোবেসে গান নিয়ে থাকি এবং 80-90 দশক নিয়ে থাকি, সেটাই তো আসল চতুর্থী স্পেশাল রাউন্ড।
2: একদমই তাই, সেটা হবে। কিন্তু চতুর্থীর আগে, মানে চতুর্থীর এই প্রথম ঘন্টাটা শেষের মুখে একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা তো সবাই তার ফ্যান, এবং সেই জন্য আগামী পরশু দিন ড্রিম গার্ল আপনি আপনার জন্মদিনটা জমিয়ে সেলিব্রেট করবেন। এন্টায়ার রেইনবো ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে বার্থডে, হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স।
1: একদম,
2: খুব ভালো থাকবেন,
1: জন্মদিনের অনেক অনেক আগাম শুভেচ্ছা। এবং আমরা হেমা মালিনীর গান, তার অভিনয়ে অভিনীত ফিল্ম সবটা নিয়েই থাকবো, এবং কোনো এক ব্লকবাস্টার বুধবারে আরো অনেক বেশি কথা হবে তাকে নিয়ে,
2: 3 ঘন্টা নিয়েও কথা হতে পারে,
1: 3 ঘন্টা নিয়েও কথা হতে পারে। আপাতত সেই গানটাই, যে গানটার কথা ঠিকঠাক মতন আইডেন্টিফাই করেছেন আপনারা সকলেই, সেই গানটা হাওয়া কে সাথ সাথ ও সাথ হি চলে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: কার গানের মেমরি কত, আজকে আমরা কিন্তু সেই পরীক্ষাটা একবার করে নিতে পারি। মানে কে কোন গান পুজো প্যান্ডেলে শুনেছেন দীর্ঘদিন ধরে, সেই মেমরি টেস্ট কিন্তু আজকে হয়ে যেতে পারে।
3: দেখো, এমন তো বেশ কিছু গান রয়েছে, মানে যেটা আমরা যখন 80s এর 90s এর সময়ের যদি কথা ধরি, তখন আমরা 60s এর বেশ কিছু গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, মান্নাদের গাওয়া, এগুলো আমরা শুনে এসেছি পুজো প্যান্ডেলে। কিন্তু যেই 80s দশক আর 90s দশকটা এলো না, সেই সময় আমরা দেখলাম যে প্যান্ডেলে প্যান্ডেলে আশা ভোঁসলে, কিশোর কুমার, বাপ্পি লাহিড়ি, সুপারহিট সমস্ত গান, কখনো গুরু দক্ষিণার গান বাজছে, কখনো আর ডি বর্মন বলছেন তুমি কত যে দূরে। আর সেই মেমোরিগুলোকে আমাদের, মানে আমাদের মনের মধ্যে এমন একটা জায়গায় রয়েছে যেটা আজ হয়তো আমি অন্য কোনো একটা গান শুনছি পুজো প্যান্ডেলে গিয়ে, কিন্তু আমাদের মনে ওটাই রয়েছে।
2: ঠিক তাই, মানে সত্যি কথা বলতে কি, আজকে আমি বাড়িতে দুপুরবেলায় আমার বাড়ির প্যান্ডেলে, আমার বাড়ির সামনে যে পুজোটা হয় সেই প্যান্ডেলে যে গানগুলো শুনছিলাম, আমার মা জাস্ট একটা কথাই বললেন, সেটা হচ্ছে যে সেই পুরনো গান বাজছে, এখন নতুন গান কিছু শুনতে পাচ্ছি না। আমি বললাম না, নতুন গান আছে, নতুন গান আছে ডেফিনেটলি, কিন্তু এই যে গান, এই গানগুলো তো প্রজন্মের পর প্রজন্ম শুনে এসছে, সুতরাং এই জেনারেশনের পর জেনারেশন এই গান শুনে শুনে অভ্যস্ত। সেই জন্য যারা প্যান্ডেলে, দুর্গাপুজোর প্যান্ডেলে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেন, তাদের কাছেও কিন্তু এই ফোল্ডারটা সেভ করা থাকে। তারাও কিন্তু বছরের পর বছর ধরে ওই একই ফোল্ডার, তারা নতুন গান আসে তাতে ওই পুরনো ফোল্ডার হয়তো দু তিনটে নতুন গান জোড়ে, কিন্তু সেই পুরনো ফোল্ডারটাই কিন্তু বারবার লুপে বাজতে থাকে। তার কারণ হচ্ছে এই গানগুলো এভারগ্রিন গান।
3: আর যখনই কোনো দূরের মাইক্রোফোন থেকে, মাইক্রোফোন বলবো না, মাইক থেকে মানে চোং থেকে যখন ওই গানগুলো ভেসে আসে না, তখন মনে হয় এইবার পুজো এসেছে।
2: একদমই তাই, এবং এই পুজোর গান, এই গানগুলো সাধারণত আপনি অন্য কোনো সময় শুনতে পাবেন না, কিন্তু পুজোর সময় আমাদের পাড়ায় বলুন বা বিভিন্ন জায়গায়, তো ক্লাবে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, ফেস্টিভ্যাল হয়, স্পোর্টস হয়, তখন কিন্তু এই গানগুলো শোনা যায় না, কিন্তু পুজো আসলে এই গানগুলো শোনা যায়, শুনতেই হবে। সেই রকমই কিছু গান প্যান্ডেলে, যে সমস্ত গান আজও আমরা শুনতে পাই আজকে চতুর্থীর রাতে, আমাদের মনে হলো এর থেকে ভালো পুজোর ভাইবস আর কোনোভাবেই হতে পারে না।
3: এবং 80s এবং 90s দশক নিয়ে যখন কথা বলতেই হবে, দেন ওয়াই নট পুজো প্যান্ডেলের গান।
2: একদম, এইরকম রাত, এখন রাত প্রায় 10:17, কিন্তু তবুও মনে হচ্ছে এটা সেই মধুর সন্ধ্যা।
3: আহা।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1992 মুক্তি পাওয়া বিশ্বাতওয়া সিনেমার এই অত্যন্ত পপুলার গানে সমুদ্রের কথা রয়েছে। বিশ্বকর্মা পুজো হোক কিংবা দুর্গাপুজো, প্যান্ডেলে প্যান্ডেলে এই গান শোনা যায়। গানটি গেয়েছেন সাধনা সরগম। এই ক্লু গুলো শুনে নাইনটিজ এর কোন গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: এই যে বিগত কিছু বছর ধরে দেব পুজোর
2: ভালোবেসে গান, গান
1: ভালোবেসে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমরা ভালোবেসে গান নিয়েই রয়েছি। গান ভালোবেসে গান সেগমেন্ট সেটা আমরা বলতাম, যাই হোক আমাদের তো একটা নিয়ম কানুন আছে, তো সেই নিয়ম কানুন মেনে সেগমেন্ট গান ভালোবেসে গান দেব আর সৌমি 107 FM রেইনবোতে রয়েছে তোমার সাথে। তো দেবকে যেটা বলছিলাম, বিগত কিছু বছর ধরে মোটামুটি মহালয়ার পর থেকেই না কেমন একটা মানুষের একটা টার্গেট সেট করে নেয় যে আমাকে সমস্ত ঠাকুর
3: দেখতে হবে
1: দু তিন দিনের মধ্যে, মানে প্রতিপদ দ্বিতীয় তৃতীয়ার মধ্যে দেখা শেষ করতে হবে। কারণ কারণ হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিন তো প্যান্ডেলে পা রাখা যাবে না।
3: হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কিন্তু মজাটা হয় অনেক সময় দেখা যায় উল্টোটা হয় আর কি, মানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এত ভিড় হয় দেখা গেল হয়তো সেখানে সেই তুলনায় সপ্তমী অষ্টমী নবমী একটু ফাঁকাই যাচ্ছে,
1: ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে এখন থেকে আমি অন্তত কিছু লোকের আলোচনা শুনছিলাম, বলছি যে সকালবেলা বেরোলে বেটার, ভিড়টা কম থাকবে। আর সকালবেলা বেরোলে কোন টাইমটা বেটার, তাহলে কি একেবারে আর্লি মর্নিং? তো আমি তখন আমার বন্ধুকে বললাম যে না, আর্লি মর্নিং অনেকে রাতের বেলা দেখে টেকে সকালের দিকে ফেরে, তার থেকে আমার মনে হয় 11-12 টাইমটা
3: বেস্ট আর কি। হ্যাঁ,
1: কারণ এর থেকে যদি আবার তুমি 2-2.5-3 হয়ে যাও
3: তাহলে আবার দেরি হয়ে
1: যাবে, তাহলে আবার কিন্তু দেরি হয়ে যাবে।
3: আমার মনে হয় তুমি যদি টার্গেট সেট করো আর কি, এখন তো তোমাকে সময়টা প্ল্যান করে নিতে হচ্ছে, তুমি হয়তো মেট্রো সাপোর্টটা পাবে না, কিন্তু তুমি যদি সকাল 8-9 থেকে পুজো দেখা স্টার্ট করো তাহলে কি যে তখন তুমি সত্যি সত্যিই ফাঁকা পাবে। কারণ তুমি ধরো 2 পর থেকে যখন ওই মেট্রোটা চালু হয়ে যাবে তখনই তুমি ভিড়টা আবার চালু হয়ে যাবে, সেটা হোল নাইট অবধি চলবে।
1: আজকে কাজ করতে এলাম এখানে,
3: আমিও তাই,
1: সবাই কিন্তু ঠাকুর দেখছে। আমার সত্যি মনে হচ্ছিল যে আমার জন্যই বোধহয় পুজোটা এখনো শুরু হয়নি, বাকি সবার জন্য শুরু হয়ে গেছে। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম, এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন আগামী 16 অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন ভোর 5 থেকে গীতাঞ্জলি সঞ্চয়িতা FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দ।

0: রেয়ার আর্কাইভাল ভ্যালুজ যে সমস্ত প্রোগ্রামের আছে সেটা হচ্ছে এটা কিন্তু অন্যতম সেই রকম একটি প্রোগ্রাম, যেখানে উত্তম কুমার স্বয়ং গ্রন্থনা ছিলেন এই অনুষ্ঠানে, বিশেষ প্রভাতী অনুষ্ঠানের। তো অবশ্যই শুনতে হবে সেটা, ষষ্ঠীর দিন তো আমরা শুনবই, কিন্তু তার আগে আজকে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে যে গান বাজছে সেই গান শুনবো।
1: একটা গান দেবে সাজেস্ট করা গান, দেবে লিস্ট করা গান, এবং এই গানটা বোধহয় মানে ওই যে ফিল্মটা নিয়ে তো একটা আলাদা এক্সাইটমেন্ট সেই সময় ছিল যখন টারজান রিলিজ করে, এবং টারজানের আরো একটা গান টারজান সেটাও খুব হিট। কিন্তু এই যে গানটা, এই গানটাকে জানো তো দেব, আমি দুর্গা পুজোর গান তো বলবোই, কিন্তু বিশ্বকর্মা পুজোর গানও বলবো,
0: সব পুজোর। এটা ভাষানের গানও বটে,
1: এটা ভাষানের গান,
0: এটা ভাষানেরও গান। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই গানটা বাদ দিয়ে বোধহয় দুর্গা পুজোর পুজোর গান ভাবা যায় না আর কি। প্যান্ডেলে এই গান বাজবে না, বাজতো না, সেটা সারাদিনে কোনো না কোনো একবার বেজে যেত আর কি গানটা,
1: একদম। আর সেই গানটা শুনবো টারজান ফিল্ম থেকে। আর এই প্রসঙ্গে বলি যে 80 এবং 90 দশকে তোমার যদি কোনো পছন্দের গান শোনার থাকে তাহলে সেটা রিকোয়েস্ট করতে পারো 9903653992 এই নাম্বারে, সঙ্গে নিজের নাম আর শর্ট লোকেশনটা অবশ্যই লিখো। এই নাম্বারেই কিন্তু উত্তরও পাঠাচ্ছ তোমায় পড়েছে মনে, যেটার সেকেন্ড রাউন্ডের কুইজটা অলরেডি তোমাকে শুনিয়ে দিয়েছি এবং আরও বেশ কিছু বার শোনাবো। তাহলে টারজানের গানটা শুনি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1992 মুক্তি পাওয়া বিশ্বাতওয়া সিনেমার এই অত্যন্ত পপুলার গানে সমুদ্রের কথা রয়েছে। বিশ্বকর্মা পুজো হোক কিংবা দুর্গাপুজো, প্যান্ডেলে প্যান্ডেলে এই গান শোনা যায়। গানটি গেয়েছেন সাধনা সরগম। এই ক্লুগুলো শুনে 90s এর কোন গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: দুর্গাপূজোয় এবার পাহাড়ে রহস্য।
3: সেই সুর, সেই সুর, এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
2: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
4: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
5: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
4: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
2: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
0: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
1: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1992 মুক্তি পাওয়া বিশ্বাতওয়া সিনেমার এই অত্যন্ত পপুলার গানে সমুদ্রের কথা রয়েছে। বিশ্বকর্মা পুজো হোক কিংবা দুর্গাপুজো, প্যান্ডেলে প্যান্ডেলে এই গান শোনা যায়। গানটি গেয়েছেন সাধনা সরগম। এই ক্লুগুলো শুনে 90s এর কোন গানের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট

0: লোকেশন আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: আশা ভোসলের গাওয়া পুজো প্যান্ডেলের এই গান, যে গান মায়ের বন্দনার গানও বলা যেতে পারে, সেই গানটা শোনার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়ায়।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: হাওড়া থেকে অনুরাধা মৈত্রর রিকোয়েস্টে এই গানটা, উষা উত্থুপের একটা ভীষণ পপুলার গান।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মানে আমরা একটা কথা বলতে পারি, চতুর্থী সর্টেড। মানে এই কথাগুলো বলে আমরা অভ্যস্ত, তো পুজো পুজো ভাব এখনও যাদের আসছে না, তাদের আশা করি আজকে এই 80-90 দশকের পুজো প্যান্ডেলের গান শুনিয়ে গান ভালোবেসে গান সেগমেন্টে পুজো পুজো ভাব আমরা আনতে পেরেছি।
2: সৌমি আছে তোমার সাথে এবং এই গানগুলো শুনছি, শুনতে শুনতে এটুকুই মাঝে মধ্যে আমরা ভাবছি আর কি, যে এই গানটা মিস হয়ে গেল, ওই গানটা মিস হয়ে গেল।
1: অফকোর্স, এবং একজনের মেসেজ পেয়েছি যিনি বলেছেন, দর্শন বণিক, যদি নামটা ভুল না বলি, যাদব পুর থেকে উনি লিখেছেন, মেসেজ করেছেন আমাদের, যে এমন মধুর সন্ধ্যায় শুনে ওনার সত্যি সত্যি ছোটবেলার কথা মনে পড়েছে।
2: তুমি ভাবতে পারো, আমার বেশ মনে পড়ছে মিতা চ্যাটার্জির কথা, সেই সময়ের ওই গান, মানে শাড়ি পরে কিংবা পালকিতে বউ চলে যায়, এরকম প্রচুর গান আছে যেগুলো চতুর্থীতে, পঞ্চমীতে, ষষ্ঠীতে, একের পর এক দশমীতে বাজতো। তখন অবশ্য আমাদের কাছে পুজোটা শুরু হতো পঞ্চমী থেকে মূলত, তখন অবশ্য মহালয়া থেকে পুজোটা হতোই না, কারণ অনেক জায়গাতে ঠাকুরই আসতো না, বা যদিও বা ঠাকুর আসতো ঘেরা দেওয়া থাকতো। মোটামুটি পঞ্চমী থেকে ঠাকুর খুলে দেওয়া হতো, প্যান্ডেলটা খুলে দেওয়া হতো, এবং দশমী অবধি পুজোটাও, তখন আমরা ওই পঞ্চমী শর্টেড বলতে পারতাম না,
1: তখন বলতাম না,
2: কাকেই বা বলো, সোশ্যাল মিডিয়াটাই ছিল না। যাই হোক, তো ঘড়িতে সময় রাত 11:01, আর আমরা তোমাদেরকে একটা খেলতে বলেছিলাম, তোমায় পড়েছে, মানে তোমাদের মগজাস্ত্রে শান দিতে বলেছিলাম, তোমরা গান শুনেছো আর মগজাস্ত্রের শান দিয়ে রাইট আনসারটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছো।
1: রাইট, তো বিশ্বাত্মা ফিল্মের একটা গানের কথা জিজ্ঞেস করেছিলাম, যেখানে সমুদ্রের কথা আছে এবং সাধনা সারগমের গাওয়া গান ভীষণ ভীষণ পপুলার একটা 90s ট্র্যাক, এক্ষুনি বাজাবো, তখন তুমি আবারও একবার পুজো প্যান্ডেলেতেই ফিরে যাবে। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে সঠিক উত্তর দিয়েছেন, সম্পূর্ণা দাস, সংযুক্তা দাস, কসবা তিলজলা, সুমিতা নোয়াপাড়া, প্রশান্ত দলাই কাঁথি, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, নবকুমার দাস গাববেড়িয়া, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, মঙ্গল মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা, অশোক রঞ্জন দাসপুর মেদিনীপুর থেকে, অশোক বর ও প্রিয়াঙ্কা বর দেউলপুর থেকে, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, তন্ময় ভবানীপুর দিল্লি থেকে, তরুণ মণ্ডল, ভি সঞ্জীব রেড্ডি বেলঘড়িয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, অঞ্জন এবং পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে, বিশ্বনাথ গাইন বিলাড়া হুগলি থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, আশিস দাস বরিশা, দেবস্মিতা বেহালা, উমাকান্ত পাত্র দক্ষিণ সাঁকড়াইল, অভিজিৎ সেনহাটি বেহালা, আভা হাওড়া, সুবীর সেন দেগঙ্গা, শঙ্কর নন্দী ব্যারাকপুর, গোপাল সিনহা মধ্যমগ্রাম, অদৃশ হাওড়া এবং কবিতা দাস বাঘা যতীন, সবাই ঠিকঠাক মতন গানটা চিনতে পেরেছেন, কারণ গানটা সত্যি না চিনতে পারার মতো কিছু নেই, তাই না?
2: সত্যি তাই, এবং আমার মনে হয় প্রিলিউডটা শুনলেই বোঝা যাবে যে আমরা কোন গানটার কথা বলছি। প্রিলিউড শুনলেই আমরা সেই দিনটায় ফেরত চলে যাব।
1: একদমই তাই, গানটা শুনি
2: শুনি।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
2: Millennium Magic. এগোতে এগোতে কিন্তু আমরা এবার 2000 থেকে 2009 চলে এসেছি মিলেনিয়াম ম্যাজিক নিয়ে ব্লকবাস্টার বুধবার। আর আজকের এই রাতে, চতুর্থীর এই রাতে, দেব আর সৌমি আছে তোমার সাথে 2000 থেকে 2009-এর আজকে এমন কিছু ফিল্মের কথা বলবো এবং গান বাজাবো যে ফিল্মগুলো এই পুজোর টাইমিংয়ে, মোটামুটি ধরে নিতে পারো অক্টোবর রিলিজ আর কি, মানে পুজোর সময় কোনো না কোনো বছর মুক্তি পেয়েছিল এবং সেগুলো ব্লকবাস্টার হিট হয়েছিল, গানগুলো দুর্দান্তভাবে সফল হয়েছিল, সময়কালটা 2000 থেকে 2009।
3: একদমই তাই। ইনফ্যাক্ট এবছরও যেমন প্রচুর সিনেমা রিলিজ হচ্ছে, আমি তো মুখিয়ে আছি ও হলে দেখতে যাব বলে।
2: হ্যাঁ, এবার এই কথাটা আমি সত্যি একটু বলি, এই বছর দেব একে তো আগের উইকে দৃশ্যম রিলিজ করেছে, সেটার ক্রেজ চলছে, মানে
3: দেখা হয়ে গেছে,
2: দেখা গেছে তো
3: অবশ্যই, আমি সিরিজ বাদ দিইনি, 1, 2, 3 দেখে ফেললাম আর কি।
2: গ্রেট। তো এই করতে করতে কি হয়েছে, বাঙালিদের জন্য চারখানা দুর্গাপূজার রিলিজ,
3: মানে এবছর
2: বুঝে উঠতে পারছে না যে কোনটা ছেড়ে কোনটা দেখবে। একদিকে তো দেসু 7, তাদের অনেক দিন পর একসঙ্গে একটা কাজ, তার সঙ্গে আছেন একেন বাবু, কেরালায় কুরুক্ষেত্র, তার সঙ্গে এক্সপেরিমেন্টাল কাজ, হ্যাঁ বহুরূপী রয়েছে, দ্য গোল্ডেন ডাকু এবং সৃজিত মুখার্জির একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। তো সব মিলিয়ে এটা কিন্তু খুব ডিফিকাল্ট বেছে নেওয়া।
3: আমার মনে হয় না, আমার মনে হচ্ছে দুটো সপ্তমী আছে, তো সপ্তমী দুটো, অষ্টমী আর নবমী, তাহলে চার দিন চারটে সিনেমা দেখা।
2: আরে সহজ এসে।
3: যাই হোক, এই বছরে আমরা মোটামুটি সেই গানগুলোকে সাজানোর চেষ্টা করেছি, দেব, জিত, মানে যাদের গানগুলো শুনে আমরা, মানে এই সময়টা আমাদের তখন মানে মিলেনিয়াম, তো মানে আমাদের তখন আমরা কেউ কেউ চাকরি জয়েন করে গেছি, কেউ কেউ সবে মাত্র কলেজটা পাস আউট হয়েছে, কিন্তু তবুও আমাদের ওই গানগুলো, যে গানগুলো তখন আমাদের পুজো প্যান্ডেলে আস্তে আস্তে আসা শুরু হয়েছে, মানে যে গানগুলো আমরা শুনছিলাম সেগুলো তো থাকছে, ওই লিস্টে নতুন নতুন করে যে গানগুলো ঢুকতে শুরু করেছে সেই গানগুলো হচ্ছে এই গানগুলো।
2: 2009-এর একটা ফিল্ম দিয়ে শুরু করি, সেটাও কিন্তু অক্টোবর রিলিজ এবং পুজোর সময় যেহেতু এই ফিল্মটা রিলিজ করে, যতই তুমি এখন দেসু 7 নিয়ে মেতে থাকো না কেন, 2009 সালে কিন্তু তোমার মন প্রাণ জুড়ে ছিল পরাণ যায় জ্বলিয়া,
3: একদম,
2: এবং জিৎ গাঙ্গুলির মিউজিক, জিৎ গাঙ্গুলি গেয়েছেন এখানে বহু গান। তো যে গানটা রয়েছে, যেহেতু ফিল্মটা পুজোর রিলিজ ফিল্ম,
3: পুজোর অনুসঙ্গেও
2: এক্স্যাক্টলি, এবং সেই জন্য পুজোর গান তো একটা থাকতেই হবে,
3: অবশ্যই।
2: গানের সুরকার জিৎ গাঙ্গুলি এবং গানটা গেয়েছেন আমাদের অভিজিৎ দা। গানটা শুনলেই আমাদের মনে হয়, যারা বিশেষ করে এই 90s পরবর্তী জেনারেশন, তাদের কাছে কিন্তু পুজোর গান এটাই।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: ব্লকবাস্টার বুধবার মিলেনিয়াম ম্যাজিক তো চলছেই, দেবা সৌম্য আছি তোমার সাথে, পুজোর রিলিজ নিয়ে কথা বলছি। কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, এই বছর আকাশবাণী 100তম বর্ষে কিন্তু পা দিয়েছে, মানে আকাশবাণী শতবর্ষ হয়েছে। আর তাই শতবর্ষের পথে যেহেতু আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন একটি বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠানটি চলবে কিন্তু 25 আগস্ট 2027 পর্যন্ত, তাই শুনতে ভুলবেন না। টাইমিংটা আরেকবার বলে দিই, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় একটি বিশেষ অনুষ্ঠান, আকাশবাণীর শতবর্ষ উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এটা আমাদের কাছে সত্যি একটা বাড়তি পাওনা।
2: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 2000 সালে রিলিজ করে হৃতিক রোশন ও প্রীতি জিন্টা অভিনীত এই ফিল্ম। এই ফিল্মে সঞ্জয় দত্ত অভিনয় করেছিলেন। এই ফিল্মের একটি গান, সোচো কে ঝিলো কা শহর হো, এই ক্লু গুলো শুনে কোন হিন্দি ফিল্মের কথা মনে পড়ল?
2: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic. মিলেনিয়াম ম্যাজিকে দেবা সৌমী ব্লকবাস্টার বুধবারে মিলেনিয়াম ম্যাজিকে কিন্তু 2000 থেকে 2009 সেই সমস্ত গান এবং ফিল্ম নিয়ে কথা হচ্ছে যেগুলো পুজো রিলিজ।
1: হ্যাঁ,
0: এবার পুজো রিলিজের মধ্যে এক্ষুনি যে গানটা শুনছিলাম, দেখো প্রথম কথা, শানের প্রতি আমার একটা দুর্বলতা আছে। মানে আমরা বাঙালি হিসেবে যাদের খুবই পছন্দ করি, বাঙালি এবং তারা বাইরে গিয়েও মানে ন্যাশনাল লেভেলে কাজ করেছেন, তাদের মধ্যে শান অন্যতম
1: অবশ্যই।
0: এবং শান যখন বাংলা গান গায় না, তখন আমার আলাদাই একটু মিষ্টি লাগে।
1: তোমার পছন্দের শিল্পী
0: ভীষণ,
1: এবং সেটা আমাদের অনেকেই আছে আর কি। হ্যাঁ
0: অবশ্যই। এবং আমাদের শানদাদা, আমাদের শানদাদার এই গানটা আমরা শুনছিলাম বন্ধন ফিল্ম থেকে 2004, এবং এর পরে আরেকটা ফিল্মের কথা বলবো, সেটা 2005, পরের বছর পুজো রিলিজ, ফিল্মের নাম শুভদৃষ্টি। বন্ধন শুভদৃষ্টি দুটোই 2000-এ যারা একটু সবে স্কুল টুল যাচ্ছে আর কি, তাদের কাছে ভীষণ আবেগের জায়গা।
1: হ্যাঁ, স্কুল কেন যাচ্ছে, ধরো সেই সময় যারা ধরো কলেজেও যাচ্ছে বটে, তারাও কিন্তু ভালো লাগছে, মানে নতুন গান এসছে, তো মানে তখন তারা বুঝতে শিখেছে, 90s সবে মাত্র পার করে এসছে, কিন্তু 2000-এর গান কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছে।
0: হ্যাঁ, মানে তখন গানগুলো তো আলাদা করে ভালো লাগছে, এই দীপ গাঙ্গুলীর মিউজিক, এটা ফ্রেশ মিউজিক।
1: হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু এই যে পরপর দুটো বছর এই দুটো ফিল্ম, এই দুটো ফিল্মের মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে জিৎ কোয়েল জুটি। কিন্তু সেই 2000 সালে, মানে যেমন দেব শুভশ্রী কে এতদিন পর দেখে মানুষ ভীষণ উত্তেজিত যে আবার দেশুর একটা ফিল্ম আসছে, তেমন জিকোর ফিল্ম কবে আসবে, সেই নিয়েও কিন্তু সবার মনের মধ্যে একটা কোয়েরি রয়েছে, যে কোয়েল আলাদাভাবে সিনেমা করছে, জিৎ আলাদাভাবে ফিল্ম করছে, তো এই দুজন একসঙ্গে আবার সিলভার স্ক্রিন কবে শেয়ার করবে, কারণ ওটা ওই 2000 সালের একটা অদ্ভুত ইমোশন। তো সেই ফিল্ম বন্ধন 2004-এর রিলিজ করে, যেখানে আমরা কোয়েলের ডাবল রোলও দেখেছিলাম। তো এই ফিল্মটাতে আবার মানে সেই পুজোর সময় বলে না সাড়া জাগানো ফিল্ম, আমাদের এখানে একটা ব্যানার খুব প্রচলিত, সাড়া জাগানো ফিল্ম। তো দুর্গা পুজোর সময়কার সাড়া জাগানো ফিল্ম হচ্ছে বন্ধন, এবং এর পরের বছর শুভদৃষ্টি, সেখানেও অদ্ভুত সুন্দর তাদের মিষ্টি প্রেমের রসায়ন আমরা কিন্তু অ্যাজ অডিয়েন্স অন স্ক্রিন দেখেছিলাম।
1: ইনফ্যাক্ট আমি একটা দৃশ্যের কথা আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে তখনও কিন্তু মানে আমাদের এখন যেমন মাল্টিপ্লেক্সের তুলনায় তখন কিন্তু সিঙ্গেল স্ক্রিন অনেক বেশি ছিল, এবং সেই সময় আমরা দেখতাম সেই হলের বাইরে একটা বিরাট বড় পেল্লাই সাইজের একটা নতুন পোস্টার পড়তো, তাতে হিরোর গলায় একটা মালা পরিয়ে, এটা কিন্তু যারা আমি জানি না এখনকার দিনে মিস করি, আমি দেখতে পাই না এগুলো, কিন্তু সেই সময় আমি উত্তম কুমারের সময়টা জানি না, আমি শুনেছি, আমি ছবি দেখেছি, আমি উত্তম কুমারকে দেখতে পাইনি, আমার মনে নেই, কিন্তু আমি অমিতাভ বচ্চনের ছবিতে দেখেছি মালা পড়াতে, গুরু গুরু ব্যাপারটা ছিল, আমি পরবর্তীকালে যারা এসছেন তাদের ছবিতে দেখেছি, কিন্তু আমি এই পরের দিকে দেব এবং জিতের ছবিতেও কিন্তু এই মালা পড়াতে দেখেছি
0: একদম। এবং সেই 2000 সালের যারা বাচ্চা, যারা এখন বড় হয়ে গেছে, তারাও কিন্তু সেই ম্যাচুরিটিটা ভুলে কোথাও গিয়ে এখনো যখন দেব বা জিতের ফিল্ম রিলিজ করে, তারা একটা মালা নিয়ে ঠিকই সেই সিনেমা হলে পৌঁছে যায়। তো সমস্ত কিছু চলবে, শুভদৃষ্টির গানও শুনবো, 2005-এর পুজো রিলিজ। তবে তার মাঝখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে দিই তোমাদের সকলের সাথে। 139তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19 নভেম্বর তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36 CR অ্যাভিনিউ, কলকাতা 7 লক্ষ 12-তে বেলা 1টায় গুগল মিটের মাধ্যমে, অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন, তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26 অক্টোবর তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P-36 CR অ্যাভিনিউ, কলকাতা 7 লক্ষ 12 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা নেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে CPMG_WB@IndiaPost.gov.in, ADPG।

0: pgwb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালতে ও পেনশন আদালতে নেওয়া হবে না। একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করে দিলাম তোমাদের সবার সাথে। আর এবার আবারও মিলেনিয়াম ম্যাজিকে যে কথা বলছিলাম আর যে গান শোনাচ্ছিলাম তোমার জন্য শুভ দৃষ্টি।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: তোমায় পড়েছে মনে পরপর এই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: 2000 সালে রিলিজ করে ঋতিক রোশন ও প্রীতি জিন্টা অভিনীত এই ফিল্ম। এই ফিল্মে সঞ্জয় দত্ত অভিনয় করেছিলেন। এই ফিল্মের একটি গান সোচো কে ঝিলো কা শহর হো। এই ক্লু গুলো শুনে কোন হিন্দি ফিল্মের কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান।
1: বাঘা যতীন থেকে জয়দীপ রায় চিরদিনই তুমি যে আমার ফিল্মের, এই গানটা শুনতে চেয়েছেন রইল আপনার জন্য এবং সকলের জন্য ব্লকবাস্টার বুধবারে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: আর জাস্ট 17 মিনিট, তারপর রাত 12টা বেজে যাবে। দেব আর সৌমি আজকে বাড়ি ফিরে যাবে, কিন্তু না, সঙ্গে সঙ্গেই রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধু বান্ধবদের হ্যাপি পঞ্চমী বলো না, কারণ পঞ্চমী হতে সকালবেলা হতে হবে, সকালের আলো আসা পর্যন্ত অ্যাটলিস্ট শুভ পঞ্চমী বা হ্যাপি পঞ্চমী লিখো না, এখন অবধি চতুর্থী বড়জোর চতুর্থী শর্টেড লিখতে পারো।
2: হ্যাঁ, সেইটুকু বলা যেতে পারে। সত্যি সত্যি আজকে প্রচুর মানুষ অলরেডি ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমি দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ারে নাকি পা রাখার জায়গা নেই, সে ভালো কথা, সে হোক কলকাতায়, এগুলো না হলে
1: মানে কি করে হবে আর কি।
2: মানে
1: তবে একটা কথা কি জানো তো, মানে আমার খুব ভালো লাগছিল আজকে, মানে অন্যান্য বছর প্রতি বছর পুজো দেখতে পাই, কিন্তু এবার পুজো ভাইবসটা কিন্তু অন্যরকম। মানে আমি যখন আসছিলাম ওই কার্জন পার্কের ওখানটায়, ওই যে সুন্দর একটা ঘেরা জায়গাটায় ওই রকম একটা কালারফুল করে আলো দিয়ে সাজানো আছে, ইনফ্যাক্ট আকাশবাণীর গায়ের গায়ে ওখানেও যে ওই যে আইল্যান্ডটার উপরে খুব সুন্দরভাবে সাজানো আছে, মানে সত্যি সত্যি দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবাংলায় বিশেষ করে বাংলায় যে একটা উৎসব হয়, সেই উৎসবটার ফিল কিন্তু আমরা এবার পাচ্ছি।
2: আর একটা জিনিস বললে হবে না,
1: বলো বলো,
2: সেটা হচ্ছে এই বছর কিন্তু পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে
1: দুর্গাপূজা। এক্স্যাক্টলি, ওটা যেতেই হবে,
2: যেতেই হবে।
1: ইনফ্যাক্ট আমি পূজয়ে এবছর মানে কলকাতা ঠাকুর দেখবো না ভেবেছিলাম, মানে এত ভিড়, কিন্তু আমার অ্যালেন পার্কের ঠাকুরটা দেখতে যেতেই হবে।
2: অ্যালেন পার্কে এবার প্রথমবার, কারণ সবসময় অ্যালেন পার্কের ভিড়টা কিন্তু ক্রিসমাসে
1: হয়,
2: তো সেই ভিড়টা এবারে দুর্গাপূজায় হবে নতুন ভাবে, কিন্তু তোমার পার্ক স্ট্রিটেও সেজে উঠেছে পুরো আলো আলো দিয়ে। বাড়ি ফিরবো তখন আরো ভালো করে দেখবো, আশা করছি আজকে কিছু দেখতে দেখতেই বাড়ি
1: ফিরবো। হ্যাঁ,
2: তো পূজো রিলিজ নিয়ে কথা বলছিলাম, 2000 থেকে 2009 এর মধ্যে দেবের জন্য একটা কুইজ। দেবের জন্য একটা কুইজ হচ্ছে। আচ্ছা, দুর্গা অষ্টমীর কথা বললে কোন ফিল্মের কথা তোমার মনে পড়ে?
1: যে গানে মঞ্জুলিকা ছিল,
2: ওরে বাবা,
1: যে গানে বাংলা, এবং আমরা বাংলা গানে একটা, বাংলা গানে একটা পোরশন পাই শ্রেয়া ঘোষালের গলায়,
2: একদম প্রীতম দার মিউজিক।
1: এক্স্যাক্টলি,
2: প্রীতম দার মিউজিক, ফিল্মের নাম ভুল ভুলাইয়া, এটাও কিন্তু মানে পুজো রিলিজ, এবং পুজো রিলিজ বলে এই ফিল্মে আমরা ওই বাঙালির দুর্গাপুজোর কিছু কিছু এলিমেন্টস দেখেছি।
1: মঞ্জুলিকা,
2: যেখানে মঞ্জুলিকা বলছে আমি দুর্গা অষ্টমীর দিন তোমার রক্ত খাবো, এবং তার সঙ্গে সঙ্গে একটা গান, যে গানটা ক্লাইম্যাক্সে আসছে, সুপারহিট গান, এবং সেখানে বিদ্যা বালানের অসাধারণ এক্সপ্রেশনস, দুর্দান্ত নাচ। বিদ্যা বালান যে ওরকম ডান্স করতে পারেন তার আগে কিন্তু আমরা সত্যিই দেখিনি
1: কোনোদিন।
2: তো বুঝতে তো পারছোই কোন গানটার কথা বলছি, ভুল ভুলাইয়া অ্যানাদার পুজো রিলিজ, তোমার জন্য 2007 রিলিজ করা ফিল্ম, রইল সেই গানটাই।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: সমস্ত ম্যাজিক একটা না একটা সময় শেষ হয়, তো সেই ম্যাজিক, গানের ম্যাজিক, সোনার ম্যাজিক, সব ম্যাজিকই কিন্তু সময় শেষ হতে চলেছে ঠিক রাত ১২টায়। মানে দেব আর সৌমি এবার বাড়ি যাবে, কিন্তু ম্যাজিকের শেষ মুহূর্তে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে হচ্ছে যে যে গানগুলো শোনালাম তার মাঝখানে মগজাস্ত্রে শান দিতে বলেছিলাম, মানে যারা যারা সঠিক উত্তরটা আমাদেরকে দিয়েছো তাদের নামটা এবার কিন্তু জানানোর পালা।
3: রাইট, ভুল ভুলাইয়াতে কেউ খুব একটা ফেসে যায়নি, ঠিকঠাক উত্তর পেয়েছি। তবে হ্যাঁ, দু একটা ভুল দিকে ট্র্যাকে যে মানুষ একেবারে
2: যায়নি এমনটা নয়,
3: যায়নি এমনটা নয়। ঠিক আছে, আগে বলি কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। শঙ্কর চন্দ্র দে বারাসাত, অঞ্জন সামন্ত পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর, হরে কৃষ্ণ কাশ্যপ গুজরাট, প্রশান্ত দলাই কাঁথি, সাথী কর্মকার আন্দুল, ভি সঞ্জীব রেড্ডি বেলঘড়িয়া, নোয়াপাড়া থেকে সুমিতা, বিজলী চক্রবর্তী মহেশতলা, সম্পূর্ণা দাস, সংযুক্তা দাস, তিলজলা কসবা, গোপাল সিনহা মধ্যমগ্রাম, অভিজিৎ সেনহাটি বেহালা, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, অদৃশ হাওড়া, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি, সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, নবকুমার দাস গাববেড়িয়া, আভা হাওড়া, জয়দীপ রায় বাঘা যতীন, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, তন্ময় ভবানীপুর, তরুণ মণ্ডল দিল্লি, সবাই কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছে। উত্তরটা হচ্ছে মিশন কাশ্মীর।
2: একদমই তাই। আর এই যে তুমি উত্তরগুলো, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, যাদের নাম তুমি পড়ছিলে, তাদের মাঝখানে আমি কারো কারো শুনতে পেলাম, কেউ গুজরাট থেকে লিখেছেন, কেউ দিল্লি থেকে লিখেছেন, কেউ ঝাড়খণ্ড থেকে লিখেছেন। মানে আজকে পুজোর ভাইবসটা কেমন, মানে দিল্লির পুজোটা কেমন হচ্ছে, কিংবা ঝাড়খণ্ডের পুজোটা কেমন হচ্ছে, কিংবা গুজরাটের পুজো কেমন হচ্ছে, সেটা যদি একটু সময় থাকতো তাহলে আপনাদের কাছ থেকে জেনে নিতে পারতাম। কিন্তু না, সময় একদম শেষ, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। ইনফ্যাক্ট আমরা রাস্তায় যেতে যেতে কিছু ঠাকুর দেখতে যাব বলে আমরা প্ল্যান করেছি, কারণ এই সময়টা এখনও কিছুটা ফাঁকা পাওয়ার চান্স আছে আর কি। তাই তো সৌমি?
3: একেবারে। তো ফাঁকা থাকবে নাকি আমাদের গাড়িটা জ্যামে আটকে যাবে সত্যি বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, সবাই পুজোটা ভীষণ ভীষণ ভালোভাবে এনজয় করো। আগামীকাল পঞ্চমী, তো সেই পঞ্চমী থেকে অফিসিয়ালি ষষ্ঠী শুরু হয়, মানে আমাদের পুজো শুরু হয় মোটামুটি। তো ষষ্ঠী সপ্তমী করতে করতে কখন যে চোখের পলকে দশমী চলে আসবে, তারপর মনে হবে যা পুজোটা শেষ হয়ে গেল,
2: চলে গেল। হ্যাঁ,
3: তো এইটা তো প্রত্যেক বছর আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবেই রয়ে গেছে। আর পুজোর সময় FM রেনবোতেও প্রচুর চমক আছে, স্পেশাল প্রোগ্রামস আছে, স্পেশাল গেস্টসরা থাকছেন, এবং অবশ্যই পুজোর একটা স্পেশাল গল্প, সেটাও কিন্তু আসছে। তাই সব মিলিয়ে FM রেনবোর সঙ্গে পুজো থাকবে জমজমাট।
2: একদমই তাই। তবে পুজোতে আমি তোমাদের বলে রাখি, পুজোতে তোমাদের সঙ্গে সৌমির দেখা হবে, সৌমিকে তোমরা শুনতে পাবে, কিন্তু আমাকে আর শুনতে পাবে না পুজোর আগে,
3: পুজোর পরে,
2: পুজোর পরে আবার পুজোর পরে শোনা হবে।
3: এবার সৌমিকে কবে একসাথে শুনতে পারবে সেটা আপাতত বলতে পারছি না, কিন্তু মিশন কাশ্মীরের যে গানটার ক্লু দিয়েছিলাম সেই গানটাই শোনাতে শোনাতে আজকের মতন ব্লকবাস্টার বুধবার এখানেই শেষ করব। দেব সৌমি, অনেকদিন পর আজকে তোমাদের সঙ্গে বেশ সুন্দর একটা সময় কাটালাম পুজোর আগে।
2: ঠিক,
3: ভালো থেকো সবাই,
2: অবশ্যই খুব ভালো থেকো। ফিল্মে দেশু দেখো আর FM দেশও শোনো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: যে কোনো একটা করতে পারো, তবে গানের নামের সঙ্গে তোমার নাম আর লোকেশনটা লিখতে কিন্তু একদম ভুলো না।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকে ফার্স্ট রিকোয়েস্ট যিনি করেছেন অভিজিৎ বেহালা থেকে, শুনতে চেয়েছেন প্যার কিয়া তো ডানাকার সাউন্ডট্র্যাক থেকে উদিত নারায়ণের গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: এখন তো আপন থেকে পরের গানটা আশা ভোসলের গলায়, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট জানিয়েছেন মধুমিতা অধিকারী কলকাতা থেকে। আর তুমিও যদি তোমার পছন্দের গান শুনতে চাও, তাহলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903652992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শান্তনু মণ্ডল ডায়মন্ড হারবার থেকে মেসেজ করেছে, শুনতে চেয়েছে ক্রিশ থ্রিয়ে সরাক থেকে আলিশা চিনে আর জুবিন গার্গের গলায় দিল তু হি বাতা এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: মনিরুদ্দিন লস্কর মেসেজ করেছেন দক্ষিণ সাকরাইল থেকে, আর শুনতে চেয়েছেন বান্টি আর বাবলি সাউন্ড ট্র্যাক থেকে কজরারে.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা মেসেজ করেছেন, শুনতে চেয়েছেন মিতা চ্যাটার্জির গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: হাওড়া থেকে মেসেজ করেছেন শ্যামল দত্ত, শুনতে চেয়েছেন বীর জারার সাউন্ডট্র্যাক থেকে যে কোনো একটা গান. তাই বীর জারা থেকে আমার পছন্দের একটা গান থাকলো লতা মঙ্গেশকর আর রূপকুমার রাঠোরের গলায়.

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: কসবাহালতু থেকে মেসেজ করেছে সৌভিক সরকার, শুনতে চেয়েছে সনৎ সিংহর গলায় এই পুজোর গানটা.

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: মিরাজ মেসেজ করেছে, শুনতে চেয়েছে তুমিলে সাউন্ডট্র্যাক থেকে কেকের গলায় দিল ইবাদত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: দমদম থেকে দীপের মেসেজ এসেছে, শুনতে চেয়েছে রূপম ইসলামের গলায় আরো একবার চলো ফিরে যাই।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: স্টুডিও ক্লকে 12:57, আর সেই কারণে শুনতে কি চাও এর একদম শেষ রিকোয়েস্টের সং এ চলে এসেছি। শেষ গানে রিকোয়েস্ট করেছে বেহালা থেকে রিয়া, শুনতে চেয়েছেন মিশন কাশ্মীরের সাউন্ডট্র্যাক থেকে বুমরো। সকলে খুব ভালো থেকো, আবারও তোমার সঙ্গে কথা হবে মহুলে ঠিক রাত 2টায় আফকেলিয়েতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গড়িতে সময় একটা বেজে দু মিনিট, আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, পরিবেশনায় শিল্পী দাস, রাগে শ্রী রাগে।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল শিল্পী দাসের পরিবেশনায় রাগেশ্রী রাগে। এখন শুনবেন শরৎবাদন পুষ্পেন্দের পরিবেশনায় কৌশিকা নাড়া রাগে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটায় ঠিক রাত দুটো, আর দুটো মানে তুমি জানো তোমার গানে আপকে লিয়ে, আপকে লিয়ে রয়ে তোমার সঙ্গে রয়েছি মহুল। শুরুতেই দিল সে টাইটেল ট্র্যাক এ আর রহমানের গলায়।

তুমি রয়েছো আপকে লিয়েতে মহুলের সঙ্গে। আর এই মুহূর্তে তোমার কানে তালাশের সাউন্ডট্র্যাক থেকে সোনা মহাপাত্র আর রবীন্দ্র উপাধ্যায়ের গলায় জিয়া লাগে না।

এরপর থাকছে পরপর দুটো মুভির টাইটেল ট্র্যাক। প্রথমের মুভি রাজি থেকে অরিজিৎ সিং এর গলায় রাজি টাইটেল ট্র্যাক, আর তারপর চলতে চলতে টাইটেল ট্র্যাক অভিজিৎ আর অলকা ইয়াগনিকের গলায়।

এতক্ষণ শুনছিলে তুমি চলতে চলতে টাইটেল ট্র্যাক, অভিজিৎ আর অলকা ইয়াগনিকের গলায়। এরপর ঝঙ্কার বেজ থেকে শানের গলায় থাকছে শুনো না। 2:25 মিনিটে তুমি রাত জাগছো মহুলের সঙ্গে তোমার কানে আফকিলিয়ে।

কিসনা সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তোমার কানে ছিল উদিত নারায়ণ আর মধুশ্রীর গলায় হাম হ্যায় ইস পল ইয়াহাঁ, আর এরপর রামলীলা থেকে অরিজিৎ সিং এর গলায় লাল ইশক।

আপকে লিয়ের শেষ গান, মানে শেষ গান প্রথম ঘন্টার শেষ গান, কারণ তুমি তো জানোই যে আপকে লিয়ে থাকছে আরও এক ঘন্টা, আর বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সৌমিক মহুল। আজকের মতো আপকে লিয়ে থেকে বিদায় নেবে, সকলের পুজো খুব ভালো কাটুক, পুজোর আগে আর তোমার সঙ্গে কথা হচ্ছে না, আবার সামনের মাসে কথা হবে। হ্যাঁ, লম্বা একটা ছুটির পর সামনের মাসে কথা হবে তোমার সঙ্গে আমার গানে গানে। সকলে খুব ভালো থেকো, ভালো করে পুজো কাটিও।

ঘড়ির কাঁটা বলছে 3:03, কিন্তু না, আপকে লিয়ে যেটা তোমরা শুনছ সেটা অবশ্যই শুনবে। আর অবভিয়াসলি আজকে কিন্তু ঘড়ির কাঁটা 12টার সাথে সাথে মোটামুটি চতুর্থী। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, পুজো ভালো কাটুক। এই আশা নিয়ে আপাতত 1 ঘন্টা তোমাদের সঙ্গে আপকে লিয়ের এই গানে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ওয়ান ওর সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে শুনছ আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন সাউন্ড ট্র্যাক থেকে। ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে এগিয়ে চলেছে, তোমাদের আরও কিছুটা গান তোমাদের শুনবে। এই মুহূর্তে শুনছিলে পরপর বেশ কতগুলো স্বপ্নে সময় এবং তুমবিন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে গানগুলো শুনলে। এবারে যে সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে শুনবে, প্রথমে দিল ভিল পেয়ার ভেয়ার এবং পরে জুনিয়ত সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে তোমাদের পছন্দের, তোমাদের ভালো লাগার গান তোমাদের জন্যে 107 FM রেনবো প্রচার তরঙ্গে।

0: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে মন একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল, কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানিয়ে দিচ্ছে সময় কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে, তাই এখানেই আজ আপাতত থামছি। আবারও কোনো একদিন এইরকম সুন্দর গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অবভিয়াসলি সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, আর গান অবশ্যই আমাদের মনকে ভালো করে, স্বভাবতই সেই গান আমরা শুনতে থাকব। আর ততক্ষণ পর্যন্ত পুজোর প্যান্ডেল হপিং, আর পুজোর চলে আসছে, শুরু হয়ে যাচ্ছে, স্বভাবতই পুজোর আনন্দে কাটাও, আর আবারও দেখা হবে এরকমই গানের ডালে নিয়ে কখনো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানিয়ে দিচ্ছে সময় এখন 4:00, আর 4:00 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে দেশি রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক।

முன்னூர் சவனசும் ரெயின்போ பிரச்சார் தொடங்கு. প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে দেশি রাগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। মনোর সেভেন এফএম রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন কোমল ঋষভ আশাবরী রাগে সেতার, শিল্পী পণ্ডিত সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

107 এফএম রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে দেশি রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। 107 এফএম রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ কোমল ঋষভ আশাবরী রাগে সেতার শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত সন্তোষ বন্দ্যোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্ত।

0: শুনছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠের এক প্রধান গান। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় ভোর ৫টা।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
0: সাত সুরে সারাদিন, সাত রঙে সারা রঙে রাঙিয়ে দিয়ে আজকের ঘড়ির কাঁটা যখন 107 FM রেইনবোকে জানায় সময় ৫টা বেজে ১ মিনিট হয়ে ৩৫ সেকেন্ড, ভোর ৫টা মানেই সময় এখন ভোরের আনন্দধ্বনি অনুষ্ঠানে, রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী, প্রথম শিল্পী সুবীর সেন।

সবাইকে শিউলি ফুলের শিউলি মাখা শুভেচ্ছা। আর এই শিউলি ফুলের গন্ধ বা শিউলি ফুলের কথা উঠলে ঠিক যে সময়টার কথা

যেভাবে একেবারে আমাদের কাছে এসে ধরা যায় এই এই সময়টা। আর সেই সময়কে আমরা যখন বারবার ধরি নদীর কিনারে, এই কাশগুচ্ছ যখন হালকা হাওয়ায় দোলা দেয়, যখন ঝরা মালতীর সুবাসে এই বাতাস যখন অদ্ভুতভাবে কেঁপে ওঠে, এই বাতাসের মালতীর সুবাসে যখন মাতাল হয়ে ওঠে প্রকৃতি, তখন আমাদের কাছে সত্যি মনটা বড় উচাটন হয়ে ওঠে। বারবার আমাদের মনটা কেমন যেন করতে থাকে, কথা বলতে বলতে আমাদের মধ্যেই কেমন যেন চতুর্থীর এক ভোর চলে এলো। আর সেই ভোরে কখন যে কার বাঁশি বেজে ওঠে সে বোঝা আমাদের পক্ষে সে কি সম্ভব? তবু আমরা অপেক্ষায় থাকি কখন সেই বাঁশি বেজে উঠবে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্র গান সঙ্গে শরতের এই যে নতুন সময়। আসলে শরৎ সম্পর্কে রবীন্দ্রনাথের একটা দার্শনিক প্রকাশ রয়েছে। রবীন্দ্রনাথের কাছে শরৎ কেবল একটা প্রকৃতি নয়, মানব মনের আশ্বাস আর পুনর্জন্মের একটা প্রতীক। তার কাব্যে লেখা আকাশ ভরা সূর্যমুখী ফুলে, আকাশ ভরা কালো মেঘের দলে শরৎ এসেছে দাও শরৎ আশ্বাস। এই যে বর্ষার বিষণ্ণতার পরে শরৎ আমাদের মানুষের জীবনে একটা নতুন আশ্বাস নিয়ে আসে। শেষের কবিতার উপন্যাসে শরতের কাশফুল একটা নতুন রকমের প্রেমের আবহ গড়ে তোলে। আর তার কালান্তর প্রবন্ধে তিনি একেবারে স্পষ্টভাবেই লিখেছেন, বর্ষার বিষণ্ণতা শেষে শরৎ হলো নতুন আশ্বাসের ভাষা। হ্যাঁ, রবীন্দ্রনাথ শরৎকে কেবলমাত্র একটা ঋতুর মধ্যে আবদ্ধ করেননি, তিনি এটাকে একটা সামাজিক মানসিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। আর সেই কারণেই বোধ

হয়। আমরা বারবার দেখতে পাই তিনি শরৎকে একেবারে যখন অন্যভাবে বর্ণনা করেন, অন্যভাবে লেখেন, তখন অবশ্যই সেই কথাটাও আসে জীবনে যা তিনি সারা হয়নি, জীবনে যা তিনি করতে পারেননি সেগুলো কেমন যেন এই সময় এসে মনে হয় এইবার করতে হবে। আর স্বভাবতেই অনেকেই